আকাশবাণী বিলোনিয়া, আজ মঙ্গলবার, চৌঠা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 19শে মে 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 55 সেকেন্ড। শুরু হল আজকের অধিবেশন।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অমৃতবাণী। আজ শুনুন উপনিষদ থেকে পাঠ।

হে সচ্চিদানন্দ পরব্রহ্ম, তুমি সর্বকালে সর্বভাবে পরিপূর্ণ। এই জগৎও তোমারই দ্বারা পরিপূর্ণ, কারণ এ জগতের পরমা প্রকৃতিও তুমি, সেই পুরুষোত্তম পরব্রহ্ম। এ জগৎ মরীচিকার ন্যায় তোমাতে ভাসমান, তাই তুমি যেমন পূর্ণ তেমনি আছো। পূর্ণ হতে পূর্ণকে গ্রহণ করলে হে পূর্ণ তুমি অবশিষ্ট থাকো। হে মন, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু চরাচর, যা কিছু দেখছ শুনছ, সবই সেই সর্বাধার, সর্বাধিপতি, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকল্যাণ গুণ পরমেশ্বরে ব্যাপ্ত জানবে। সর্বনাম রূপ তাঁরই দ্বারা পূর্ণ, এর কোনো অংশই তাঁকে পরিত্যাগ করে থাকতে পারে না। এই অভিজ্ঞান আশ্রয় করে তাঁরই সঙ্গে সদা থাকো, প্রতিদর্শনে ও কর্মে তাঁরই স্মরণ করো। যজ্ঞার্থ অর্থাৎ বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্য সর্বকর্মে সেবা বুদ্ধি অবলম্বন করো। হে মন, নাম রূপে ডুবে মরো না, এতে তোমার কল্যাণই হবে। ভোগ্য বিষয় কে কবে নিত্য দেখেছে, বিষয় পানে পিপাসারি বৃদ্ধি পায়। ভুল করে জীব ভাবে যে রূপ রসাদি তাকে তৃপ্ত করবে। সর্বভূতাধিপতি, জগতের একমাত্র কর্তা, হর্তা, ধর্তা, সর্বশক্তিমান, সর্বময় পরমেশ্বরকে স্মরণ ও মনন করতে করতে যতকাল বেঁচে থাকবে, যতদিন না কর্মের অবসান ঘটে, ততকাল সেবা বুদ্ধিতে সর্বশাস্ত্রীয় কর্ম সম্পাদিত করো। এছাড়া নির্লিপ্ত হবার তোমার আর কি উপায় আছে?

ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করো না। সর্বভূতান্তর্যামি শ্রীহরির সেবার জন্য কর্ম করো, কেবল কর্তব্য বুদ্ধিতে কর্ম করো না, সর্বভূতে প্রেম সম্পন্ন হয়ে তাদের সেবা করো। এর অতিরিক্ত আর কোনো নিষ্কাম কর্মযোগ নেই। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।

শুনলেন অমৃতবাণী, আজ শুনলেন উপনিষদ থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া।

আকাশ বাণী বিলোনিয়া, এখন শুনবেন সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি। অনুষ্ঠানের শিল্পী দেবাশিস রায়।

এতক্ষণ সুরঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। অনুষ্ঠানের শিল্পী ছিলেন দেবাশিস রায়। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ককবরকে তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুংনি খরাং।

ফুঙ্কা হাম আকাশ পানি আগরতলা যত নিফাইসিং খা কাহাম ইয়াফারি তাবুক চেংজাগো তিনি নি ফুংনি কক বরক পান্তা হায়ুংনি খরা তিনি ক্রাক শাল মে তালনি শাল চিচুকু নৈশাই নৈচি দক ইংরাজি পিসি তালতুং তালনি শাল নৈচিচুকু চিব্রুইরা থামচিবা তিপ্রা পিসি নরক পান্ডা খনাউই তঙ্গ সাশাই নৈরা দক চিচুকু কিলো হার্য নৈরা থামচি দক পয়েন্ট ব্রুই মিটার তাই বাক্সাকে অ পান্ডা অ ইঙ্গুই তঙ্গ সারাসা পয়েন্ট দক মেঘা হার্য পুইলাও ন হায়ুংনি খরাঙ্গ খনার জাগানো কক কাহাম তিনি নি কক কাহাম নাহার জাখা সময় কচাম বাইবেল নি খনার জাগানো ওয়াইনি সাফিমানি বচাপ দগ বতাং চি নিশিমি চি বাজরা কক বক্রগ সিজাক তঙ কক নাইয়া উংনাই রকন

0: হোস খ্লাইর মা। নিনি চুচু বরা রাচি আব্রাহাম ইশাক তাই জাকব সংন সুব্রায়ং নিনি কাইতর অ হান রাহনী কক রমানি আব নরক তাংমানি উংয়া আ কতর কতর নাইথক নাইথক গামিয়ং রগ নরকন তুবুই ফাইফ্রুখে। তেই নরকব মানে কাহাম কাহাম বাই মাং কুপলুং আবরক নরক বাই থাং সুপুংমানি ইংয়া তুইখর বনরক সাক খুরমানি ইংয়া আঙ্গুর বুলুং তাই অলিভ বুলুং রকব নরক কাইমানি ইংয়া আবরকন চাউই অক পুং ফুরুখে আফ্রু হুস ইংরি তংদি নরকন ইজিপ হাও সেলেন খাতি উই তংমানি ইয়াকি ফিয়গুই তুবুনাই অ সুব্রায়ুং ন বগৈতা থাংদি নং সুব্রায়ুং নি কাইতর ন কিরুই তংদি বন সিমিসে মন দি বিনি মুং বাই সিমি ন সমাই দাংদি নরক কুবুননি মতাই রক তেই নরক ন গিটিংগুই তংনাই দফারকনি মতাই রক ন তা রুখার দি তামনি হানবা নং বাই তংনাই সুব্রায়ুং নি কাইতর ওংখা ঋষি গনাং কাইতর হুসখে তংদি ইয়াখে সুব্রায়ুং নি কাইতরনি থামচি নি সাকা ও ক্লায়ন তেই ব হা সাকানি নন সকমারন আসুক জরা ক কাহাম খা বাইখা ওংকাই তিনি নি সাল লাইবুমাও তামো তামো ওংখা আবরকন কিসা খানাওয়ানো তিনি ওংখা ভাষা শহীদ দিবস নি পালাই যাক ভারত হাক্তরনি আসামনি বরাক বেলি ও পাতি থাকমানি ন রুগী ১৯৬১ বিশ্ব মে সালচি যুগু আসামনি হাফাংনি কক হই আসামিস কক ন উংনা নামাই হই সাকলাইনানি বাকি কক কক চাপজাগ আবন চাজাগিয়ে অঙ্গী বরাক বেলি বাংলা সানাই বসংরক খরাংটি সালায় তাই বাংলা নসে হাফাংনি কক হই গসিমুংনা নামাই হই সানলায় অ সালো শিলচর রেলওয়ে স্টেশন কচাং কচাং কুথুমলায়ী সানমুং সানলাই টংলাইমানি জরাও পুলিশ সিলাই ককমানি বাকি বরক খরক জিসা থৈজাখা লাইবুমাও বরকন ভাষা শহীদ হই সাজাগ অ সালো মানি কক্ন হামজাকি লংমারে নাই রকন বরমিয়াফারি মৈতখলাই যাগ বরাক বেলি ও সালন বিশিব্রুমন বেলাই কতর খলায়ী রেজাব মূ মসামুং বাইখলায়ী তাই কক লাম সালাইমু নারকমানি বিশিংতে ও পান্দানো পালাই যাগ
1: দেব তঙ্গ চিচুকুরা বাচিব্রী বিশি ও তিনি হাই সালন বসংটকে বোট স্নামী তিসা জাখা বারত হাপাং হাক্তনি টকেন ফুয়ারনা বাকেই ও বসন্তকে বোর্ড এবা ন্যাশনাল ফিল্ম বোর্ড স্নামী তিসামানি চিচুকুরা স্নি চিসা বিশিও তিনি হাই সালন বারতনি নেভি সাবমেরিন স্টেশন পুইলা বীরবাহু বিশাখাপত্তনম জয় খাই জাকমানি চিচাররা নৈচিব্রী বিশিও তিনি হাই সালন নানা সাহেব পেশোয়া আচাইখা ব খরকসা বারথা ফিয়কথানি ও জবা খ্লাইলাংনাই হই সিনিজৌ মো মানজাক তংমানি চিচুকুরা চিথাম বিশিও তিনি হাই সালন নীলম সঞ্জীবা রেড্ডি আচাইখা ব বারতনি খরকসা রাষ্ট্রবক্রক তংমানি চিচুকুরা ব্রেই বিশিও তিনি হাই সালন জামসের জি টাতানি লাংমা চমানি ব ভারতনি স্নামখর ফাহনি সিনিজাগ টাটা গ্রুপ সংসা ফাং তংমানি ব আশ্চরা খনাবাইখ্যা তিনি হাই সালো লাইবুমাও তামো তামো খুশা জাকনাই গগ্রব দং আবরগ্ন তেই
0: কাই তাবো সা খামক্রাইনি ক কি সা খানা লাইনো ডেঙ্গু অব কাইসা থামপুই বাই সলনাই বেমার এডিস হিনেই দালসা থামপুই দঙ্গ ও থামপুই বাই ওয়ার জাকে ডেঙ্গু বেমার উঙ্গো সালন অ থামপুই ওয়ারু নকবার দুইবারনি বাকি অ বেমার জুন নি সিমি সেপ্টেম্বর তালনি বিশিঙ্গ গবং উমানি নুকজাগু ডেঙ্গু মানজাগু হিনেই বেলাই খেওয়ানানানি ককরেই তামহংকে জরাও সা খামনাইনি বাই নাইজাগিয়া বিথি বারাই যাজাগিয়া হংকে ও ডেঙ্গু বেমার বাইনো লাংমা জহৈব মানো ও বেমার নো হামরুই মানো চিনি থাংসং লাংমানি তংমুং চামুং সেলাইমা বিশিংতে ও বেমার নো কাসুইব মানো সালুয়ে বা হর থুনাফ্রু গুন্দা সঙ্গে থুনানি নামনে হাতি ও বারসা হাতি বারসা ও ওয়াইসা ফ্রিজ কুলার রক তাই গচাই টংয়া তুই গচাই টংয়া তুই খে সাপ খাই টনিনা নামনে তুই নি টেঙ্কি রক খলপই টনিনা নামনে মানে গচাম টায়ার গচাম নারকেল নি মালা রক নকবরা বাড়ি ও খেকলাই টনিনা কক করে তাই আরো রক দুই চোজাকে টংখে আবো রকন খিবিগুই সাপ খাইনানি নামনে রাবার নি ল্যাটেক্স থমা মানুয় দুই গচা ওই টংয়ে টংনানি নামনে সাক বুকচা টংয়া ওই ইয়াকটু কল কামচলই জমুই টংকা হংকে থামপুই ওয়ারজাকমণি ইয়াকনি ইয়কই মানো নবরাবাড়ি সাপ সুত্রাকে তরি না নামনে তাই ওয়াতে নি তুই গছাই টংখে কচকরি রহনানি বাকে লামাস নামুই মারেনাই থামপুই খারিজাকনাই বিথি এবা দুপকাঠি রক সকনানি নামনে কলম উংখা হংকে ন সা খামনাইনাই বাই নাইজাকি থই রক আমজাকি নাইনানি নামনে জেফ্রু ডেঙ্গু উংখাহানি সাইমান খাহানকে বন নগদনিয়া উই সাকাম নগদ লাঙ্গি বিথি বারাই চারিমান বিশিংতে বন হামরিতি সানান বাকি চাইতকনানি নামনে
1: হাকে সিং তাবুক তাং বিটি ও তিনি কসয় কাইমানতেই কিসা শিলাইনে জং সই জরাও কসৈবাই মাচানা হংকে সই জরাও ন কসৈবলাইন কাই নারকনা নাগো কসই কাইনানি সই জরা ওখা আগস্টাল পিয়া জং তমুং ন জরানি কিসা সকাং ডাকি কসৈবাই মানানি মুচুঙ্গি দংখে এবার জরানি কিসা সকাং কসৈবাই রকন হাতি ও তিক্লাই ফালই আজিনা মুচুংখে মে তাই জুন তালন কসই কাই নারকনা নাগো পুইলাও নচিং কসাই কাইনানি হিংকে হানো তিয়ার মা খাইনাই আরো গবং মা গোবর এবা মিসকি রক রুই হাইকে বাচিং পুইলা কসাই বুচলেই ন টিসু ওখাই মিশি উই তনি খাংকে আবনি গাগুলো ন সালি সালতামনি গাগুলো কসাই বুচলেই আবো কসাই বুসা অঙ্গে আচায়ো আবনি গাগুলো আবনো স্নামজাক হাও জং কাইনা নাংনাই বুফাং ফাংশানো কিসা হাকসাল হাকসাল খাই কাইনানি নাংনাই জং কসৈন গাহামকে তালাফি নাই কলে তালাংনানি হংকে বুফাং ফাংশাও মিসকি এবা গুপর ইয়া হামানি ন শের জি সক লুনানি নাংনাই বুথাই ফায়াশা হাতিও ওয়াইশা হে এবা হাতিও ওয়াইনি র নাই কলে গুপর এবা মিসকি লুনানি নাংনাই तेबो रिवई मानो गाहाम बथाय माननानै हिकाय नैरा ग्राम हाय खयल रिवई मानो ते शेरनै हाय थापला रक रखाकायबो कसय गाहाम बुफां गाहाम गै बथाय गाहाम जों मानो कसय बुफां दरसावै फायके बनि बुदुक गोसोंनानि बागै दं स्नामै रोना नांनाय फिया जों मुइतु नारोखना नांनाय कसय यारोंग' दै लमै दै गोजावै दंया दै आयां बोखाक मकलकायै गाहामकै तालाफि खायना नांनाय कसयन' मे जुन जुलाइय' कायै नारोखांके आयां मासिं फायनानि सिगां नभेम्बर ताल रग'न' कसय बोथाय जों मानै मानो तमुं आगस्ट ताल कसय कायना रखाकाय आबो जानुवारि ताल कसय बथाय जों मानै मानो हाइकिनो जों कसय कायै चावैबो मानो ते हाथी लगो दिख्लायै फालै रां पुसाबो गिसा मिसा आजुवै मानो खुसाय मानो कसय जों मानो गोबांमा प्रटिन भिटामिन कसय जामानि बिसिंथि जों चिनि साखनि कलेस्ट्रल कन्ट्रल खालायै मानो चिनि बोखानो गाहामके तनिवै मानो चामानि हजम गाहाम खालायो आरो फाइबार बहायनो गोबां मानो गासुक जराथै जों खोनालायखा तां बिदिव कसय कायमानतै कक थाइसा थाइनि
0: हांखाय दाबो कक थुम खोनालायसिनो बिसिब्रुमनि हायनो ताक्लायब त्रिपुरा पाब्लिसार्स गिल्डनि लुवाजिमा बाय भाषा सहित दिवस न बरम रिमुं पान्दा खालायजाखनाय तिनि एबा मे तालनि सालचिचुकु सान्जा दामदक तामुइ सती थामचिव त्रिपुरा रवीन्द्र परिषदनि उदिचि थुमनग ककलाम पान्दा ताय जुदा जुदा ककनि ककलब सानाय रकनि पान्दा खालायजाखनाय पान्दाव तङानो कक्लब गोरों रोजाबमुं गोरों दाय सैगोरों नन्द कुमार देवबर्मा प्रफेसर सेलिम शाह दाय कक्लब गोरों रामेश्वर भट्टाचार्य कक रुबाय हामजाखनाय रकन पान्दाव मानजाखनानि बागै कबजाग
1: हास्ते हाबांनि कक्थुम हुकुमु बेदेकनि बोखाखदै साग्लायजाखा CBSE by Naikolchak second board examination no kachang kachang khe pairinano nahare Bishalgor bakhasteni English medium HS Rungnokni ganagini wo lukurokni thanglai shuklaithani mana boxing jakha Sipahi jola hangkor Naikol phangni dagimong bai shaklai jakha O mana khlaijakmung O metalni shal jibani simi metalni buskang shal neiji sajora phungni दामचुकुनि सिमि दिपरनि दामनै जरा तंनाय भारतनि नागरिक सुरक्षा संहितानि 163 दाराव ओ माना क्लाइजाकमुं बक्सिनजाखा
0: तंकसं लुकुरकनि तंकचांगताय तंहालकाहाम नारुकना बागै गुमटि हांकननि करबुक बखाक्सतेनि भारत बांग्लादेश आरिनि किसा आमचय मिटार थामरा जरा सानजा दामदकनि सिमि तायनि सालनि फुं दामदक जरा लुकुरकनि थांलाय सुख्लायथानि माना बक्सिन जाखा BNNS 2023 163 धारानो रुगै करबुक बखाक्सतेनि बिसिंग BUP लबकान्त पारानि सिमि BUP চাপলিন ছড়া জরা ও দাগিমুং তংনাই দাগিমুঙ্গ সাকলাইজাখা ও খাজাক জরানি বিশিঙ্গ হাফাংনি দাগিমুং কারই খরকবুরি এবা অবনিসাই কবাং বরক রক থাংলাইশু কাইসা থায়ো কুথুমলাই মাংলাক তাই থাংলাইশু খ্লাই মাংলাক আমচৈনি নাইমথাং নিশামুঙ্গ গদালজাক CRPF BSF তাই কব নাইমথাং বদল রত্ন কারী কেব লাথা পেখাক জাকাই মানুই তাই সাগো দুঃখ মান্ডে জাকাই মানুই রক তৈয়ী লাইসি মানগলা अदा गिमू मे ताल साल ब्रै चीनी सिमी चेंजाखा आबो जुलाई तालनी साल चीथाम जरा तंगाना दागिमुंगो दागिमुंग मानिया उन्नाय रक्नो बी एन एस एस 2023 नि 163 धारानो रगै माजरा बेरजाखनाय
1: हास्ते हा पंकक तुम हुकुमु बेदेखनि बखाखते साखलाय जाखा तंकसंग लुकु रक्नि तंकचांगते मथांगमुंग रमैना रखना बागै खुआई हांकनी भारत बांग्लादेश हा आरि आमचाइनि काय बारा मिटार आमचायो हरनी दामचारनि सिमी तेनि फुंनि दामबा जरा लुकुरकनि थांलाय सुख्लायथानि किसासेक माना बक्सिन जाखा बि एन एस एस नैसाय नैजि थामनि सारा दगजि थाम दारानो रोगै खुआई हांकर नायकल फांनि बोखाखै अमाना ख्लायमु साख्लाय जाखा ओ मे तालनि साल जिजुकु नैसाय नैजि दग बिसिनि सिमी जुलाई तालनि जिस्नि साल जरा ओ माना ख्लायमु बक्सिन जाक दंनाय पिया केरं मोथांमुं बाय गोरोंजाक हास्ते पुलिस ख्लायनाय साखाम नगरग सेबक ख्लायनाय हाफांनि सेबक ख्लायनाय रक ओ रायदानि याकारजाक एबा फाथारो दंनाय ओ साख्लायजाक मानो रायदातै दंया रक न केरं रायदातै गोराक माजरा रोजाखनाय हिनै साख्लायजाखा

0: Okay, tabu sebuku borok lang maniko kisa kanalaya ne. Abun sekang te kaisa kokthum tongo Tripura State Electricity Corporation Limited ni simi. Written examination manager post ni bagai je ungmani abo ni eligible ebachuk nai candidate rogni mung ni list onkhor kha abo nai man nai tai abo nai nai ni bagai TSECL ni website nai nai bagai kobuk jakha abongkha www.tsecl.in tabu khnale nu shebu ko borok lang mani kok Bharato eba Tripura o tong nai tei chukjak rokni thaniwo tei muchuk nai rokni thaniwo kobuk munglai koi munglai kobuk jakha achuk theni bu mung technical assistant ST rokni bagi tongo kai brui UR rokni bagi tongo kai chinui tai SC rokni bagi kai nui achuk thai dormai neira shai shara sni ji char umor ungna nangnai bishi brichi bani bishingo department eba agency unkha census 2027 under district magistrate and collector north tripura obo contract basis o তাই তাল চিশানি বাগই লাংজাক নাই মাল্টিটাস্কিং স্টাফ এবা MTS আচুক থাই তঙ্গ ইউআর রংনি বাগে কাইসা দরমাই চিনই সাই চাররা ব্রুইজি থাম তাই অব অমর ব্রুইজি বাণী বিশিঙ্গ উনানি নাংনাই কাহামকে সাইমানানি বাগই কইমুংলাই রেনানি বাকি সাজাখা কইমুংলাই রেনানি পাইথাক সাল মেতালনি সাল নেচি ব্রই আ সালনি শারীরিক দামবাতামুই সতী থামচিনি বিশিঙ্গ ওয়েবসাইট নিনি কুমাংখা https://sofet.tripura.gov.in
1: বারো থাপাং নি

0: আশোক জোড়া খানা বাইকা হায়ুনি খরাং পান্দা ওরা চাপুং তাবো খানা লাইনে তিনি হাই সালো তিনি নি ওয়েডারি পো তিনি নি নবার দেইবার বাহাই দংন তিনি নখাও কিচা চুমুই কবল চাপ তঙ্গানে নবার কতর ফাই ওয়াতে ওয়াই মানুহনে হজাব মং রাজাক নবার দেইবার নাইখুনি বেখাক দেই তিনি সাকানি তুংমারি তঙ্গানে 33 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তে খামা ও 23 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও নবার তৈহকুনি মারি রাও ও চুকুচি ব্রী তে খামা ও তঙ্গানে রাও দকচিনে তে পোশাকলাই জাখা ওয়েস্ট সিপাহী জলা তে খোয়াই ডিস্ট্রিক্ট রগ ব্রী চিনিসিমি 82 কিলোমিটার দৌই নবার কতর ফাই মানুহনে হজাক মং রেখা নবার তৈবার নাইখং বেদেক নিব খাকতে
1: আও আংকে তিনি নি হায়ুনি খরাং পান্দা আসুক নো খনাই তংনাই যত তাকুতে বহুব সং নো তিনি নি ও পান্দা খনামা বাকে হামবাইয়া ফারো তিনি পান্দা ও তংমানে আংশর মিলা
0: তে আং বিনতা
1: যত ন হামবাই।

এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল ককবরকে তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুংনি খরাং, আকাশবাণী বিলোনিয়া। এখন অনুষ্ঠান পরিচিতি। শ্রোতা বন্ধুরা, একটু পরে সকাল সাতটায় শুনবেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। গীতালী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 শিল্পী শর্মিলা বসু। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত 8:00, 8:15 থেকে শুনবেন মর্নিং মেলোডি ছায়াগীতি লাইভ, বাংলা ছায়াছবির গান। 9:00 দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন, 9:05 গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, 10:30 ভজন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 11:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। বেলা 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আবারও শুনবেন FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। 2:00 দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ, 2:15 শুনবেন অনুষ্ঠান কিষাণ কথা, 2:30 আমিনারির অনুষ্ঠানে শুনবেন আমার কথা, বলবেন রামঠাকুর মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপিকা এবং বিভাগীয় প্রধান বাংলা বিভাগ ডক্টর সুপ্রিয়া দাস। এই অনুষ্ঠানের পরেই শুনবেন অন্নরূপা অনুষ্ঠান। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের সংবাদ বুলেটিন, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি।

জি সংবাদ 5:10 অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান, 5:45 লোকসঙ্গীত শুনবেন, সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান, অনুষ্ঠানে প্রথমে শুনবেন নবজাতক শিশুর যত্ন প্রসঙ্গে, এ অনুষ্ঠানে পরে শুনবেন ককবরকের লোকগীতি শিল্পী শাগুন কন্যা মুরা সিং, সন্ধ্যে 6:30 কিষাণবাণী, 7টায় অনুষ্ঠান সূচি, 7:05 শুনবেন জনহিত যোজনা একটি সমীক্ষা, এই অনুষ্ঠানটি 7:35, 7:45 এবং 7:40, 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 লাইভ অনুষ্ঠান মনের মতো গান শুনবেন, 9টায় যুব অনুষ্ঠান যুববাণী, 9:30 শুনবেন সরগম অনুষ্ঠানে সীতারবাদন শিল্পী পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, রাত 10টায় হারানো দিনের গান শুনবেন, 10:30 অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে অধিবেশন, অনুষ্ঠান পরিচিতি জানলেন।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠানের আরেকটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর দিনের শুরু মানে নতুন একটি প্রভাত, নতুন সকাল। আর সকাল বলে দেয় সারা দিন কেমন যাবে, তাই জন্য সকাল সকাল উঠে পড়া এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকা, আকাশবাণীর সঙ্গে থাকা। আর দিনের যেহেতু শুরু, সে কারণে কাজের প্রস্তুতি কিন্তু সকাল সকাল নিতে হয়, তাই জন্য প্রস্তুতি সেরে নেওয়া সারা দিনের জন্য। তো আজকে যে যে কাজেই বেরুবেন বা যে যে কাজ করবেন, সবার কাজ যেন সফল হয় এবং অবশ্যই অনেক অনেক প্রত্যাশা জানিয়ে, কাজের শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের আজ সকালে। সঙ্গে আমি হরিপ্রসাদ।

শ্রোতা বন্ধুরা, বরাবরের মতোই প্রথমেই অতীত ইতিহাসের পাতা। আজ 19 মে। ইতিহাসের পাতায় আজকের দিনটি, আজকের তারিখটি অত্যন্ত উল্লেখযোগ্য। 1521-এর আজকের তারিখ, ওসমানীয় সাম্রাজ্যের সেনাবাহিনী ব্যাপক সংঘর্ষের পর বেলজিয়ামের রাজধানী বেলগ্রেড দখল করে নেয়। পুত্র সন্তান জন্মদান ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির দ্বিতীয় স্ত্রী অ্যানি বোলিয়েনের শিরচ্ছেদ হয় আজকের তারিখেই 1536 সালে। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ স্কটল্যান্ডের রানী মেরিকে গ্রেপ্তারের নির্দেশ দেন আজকের তারিখেই 1568 সালে। 1588 সালের আজকের তারিখ, স্প্যানিশ আর্মাডার ইংল্যান্ড আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করে।

ইংরেজ কবি অস্কার ওয়াইল্ডের কারামুক্তি হয় আজকের দিনেই 1897 সালে। 1930 সালের আজকের তারিখ দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ মহিলাদের ভোটাধিকার প্রয়োগ হয়। 1991 সালের আজকের তারিখ সাবেক যুগোস্লাভিয়া ভুক্ত ক্রোয়েশীয়দের স্বাধীনতার জন্য গণভোট হয় এদিনেই। 2001 সালের 19 মে প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন হয়। আজকের দিনে যাঁদের জন্ম তাদের মধ্যে, আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা গিলবার্ট জেসফ, 1874 সালে তিনি জন্মগ্রহণ করেন। ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা এবং গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী হো চি মিন 1890 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। বাঙালি কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি 1913 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। 1930-এর দশকের শান্তিনিকেতনে খুকু নামে পরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অমিতা সেন 1914 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। ভারতের বাঙালি লোকসঙ্গীত শিল্পী এবং লেখক অমর পাল 1922 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। ভারতীয় ভাষাবিজ্ঞানী, চলচ্চিত্র পরিচালক এবং লেখক গিরিশ কার্নাড 1938-এর আজকের দিনেই জন্মগ্রহণ করেন। আজকের দিনে আমরা যাদেরকে হারিয়েছি তাদের মধ্যে রাজা অষ্টম হেনরির দ্বিতীয় পত্নী ইংল্যান্ডের রানী অ্যান বোলিন 1536 সালের এদিনেই ইহলোক ত্যাগ করেন। ভারতীয় শিল্পপতি এবং টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা 1904 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন। বাঙালি ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার 1958 সালের এদিনেই মৃত্যুবরণ করেন। ইংরেজ অভিনেতা রোল্যান্ড কলম্যান 1958-এর আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন। সাহিত্যিক, অনুবাদক এবং আইনজীবী শৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায় 1966 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন। হিন্দি ভাষার ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সমালোচক হাজারী প্রসাদ দ্বিবেদী 1979 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন। বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র 1997 সালের আজকের দিনেই মৃত্যুবরণ করেন। ভারতীয় প্রাবন্ধিক, নাট্যকার, রাজনৈতিক, সাংবাদিক এবং সামাজিক ভাষ্যকার বিজয় তেন্ডুলকর 2008 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন।

শ্রোতা বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আজ 19শে মে ভাষা শহীদ দিবস। 1961 সালের এই দিনে আসামের শিলচরে মাতৃভাষার জন্য আন্দোলনের জন্য 11 জন বাঙালি প্রতিবাদী পুলিশের গুলিতে শহীদ হন। তাদের এই আত্মত্যাগী স্মরণে প্রতিবছর দিনটি গভীর শ্রদ্ধার সাথে পালন করা হয়। অমিতাভ দাশগুপ্তের একটি বিখ্যাত কবিতায় রয়েছে, 19শে মে তোমার রক্তে রাঙা প্রভাত আমাদের মনে জাগায়। আমাদের মনে জাগায় পুরনো সেই কথা, যে ভাষার তরে দিয়েছিলে প্রাণ, সেই তো আমাদের অহংকার আর মান। 21শের মতো 19শে মেও বাঙালির হৃদয়ে চিরঞ্জীব রবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বঙ্গমাতা কবিতায় বলেছেন, জেঠামরা সভা করি, বাংলা ভাষায় কথা কহি, আর কোনো দুঃখ নাই, আর কোনো চিন্তা নাই, মিলি সবে মাতৃভাষে, মায়ের কোলেতে শুয়ে রহি। আজকের এই ভাষা শহীদ দিবসে সমস্ত ভাষা শহীদদের প্রতি আমাদের প্রাণের শ্রদ্ধা অবশ্যই নিবেদন করব একটি গানে গানে, এবং অবশ্যই সেই অমর শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি।

শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠান শুনছেন বন্ধুরা। ইতিমধ্যে হয়তো সবাই চায়ের ঘরে চায়ের কাপ হাতে চুমুক দিচ্ছেন, বিশেষ করে যারা বয়স্করা রয়েছেন, যারা সিনিয়ররা রয়েছেন তারা তো নিশ্চয়ই, আর যারা ছোটরা রয়েছেন তারা হয়তো কেউ কেউ এখনও বিছানায় রয়ে গেছেন, আবার কেউ কেউ যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা হয়তো ইতিমধ্যেই প্রাইভেট টিউটরের বাড়িতে দৌড়চ্ছেন বা ঘরে বসে পড়াশোনা করছেন। তো সকালবেলায় যে জিনিসটা আমাদের প্রত্যেকের টিফিনের মধ্যে থাকে সেটা হচ্ছে চা, বিশেষ করে বয়স্কদের বেলায়। আর চায়ের সঙ্গে যদি আমরা অন্য কিছু খাই তাহলে হয়তো সেই টিফিনের মজাটা অন্যরকম হয়ে দাঁড়ায়। আর বিশেষ করে বয়স্কদের বেলায় চায়ের গ্রহণের ক্ষেত্রে অনেক সময় আমরা শুনে থাকি যে চা খাওয়ার পরে অম্বল হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। আসলে চা কিভাবে খাওয়া উচিত, গ্যাস বা অম্বলের মতো সমস্যা যদি দেখা দেয় তাহলে কি করা উচিত, এমনকি শরীরের ভেতরের অস্বস্তি ও গরম ভাবও বাড়িয়ে দিতে পারে কখনো কখনো চা, যারা আদা দিয়ে চা করেন তাদের ক্ষেত্রে। কিন্তু আপনি জানেন আদা ছাড়াই চায়ে সেই চেনা ঝাঁঝালো আর দারুণ স্বাদ ফিরিয়ে আনা সম্ভব, কিভাবে? এর জন্য আপনাকে শুধু আদার বদলে, অর্থাৎ কাঁচা আদার বদলে ব্যবহার করতে হবে এক টুকরো শুকনো আদা। রান্নাঘরে অনেকেই এটিকে গোটা মশলা হিসাবে ব্যবহার করে থাকেন। চায়ে আদা না থাকলে যেমন ঠিক জমে না, স্বাদটাই অধরা থেকে যায়। কিন্তু গরমের দিনে আদা চা খাওয়ার ক্ষেত্রে কিছুটা রেশ টানার আমাদের প্রয়োজন আছে, বিশেষজ্ঞরা এটাই মনে করেন, কারণ আদার প্রকৃতি গরম। তীব্র গরমে আদা চা খেলে অনেকেরই পেট ভারী হয়ে যায়, গ্যাস বা অম্বলের মতো সমস্যা দেখা দেয়, এমনকি শরীরের ভেতরের অস্বস্তি এবং গরম ভাবও বাড়িয়ে দিতে পারে আদা। কিন্তু একটা তথ্যে জানা গেছে, আদা ছাড়াই চায়ে সেই চেনা ঝাঁঝালো বা দারুণ স্বাদ ফিরিয়ে আনা সম্ভব। এর জন্য আপনাকে শুধু আদার বদলে ব্যবহার করতে হবে এক টুকরো শুকনো আদা। রান্নাঘরে অনেকেই যা মশলা হিসাবে আমরা ব্যবহার করি, এটা আদারই শুকনো রূপ হলেও শুকিয়ে যাওয়ার পর এর গুণাগুণ বা শরীরের উপর এর প্রভাব বেশ কিছু বড়সড় বদল আনে। ফলে গ্রীষ্মকালে চায়ে এটি মিশিয়ে খেলে স্বাদের পাশাপাশি স্বাস্থ্যেরও একাধিক উপকার হয়। যেমন শুকনো আদা কেবল চায়ের স্বাদই বাড়ায় না, এটি পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন এবং সামান্য পরিমাণে ভালো ফ্যাট, যা শরীরে তৎক্ষণাৎ শক্তি যোগাতে সাহায্য করে। এর পাশাপাশি এটি আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের মতো প্রয়োজনীয় খনিজেরও একটি চমৎকার উৎস। এই উপাদানগুলো আমাদের হাড় এবং পেশি মজবুত রাখতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তাই আয়ুর্বেদ শাস্ত্রে যেমন বলা হয় যে শুকনো আদাকে মহৌষধ বলা হয়। গরমের দিনে অনেকেই গ্যাস, অম্বল, বদহজম, পেট ভারী হয়ে থাকার সমস্যার কথা বলেন। এই সময় শুকনো আদা চা খেলে তা পেটকে আরাম দেয় এবং শরীরের মেটাবলিজম বা বিপাক হার উন্নত করতে সাহায্য করে। তাই বাড়িতে যারা বয়স্করা রয়েছেন, যারা চা খেলে মাত্রই বলেন যে অম্বল হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, তাহলে কিন্তু এই আদা, বিশেষ করে শুকনো আদা চায়ের বিকল্প হতেই পারে।

শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যায় কর্মখালি। পদের নাম কনস্টেবল CRPF। শূন্যপদ 9195টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, ITI পাস, বয়স 18-27 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিউ ম্যানেজার ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আজই শেষ হচ্ছে তারিখ 19 মে। বাছাইকৃতদের র্যালি, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউর কেন্দ্র আগরতলা সহ সারা দেশে, তবে তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম জুনিয়র টেকনিশিয়ান সুপারভাইজার, কারেন্সি নোট প্রেস, শূন্যপদ 534টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ডিপ্লোমা, ডিগ্রি পাস হতে হবে, কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স 18-30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আজই 19 মে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ইন্টারভিউ কেন্দ্র বহিরাজ্য, তবে দিনক্ষণ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম অ্যাপ্রেন্টিস রাষ্ট্রায়ত্ত ব্যাংক, শূন্যপদ 1865টি, শিক্ষাগত যোগ্যতা BA, BCOM, BSc, BE, BTEC, BBA ইত্যাদি, গ্রাজুয়েট পাস, বয়স 20-28 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আজই 19 মে। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা মে অথবা জুনে আগরতলা সহ সারা দেশে, বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম চিফ অপারেটিং অফিসার, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, শূন্যপদ 100টি, সম্ভাব্য, শিক্ষাগত যোগ্যতা BA, BCOM, BSc, BE, BTEC, BBA ইত্যাদি, গ্র্যাজুয়েট পাস, বয়স 40-55 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 21 মে। প্রাথমিক বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। কর্মখালি শুনলেন শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি টুকরো খবরাখবর। সুইডেনের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার, ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস প্রদান করা হল ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। সোমবার তিনি পেলেন নরওয়ের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট। এটি কোনো নাগরিককে দেওয়া সেই দেশের সর্বোচ্চ সম্মান। নরওয়ের স্বার্থ ও আন্তর্জাতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হলো।

শ্রোতা বন্ধুরা, পেট্রোলিয়ামের অতিরিক্ত একটি ভাণ্ডার নির্মাণ এবং নিয়মিত এলপিজি যোগান সংযুক্ত আরব আমির শাহির কাছ থেকে এই নিশ্চয়তা পেল ভারত। সেই মর্মে শুক্রবার নরেন্দ্র মোদী চুক্তি স্বাক্ষর করেছেন আরব আমির শাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে। সাত দিনের বিদেশ সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। গন্তব্য এশিয়া এবং ইউরোপের একাধিক দেশ। এর মধ্যে প্রথম দেশটিতে যে লক্ষ্য নিয়ে পা রেখেছেন তিনি, সেটি পূরণ হয়েছে। ভারতে $500 কোটি লগ্নিও করবে আমির শাহি। 2026-27 শিক্ষাবর্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নূতন কাঠামোর প্রধান বৈশিষ্ট্য হল নির্বাচিত তিনটি ভাষার মধ্যে অন্তত দুটি অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। যদি কোনো পড়ুয়া বিদেশি ভাষা পড়তে চায় তবে তা তৃতীয় ভাষা হিসেবে বেছে নেওয়া যাবে, তবে সেক্ষেত্রে বাকি দুটি ভাষা অবশ্যই ভারতীয় হতে হবে। আর বিদেশি ভাষাকে চতুর্থ বা অতিরিক্ত ভাষা হিসাবেও পড়ার সুযোগ থাকছে। সম্প্রতি CBSE এই তথ্য জানিয়েছে। আইপিএল ক্রিকেটের গতকালের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 9 উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। এরই সঙ্গে শেষ করছি আজকের আজকালের অনুষ্ঠান। আজকে সারাদিন আপনাদের সবার খুব ভালো কাটুক এই প্রত্যাশায়। ভালো থাকবেন সবাই। নমস্কার।

এতক্ষণ শুনলেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। অসলোয় গতকাল নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে শ্রী মোদী ১০,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি গতকাল ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে আপাতত ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮। হু সেখানে জরুরি অবস্থা ঘোষণা করায় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে ১০,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। এর ফলে ভারতে ১০,০০০ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন।
1: यूरोपियन फ्री ट्रेड एसोसिएशन के साथ ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया। ये यूनिक और स्पेशल एग्रीमेंट हमारे बीच टैलेंट, टेक्नोलॉजी और म्यूचुअल ट्रस्ट का एग्रीमेंट है। इसी एग्रीमेंट के माध्यम से एफ्टा कंट्रीज से भारत में

0: अगले 15 वर्षों में 100 बिलियन डॉलर इन्वेस्टमेंट और 1 मिलियन जॉब्स क्रिएट करने का लक्ष्य है।
1: ভারতের উন্নয়নের গতি জনসংখ্যা তত্ত্ব, প্রতিভাবান ও সম্ভাবনাপূর্ণ যুব সমাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড, বিনিয়োগ বান্ধব নিয়ন্ত্রণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক মানসিকতার উপরেও আলোকপাত করেন শ্রী মোদী। পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, শক্তিক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তারও উল্লেখ করেন তিনি। দুদেশের বাণিজ্যিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
0: 2030 তক হমনে 500 गीगावाट क्लीन एनर्जी और 5 मिलियन टन ग्रीन हाइड्रोजन प्रोड्यूस करने का टारगेट रखा है। क्लीन एनर्जी इन्वेस्टमेंट नॉर्वे वेल फंड की भी प्राथमिकता है। मैं नॉर्वे को भारत के क्लीन एनर्जी फ्यूचर में अहम हिस्सेदार बनने के लिए आमंत्रित करता हूँ।
1: 50টিরও বেশি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংস্থার 250টিরও বেশি প্রতিনিধির শীর্ষ সম্মেলনে অংশ নেন। শীর্ষ সম্মেলনে ভারত ও নরওয়ে কোম্পানিগুলির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়। সম্মেলনের আগে অসলোর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় 4টি গোলটেবিল বৈঠকের। স্বাস্থ্য পরিষেবা, সমুদ্রপথের সহযোগিতা, ব্যাটারি ও শক্তি সংরক্ষণ ব্যবস্থা, ডিজিটাইজেশন এবং বিদ্যুতায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর আলোকপাত করা হয় সম্মেলনে। এর আগে 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশ ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর সংঘাতদীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও উৎসাহিত করার লক্ষ্যে শ্রী মোদী ইতালির বাণিজ্যিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে এক বার্তায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোনো রকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে জবাব দিতে প্রস্তুত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী নেতাদের কাছ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে আপাতত তিনি ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখছেন। ট্রুথ সোশ্যালে এক বার্তায় মার্কিন রাষ্ট্রপতি জানান, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ জান আল নাহিয়ান এই হামলা স্থগিত রাখার অনুরোধ করেছেন। খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে ট্রাম্প জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রে ভাসমান রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড়ের মেয়াদ 1 মাসের জন্য বৃদ্ধি করেছে। মার্কিন রাজস্ব বিভাগ এই সংক্রান্ত এক নির্দেশ জারি করে বলেছে, 17 এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় 17 জুন পর্যন্ত বাড়ানো হল। এদিকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ পরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতুরি এবং উত্তর কিভু প্রদেশ থেকে 300 জন সংক্রমিতের সন্ধান মিলেছে। প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জনস্বাস্থ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকার এর প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখছে। সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ বা আইসি

সিএমআর এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সতর্কতামূলক ব্যবস্থায় নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল সেক্রেটারি ডাক্তার অমিত নাথ রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানান। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে এক মহৎ ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। আজ এই আরজিকর মামলা দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে ওঠার কথা। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ধনধান্য প্রেক্ষাগৃহে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একথা জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বাস্তার জেলার বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বাস্তার জেলার নেতানারে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত 6 দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী 5 বছরের মধ্যে তার নিরসন করবে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আজ আইপিএলে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। 2027 সালের ভারতের জনগণনাকে কেন্দ্র করে গতকাল ধলাই জেলার জেলাশাসকের কার্যালয়ে তিন দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। সেন্সাস অপারেশনের অধিকর্তা রতন বিশ্বাস জানান, প্রথম পর্বের গণনা শুরু হবে আগামী 1 আগস্ট থেকে। এ পর্বে হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস করা হবে। তাছাড়া নাগরিকেরা মোবাইল অ্যাপসের মাধ্যমেও নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন জুলাই মাসের 17 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। জেলাশাসক বিবেক HB জানান, সেন্সাস প্রক্রিয়া যেন নিখুঁতভাবে সম্পন্ন হয় তার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। উল্লেখ্য, রাজ্যপাল এর আগে নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গোর স্টোর আসলোতে সীমিত এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুই নেতা ভারত নরওয়ে সম্পর্ককে একটি গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে সম্মত হয়েছেন, যা পরিচ্ছন্ন জ্বালানি, নীল অর্থনীতি এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বৈঠক চলাকালীন দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে উভয় নেতাই ভারত EFTA বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তৈরি হওয়া বিপুল সুযোগের কথা উল্লেখ করেন।
1: নরওয়ে কি গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পুরে বিশ্ব কে লিয়ে লাভদায়ক হোগা। হামে বহুত খুশি হ্যায় কি নরওয়ে আজ ইন্ডো প্যাসিফিক ওশন ইনিশিয়েটিভ সে জুড় রহা হ্যায়। দো বড়ে মেরিটাইম দেশ হোনে কে নাতে হাম সাথ মিলকর মরিন ইকোনমি, মেরিটাইম সিকিউরিটি আর ক্যাপাসিটি বিল্ডিং মে সহযোগ কো মজবুত করেঙ্গে।
0: বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের প্রস্তাবিত ভারতীয় ভাষা সামার ক্যাম্প আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারি ব্যয় কমানোর জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত ব্যয় সংকোচ ব্যবস্থার কারণে এই ক্যাম্প স্থগিত রাখা হয়েছে। ক্যাম্পের সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহেলে গতকাল থেকে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে আগামী 25 মে পর্যন্ত ধলাই জেলার 8টি ব্লক এলাকার 40টি স্থানে এই প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হবে। এদিকে কাঞ্চনপুর মহকুমার প্রশাসনের উদ্যোগেও জনভাগিদারি সবসে দূর সবসে পেহেলে কর্মসূচির আওতায় ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় 18 মে থেকে 25 মে পর্যন্ত বিশেষ প্রশাসনিক প্রচারাভিযান ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে। দক্ষিণ জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল জোলাইবাড়ি ব্লকের উঁচুইবাড়ি হাইস্কুলে অনুষ্ঠিত প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলা দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস। শিবিরে মহকুমা প্রশাসনের তরফে PRTC ইনকাম সার্টিফিকেট, SC ST সার্টিফিকেট প্রদান করা হয়। পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় গতকাল ধর্মনগরে প্রয়াত ত্রিপুরার প্রাক্তন প্রতিমন্ত্রী কালিদাস দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। ত্রিপুরা পুলিশ ও TSR এর উদ্যোগে প্রয়াত প্রতিমন্ত্রীর প্রতি গান স্যালুট দেওয়া হয়। উল্লেখ্য, গত রবিবার প্রতিমন্ত্রী কালিদাস দত্ত তার ধর্মনগরের নয়াপাড়াস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষা মন্ত্রকের এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে ষষ্ঠ পর্যায়ের যুব সঙ্গমের আয়োজন করেছে করা হচ্ছে, যার উদ্দেশ্য হল দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যুবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা এবং সাংস্কৃতিক সংহতি বৃদ্ধি করা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার NIT কুরুক্ষেত্র থেকে একটি যুবাদল আগামী 21 মে থেকে 27 মে পর্যন্ত NIT আগরতলা অবস্থান করবেন। অনুরূপভাবে NIT আগরতলা থেকে একটি যুবাদল হরিয়ানার NIT কুরুক্ষেত্রে আগামী 2রা জুন থেকে 8ই জুন পর্যন্ত অবস্থান করবেন। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 16.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই নরওয়েনি মন্ত্রীবক্রক জোনাস গার স্টোর আসলোয়া আদং বেরেমনি পান্ডা মানজাখা অজামা খড়কনই ভারত তৈ নরওয়েনি হালকন কাইসা গ্রিন স্ট্রেটেজিক পার্টনারশিপত লাংনানি গসিলাইখা আবনো কারিব পান্ডাও বানিয়া ব্লু ইকোনমিক সার্কুলার ইকোনমিক রং শৈশি তাংসেপ এআই আকরক চুবালাইনানি খা বাকসা আংলাইখা।
1: भारत और नॉर्वे की ग्रीन स्ट्रेटेजिक पार्टनरशिप पूरे विश्व के लिए लाभदायक होगा। हमें बहुत खुशी है कि नॉर्वे आज इंडो पैसिफिक ओशन इनिशिएटिव से जुड़ रहा है। दो बड़े मैरिटाइम देश होने के नाते हम साथ मिलकर मरीन इकोनॉमी, मैरिटाइम सिक्योरिटी और कैपेसिटी बिल्डिंग में सहयोग को मजबूत करेंगे।
0: হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু মিয়া দিল্লি কেতালো রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু বাই মালাইকা খুরজা থাইকলাইও আবনে সিগাং দিল্লি কেতালো কাশ্মীর মন্ত্রী রাজনাথ সিং বাইবো মালাইকা হাস্তেফা বাই থংচুকজাক বদলনি ব্রীরকনি সামুং বাই হাস্তে কামি আমজাইও রং থং ফানগ্রা গঙ্কা তৈ হাস্তেনি আজিমুংব বাংকা হনি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন কামি হামগ্রাই নাইকুং তৈ টিআরএলএমনি কথাজাক চেতন বাই সংসারজাক বাই থংচুকজাক ব্রীরকনি বাই থংচুকজাক অংমাও সমৃদ্ধি উলনৈ বেরামনি সামুং বুতাংন চেঙ্গি অকগ্ন সাকাব মিয়ানি পান্ডাও মানজাকা কামি হামগ্রাই নাইকুংনি তাংরা অভিষেক সিং ত্রিপুরা গ্রামীণ জীবী কমিশনের সামুং চারিফাং অফিসার অক্রা তরিতকান্তি চাকমা আকর্ষণ হাস্তেব পেট্রোল ডিজেল তাই এলপিজি আকরক তাবুক আগিনি হাইন মান থগুই তঙ্গ অয়েল ইন্ডাস্ট্রি ত্রিপুরা স্টেট লেভেল কো অর্ডিনেটর মিয়া অকক তোমানো রেখা আপনি বাকি অসয় ওয়ানায়াবই কবাংখে এলপিজি রুঙ্গুইতা তনি দিহিনব যতনি ফাইসিং কবখা হাস্তে চংবাড়ি কমিশন এডিসি নি বস্কাং ভিলেজ কমিটি নি চংবাড়ি নি বাকি বোট কেন্দ্রনি পাইথাক মুংরেম কারিখা মিয়া লুকুরকন ফুনুকনাও বোট কেন্দ্রনি পাইথাক মুংরেম গ্রংজাক বেবাক ব্লক হাবানকনি নোটিশ বুদ রোজাখা বোট কেন্দ্রনি পাইথাক মুংরেম কারিমানোরগৈ মিয়া পেচাথর ব্লক হাবানগ জুদা জুদা থংরং বদলনি আদংরকন তৈ বেবাক বদলনি কাইসা পান্ডা সংসাজাখা আর মানজাখা রিটার্নিং অফিসার এবার পেচাথর ব্লকনি ভিডিও নবারুণ চক্রবর্তী। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি বস্কাং শাল থাম চিসা ককটি সাল ফুংনি দাম চিসাও আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশংতে হাকতর তৈ বুই হাকতনি লুকুরক বাই ককলাম সালায়ানে অবঙ্গানে মন কি বাতনি ফিল ছাড়া থামচি ব্রী বেরামনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ান সোকমানি কক মন কি বাত রহরনানি কবকমুং নারেখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপ লুকুরকনি ওয়ান সোক মুরক রহরই মানবায়ানে টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাইয়ে হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুকমানি ককনো রেকর্ড ক্লাই মানবায়ানো আবনো কারিব 1922 নম্বর মিস কল দিবই জে লিঙ্ক মানানো আরব এস এম এস ক্লাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বস্কাং শাল নৈচি চুকু জরা ফিয়কজাক তঙ্গানো নৈ সাই নৈচি সিনি বিসি ও ভারতী লুকু লেখামুং নকিদিঙ্গি মিয়া ধলাই হাঙ্ক নাইকল ফাংনি হাবানগ নকা সালতামনি ফুরংমুং শিবির সংসারজাখা সেন্সাস অপারেশনী অফিসার রতন বিশ্বাস সাকা পুইলা বেরামনি লেখামুং চেংজাগানো আগস্ট সা সালমারিনি সিমি অ বেরাম হাউস লিস্টিং তৈ হাউসনি সেন্সাস ক্লাইজাগানো আবনো কারিব লুকুরক মোবাইল এপনি সেভ বাই বাই থাংনি মুং রেজিস্ট্রেশন ক্লাইমানানো জুলাই তালনি চি সিনি সালমারিনি সিমি থামচি সালমারি জরা হাঙ্ক নাইকল ফাং বিবেক এইচ বি সাকা সেন্সাসনি সামুং সায়া কৃখে পাইরনাও অপ্রংমুং সামুং বুতাং সংসারজাখা খোয়াইহাঙ্গ নাইকল ফাংনি চেতনবাই জনজাতীয় গরিমাতের নৈ সাই নৈ চিদকনর গৈ প্রধানমন্ত্রী জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহলে মিয়ানি সিমি চেংজাখা অসামুং বুতাংনি বুখাগ বুসকাং নৈ চিবা সালমারি জরা খোয়াইহাঙ্গনি খুংব্রৈ চিসা কামি হাপাংনি সেপ্তাই হজাকমুং গনাং সামুং বুতাং সংসারজাগানে আবনর গৈ মিয়া খোয়াইহাঙ্গর হাবানগ ককলাম সালাইমা পান্ডা সংসারজাখা আয়ঙ্গ সিপাহী জলা হাঙ্কর ব মিয়ানি সিমি অসামুং বুতাং চেংজাখা রংনক রংনাইখুংনি চেতনবাই তিনি নিসিমি হাস্তেনি বেবাগ রংনগ সাকলাইজাক ভারতীয় বাসা সামার ক্যাম্প তাবুকনি বাকি মোথাগৈ রোজাখা হাপাংনি রংবাইমানি রাংবাইমানি হলে রনাও হাস্তে হাপাংনি নাহারজাক রাংবাইমা কারিনাও নাহারিন অ ক্যাম্প মোথাক তনিজাখা রাষ্ট্রীয় বরমনি বিশিংতৈ মিয়া ধর্মনগরনি ত্রিপুরানি আগিনী মন্ত্রী ইয়াকচু কালিদাসনি কাস্তক ক্লাইজাখা ত্রিপুরা পুলিশ তাই টিএসআরনি চেতনবাই কথাজাক মন্ত্রী ইয়াকচুনি বখাগ গান সেলুট রিজাখা খুরজা থাইক্লাইও থাংনাই ককটিশাল মন্ত্রী ইয়াকচু কালিদাস দত্ত ধর্মনগর নয়াপাড়ানি বাই থাংনি নগ পাইথাক নিলাংমা নাসালাঙ্গ তাবুক নবার দিবানী ককতমা बस्कांग दामनै चिब्रियो बेबाखांखर गबांखे वाति वाउइमानो हनै हजामंग रखा नबारतिबा नायखों दिनै सालनि साकानि तुंमारि 33 डिग्री सेल्सियसनि गानागिनि तंगानो आगरतलाबो आइचुक बखागो खामानि तुंमारि तंगमानि 25.9 डिग्री सेल्सियस शारिक दाम बातामै सति 33 जरा वातिबाखा तक्सि 0.2 मिलीमीटर ককব্রক পাই ককতমা পরিমং তাবক জরাতে অরণ পাইখা উনি ককতমা আওয়াই ইঙ্গান সানজা দামচিনি তামই সতী বৃজি বাব
2: এতক্ষণ পরপর রিলে করে শোনানো হল প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককব্রক সংবাদ। আকাশবাণী বিলোনিয়া। এখন গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শর্মিলা বসু।

এতক্ষণ গীতালী অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন শর্মিলা বসু। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

শুনলেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন মর্নিং মেলোডি ছায়াগীতি লাইভ, বাংলা ছায়াছবির গান।

নমস্কার শ্রোতা বন্ধুরা, মর্নিং মেলোডি ছায়াগীতি লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জীবন মানেই একটা গল্প বলা যায়। সকাল থেকে শুরু করে রাতে বাড়ি ফেরা পর্যন্ত প্রতিটি কাজ যা আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য করে চলি, তা অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো মুহূর্ত। এবং সেই মুহূর্তগুলো যদি আমরা ভাবি, তাহলে হয়তো গানের কোনো না কোনো একটা অংশের সঙ্গে সেটা আমাদের মিলে যায়। সে কারণেই দিনের শুরুতেই যখন আমরা কাজে শুরু করি, তখন হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে যেন দিনটি যেন ভালো যায়, দেন যেন আমাদের সকল অপ্রাপ্তি যেন প্রাপ্তি ঘটে, এবং তাই নতুন আলো, নতুন সূর্য, সূর্যের আলো যেন আমাদের প্রত্যেকের জীবনকে অনেক বেশি বর্ণময় করে তোলে, অনেক বেশি আলোকিত করে তোলে। তো বন্ধুরা, প্রথম গানে যাব। প্রথম গান অনুসন্ধান ছবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনুন তাহলে প্রথম গানটি, ছবির নাম অনুসন্ধান।

শ্রোতা বন্ধুরা, আমরা যখন কোনো কিছুকে মন থেকে চাই, প্রাণ থেকে চাই, তাহলে হয়তো প্রকৃতির যা কিছু রয়েছে, প্রকৃতিতে সমস্ত কিছুই যেন বলতে চায় যে নিশ্চয়ই আমাদের সেই প্রাপ্তি হবে। এবং আমরা আমাদের প্রিয় যে মানুষ, তাকে আমরা কাছে পেতে চাই, এবং কাছে পাওয়াটা তখনই সম্ভব হয় যদি আমাদের মনের সঙ্গে মনের মিলন হয়, মনের সঙ্গে মন যদি মিলে যায় তাহলে, এবং তখনই সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে এসে আমাদের সেই প্রাপ্তি ঘটে। এবারে গান রকি ছবি থেকে, গানের শিল্পী জিৎ গাঙ্গুলি, শুনে তাহলে এবারে গানটি।

শুধু তোমার জন্য বন্ধুরা। আর এই যে ভাবনা, সেই ভাবনা থেকে আমাদের প্রত্যেকের জীবনে বেড়ে চলা এবং জীবনটাকে সুন্দর করতে ভাবনা আমাদের ভাসিয়ে নিয়ে চলে। আর সেই অজানা ভাবনা যা আমাদের কাঙ্ক্ষিত, যা আমাদের সার্থক করতে হয়, সফল করতে হয়, তার জন্য পাড়ি দিতে হয় অনেকটা দূর, অনেকটা পথ। তাই জন্য চলতে হয় জীবনে, থেমে থাকলে তো স্বপ্নটাই থেমে থাকে, তাই না? তাই জন্য চলার পথকে আঁকড়ে ধরে পৌঁছতে হয় গন্তব্যে। সেই গন্তব্যে হয়তো কখনো কখনো বাধা আসতে পারে, বিপত্তি আসতে পারে, তার জন্য থেমে থাকা চলে না। তাই জন্য এগিয়ে যেতে হয়, চলতে হয় পথ। এবারে গান শুটার ছবি থেকে, গানের শিল্পী কুমার শানু এবং প্রিয়া ভট্টাচার্য। শুনুন তাহলে এবারে গানটি, ছবির নাম শুটার, আর আপনারা শুনছেন মর্নিং মেলোডি ছায়াগীতি লাইভ 103.7 মেগাহার্টজে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুনুন তাহলে এবারে গানটি শুটার ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, শুনছেন আপনারা মর্নিং মেলোডি ছায়াগীতি লাইভ। বন্ধুরা, জীবন হলো একটি অবিরাম যাত্রা। এই পথ চলা কেবল শারীরিক হাঁটা নয়, বরং চিন্তার বিকাশ, অভিজ্ঞতা সঞ্চয় এবং আত্ম উন্নয়নের এক চলমান প্রক্রিয়া। আর জীবন অনেকটাই নদীর মতো, থেমে থাকে না, চলতেই থাকে, এবং সেই চলার পথ যেন বন্ধুর হয় সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হয়। আর মেঘের কিন্তু আনাগোনা থাকবেই চলার পথে। মেঘের আনাগোনা তখনই হয় যখন আমরা আমাদের যে লক্ষ্য সেটা থেকে অনিশ্চয়তায় ভুগি। তাই জন্য মেঘ বৃষ্টি থাকবেই, বাধা বিপত্তি থাকবেই, এগিয়ে যেতে হয়। মেঘকে সঙ্গী করে মেঘের মতো পাখনা মেলে উড়ে যেতে হয়। এবারের গান নট ওভার নট আউট ছবি থেকে, গানের শিল্পী শ্রেয়া ঘোষাল। শুনছেন বাংলা ছায়াছবির গান ছায়াগীতি অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন আমার তুমি ছবি থেকে। গানের শিল্পী ছিলেন বাপি লাহিড়ি এবং আলকা ইয়াগনিক। তো বন্ধুরা, শুনছেন ছায়াগীতি অনুষ্ঠান, মর্নিং মেলোডি ছায়াগীতি লাইভ বাংলা ছায়াছবির গান। আমাদের স্টুডিও ঘড়িতে সময় সকাল 8:45 হয়ে 30 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি হরিপ্রসাদ। তো বন্ধুরা, এবারে গান গেট টুগেদার ছবি থেকে, গানের শিল্পী জলি মুখার্জি এবং জোজো। শুনুন তাহলে এবারে গানটি, ছবির নাম গেট টুগেদার।

শ্রোতা বন্ধুরা, জীবনের পথ অনেকটাই সমস্যাসংকুল হয়ে থাকে কখনো কখনো, কিন্তু এত বাধা বিপত্তির পরও কিন্তু আমাদের লক্ষ্য যদি অবিচল থাকে তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। তাই জন্য থেমে থাকা যায় না। পরের গান বিধাতার লেখা ছবি থেকে, গানের শিল্পী অভিজিৎ এবং শ্রেয়া ঘোষাল। শুনুন তাহলে ছায়াগীতি অনুষ্ঠানে এবারের গানটি।

শ্রোতা বন্ধুরা, জীবন থেমে থাকে না এবং জীবনের যে স্বপ্ন সেটাকে যদি আমরা পেতে চাই তাহলে হয়তো আমাদের জীবনের পথকে আঁকড়ে ধরে চলতে হয়। আর চাইগীতি লাইভ অনুষ্ঠানে সবশেষ গানটি শুনছেন ব্ল্যাকমেল ছবি থেকে গানশিল্পী প্রসেনজিৎ মালিক। এই গানটি দিয়ে শেষ করছি আজকের ছায়াগীতি অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন মর্নিং মেলোডি ছায়াগীতি লাইভ। আকাশ বাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন ফানা ছবি থেকে। গানের শিল্পী ছিলেন সোনু নিগম এবং সুনিধি চৌহান। অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন গ্র্যান্ড মাস্তি ছবি থেকে গানের শিল্পী মিকা সিং।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন মহাব্বত ছবি থেকে। গানের শিল্পী ছিলেন বিনোদ রাঠোর এবং সোনু নিগম। গানে গানে অনুষ্ঠান আপনারা শুনছেন। এবারের গানটি শুনবেন রাবণ ছবি থেকে, শিল্পী কার্তিক এবং মোহাম্মদ ইরফান।

গানটি শুনলেন রামাইয়া বাস্তবায়া ছবি থেকে। গানের শিল্পী ছিলেন আতিফ আসলাম এবং শ্রেয়া ঘোষাল। গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন সনম রে ছবি থেকে। গানের শিল্পী আরমান মালিক, পলক মুছল এবং আমান মালিক।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। সবশেষ গানটি শুনবেন গোলমাল থ্রি ছবি থেকে, গানের শিল্পী শান এবং অনুষ্কা মানচন্দা।

শুনলেন হিন্দি ছায়াছবির গান গানে গানে অনুষ্ঠানে আকাশবাণী বিলোনিয়া। এখন কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

দেশবন্দনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান ভজন। অনুষ্ঠানে প্রথম শিল্পী ডিভি পলুস্কর।

গানটির শিল্পী ছিলেন বাণী জয়রাম এবং সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানে এবারই শিল্পী ডি ভি পালুস্কর।

অনুষ্ঠানে শুনছেন ভজন বিভিন্ন শিল্পী কণ্ঠে। এবারে শিল্পী কিশোরী আমনকর।

ভাজেন অনুষ্ঠানে সব শেষ গানটি শুনলেন MS শুভলক্ষ্মীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং এর অব্যবহিত পরেই শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান।

dönder.

sợ tớ hát kia tới phá giới xong.

伤心呢、啊。哦，让这首。让我拿上两千呢，让这。

신랑을 야대 랑자 야 공래 삼만에 신랑을 야대 당가 짜나니 생랑고 랑자 Come on.

পিকুরি ওই হাবা কলম তুই বসানি মুক্ত বাবলে মায় যা তঙ্গই থানানে খাবো খাবো চা খাইছে সাবো সাবো চা খাইছে না কিটিং বাড়িয়া জুন কিটিং বাড়িয়া জুন দই না কিটিং বাড়িয়া জুন রাজনী অসতাম খাইনি জুলিয়াং সবাই লাই নগলে সাচিনি গই পয়ে কলে হাতিয়া চেকা মাংসে মুইটা বাসিংলা চাকরা বাদ ইয়গরা মাইকরা রানা নাঙাই মাইকরা রাও ই কপাই খেন ই ক মাইক তৈ রানা।

나 그래 금방 나눠야 부터 어디다노 이라달래 까이마니 여사님 부터 어 세마니 잘했다 잖아 이토고 어나

দিদান কব কয়দ শুন।

বাবলে বুড়াশা কই তো মান বন সেপাংনা তো মান দাসি তো মধু যায় মেনে বুড়িছে কই তো মানি বন সেপাংনা তো মামা তং খাব খাবাক হাঙ্কি কব কবাক হাঙ্কি দাসি কো মধু যায় নাইল বলাইলে কলংনি বুথই মাংখাইবা বাবুব খাওয়ার ওয়ার বাকা মৈকরার মায়ো মাংখাইবা মায়ো খাওয়ার ওয়ার

0: চিনরণী কক্তুক নাম্বার রাখা 0381-232-6253 ও কক্তুক নাম্বার সাহরদি নরকি ওয়ানসুকমানি কগ্রগ্ন হাইকে চিং তিনি তামনতেই সালাই নাই তিনি ওয়ানসুকমু পাদাও কে সালাই নাই নরকনি বাকে কক প্রথমা সাই তুবু ফাইকা আবংখা চিং নাই নাই কাহকে চিং বড় রক যতন খাপুরম যাক খাশেক যাক যতন জানি জানি সামং বাই পয়লে এংজা চিং তামনি বাকে আসে খাপুরমি দং যতন কাহাম তংনানি বাকে কাহাম উংনানি বাকে থিনাং নো নাইথতক ক্লাইনা বাকে তে চিনি থিনাং চিং নক নুখুংনি যত বরক পোসা বেতেই রক চিনি থিনাং তে বরক ন কাহাম খাই তলাংনানি বাকে চিং শালব্রুম ন সাকথারই সামু খায় সালব্রুম ন খাপ্রম লায় জরাও চিং লেংলানানি মুচুঙ্গু জরাও লেঙ্গু ফিয়া সাক মাং সাকথারই খাত হনই সামু খাইমানি লেংমা রকমকে চিং ডাক্তিন হামু ফিয়া চিং বড় রকন গবং লিংলিমানি ইংখা চিনি যে থিনাংনি বাকে চিনি লংমানি বাকে ওয়ানামানি হাইকে সিং দিনে ওয়ান সুকুং পান্দা ও কগলাম সালাইনাই নরক বাই ওয়ানামং বরক ন লেংবিউ অবনতে নাই নাই কাহকে চিং যতন চিনি থিনাং কাহাম খ্লাইনানি বাকে সামং খাই খাপ্রম লাই যা ওয়ানামং খাচিনি বড় রকনি লংমা ও কেসা পাঠনি বানো চিং কেব বড় ফানো ওয়ানায়া উইব টঙে মাইনিয়া চিং যতন ওয়ানাও ও ওয়ানামং ন চিং যতনি সাই লেংদেও চিং বড় মনুষ্য লেংদেও অবন তৈ না চিং তিনি কগলাম সানাই নগান সুবিধানায় এবার নরক বুদা বহাই যা চিং ফান্ডেও সামং খায়ও রম দি কেব গবং মা সামং দো সাকনি ফান বাই খাইজাকাই রম দি খেতরগো সামং খাইকে আমগো লেঙ্গো ফিয়াবা আর লেংমা রকমকে হামই থাকো ওয়ানামং যে লেংমানি আবহে ফাটসাকাই হামরি মানিয়া আর ওয়ানামং ওয়ানাতে ওয়ানাতে চিং মারসুক মুখুব রক থাঙ্গি পাই হ্যাঁ চিং আবরক তৈন তিনি ওয়ান সুক মুখ পান্ডা কগলাম সালাইনাই ওয়ানামং বরক ন লেংরি অবন তৈ ইংকাইন রক কক্তুক তৈ রেডি আর চিনরণ কক্তুক নাম্বার 0381-232-6253 ও কক্তুক নাম্বার কক্তুক খাই নরকনি ওয়ান সুকমা কক্রক ন আং ওয়ান সুকমানি হাই নরক বদাও কক রকন নাংজা কাবরক তৈ নরক সাহর দিই ইংকে ফাইডি কক দু গ্যাস আক নাই না যে মানসাক হ্যালো
1: হ্যালো
0: দিবর কাহাম
1: হ্যালো
0: দিবর কাহাম
1: দিবর কাহাম
0: লামসব সিনেমা মনে গদে সাবম কা
1: সব কামিনি জহর
0: জহর না কে নে পান্ডা খনাই দে তো
1: অরাঙ্গ কাফে ভাইয়া নিনি
0: সাইমান খা দক্রেই নাই নাই তো পান্ডা বেলাকে হামবাই কক দুক দিক রুমা বাকে হিংকে মন কথা কক জহর হাকলাই ব কক বথমা কামকে শিশু গিয়া কোনা সাইমেন গিয়া কোনা হিংকে চিং তিনি ওয়ান সুক মুং পান্ডা ও চিং কক্লাম সালাইনাই ওয়ান আমং বরক ন লেংডি ও অবনতেই চিং কক্লাম সানাই নরক বদা বহাই ইংজাক সাক নি ফান রুই চিং সামং খাই ই লেংমানি দা কতর কুক না এবার ওয়ান আমং দা চিং যতনি সাই লেংরি আবরক নতেই চিং তিনি কগলাম সালাইনাই গাই জরাও ফাইডি রেচাপং তাংস খা লাইন তাম হন খা তো রেচাপং নরকনি বাকে তাই রেচাপং পাইমানিয়াগুলো আং গরং নাই নরক বাই নরক সাহর দি নরক

0: ไม่ร้องเนาะแต่ตอนนั้นเนาะซึ่งมอเจ้าอีวานสุเจ้าอีต้องหันกระสาวแต่วานสุกับเบลัยมันในแค่บักสบักสักหันได้ด้วยไปว่าเบลัยวานทุกคนบ้าไปแค่บิ๊กบุษราบุษราบุตาบุกในพูดกันอะไรเบลัยมองมาบ้าเลยเอามาให้เราขันรักบุเลยตามนวานทุ่งนึงอันในที่สั่งในเราเอามาให้เราสลายมาขนาดละเพื่อลองหลายเลยพอรู้วานทุ่งหลายพอรู้อาพุทธเราก็สลายออกไปก็ยาวน้อยซึ่งวันทุ่งยาวคาสระเลยซึ่งวันทุ่งมาดินปตองก็ดินบ่อมันแค่ซึ่งสระเลยตองดิมันแค่ว่าชิวชิวต่อในน้องให้เป็นซึ่งอาบน้อยบิชีบข่าวตาดิตาก็ซึ่งโอจุนขะตองหักแก่สานาจะไป
1: ก็ซึ่งสาเหตุดอกไปไล่ห้ามไปกองดุติกันมาเลย
0: ซึ่งสาวน้อยรอรอเช่นนั้นไป
1: ห้ามไปห้ามไปที่บุรุษก็ห้ามআমার কথা কো রবীন্দ্র সাকা বাবা বিনি ওয়ান সুকমা কক রং নহাই কেন রূপ সাহর দি ন রক কক ন বসুন চরাতে নাংজা ওয়ান আমং বরক ন লেং দিব হবরক নতি হ কক বথমানত ইনকে পাদি কক দু গ্যাসক নে শাবত আ সাইমালিয়া শব্দনিং কা কক দু কাডঙ্গি থাকা আ সিং ওয়ানায়া হনেই জেস পানতং দি ইয়াবা আ চিনি আ জং বর রক গ্রংশে গ্রংশা বখাগো জং বানামং পায়ো বসাবতি রংনি বাগৈ ইংথুন থিনাংনি বাগৈ ইংথুন আওয়ানামং ন জং ন বলাই খেনা লেংরু জে সাপানো জানানি হংকে আওয়ানামং বখরগ তংই দং গাকাই জং চাইমে আরো গুনি থাং কং তুগে জকনাই সাপতং কং দুগ হ্যালো হ্যালো দিপুর কাহাম Salam sogo sini muni gadis apa kak?
2: Ang video kui lah.
1: Kau buk kelayo.
2: Eh.
1: Do sini muni gadis boron ini siapa kak?
2: Ang yang sunam thagur ni.
1: Sunam thagur. Tamu?
2: Poncoloki.
1: Poncoloki na. Ado belakang hambai kau buk tikrung apa lagi? Ado saga dini nuwat sumu pandawa tamu. কক দু কাডঙ্গি থাকা তিনি নপুইলা বুকুক পঞ্চলক্ষ্মী তিনি নপুইলা কক দু খাইমানি ফিয়াবা কক দু কাডঙ্গি থাকা তেওয়াই সাহায় নহায় কক দু গ্রংনানি বাকে আং কই নাই হিংকে ফাইদি হজরাব কক দু গ্যাসাক ফিনে স্বাগতম কক দু গো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো খরং খনাইয়া হানি বাকে খনাই মানিয়াং থাকা ওকাই জিন তিনি নিমান সুমুং পান্দাও ককলাম সালাই দঙ্গ ওয়ানামুং বরকন লেং বিও ও কক বথমানত ইংকে ফাইদি কক দু গ্যাসা খুনে স্বাগতম কক দুগো হ্যালো কাটঙ্গি থাকা সাইমালিয়া সাবজানিংকা জং জং সাল ব্রুম ব্রুম ন জং চিনি লংমানো কাহাম খাইনানি বাকি চিনি থিনাং ন কাহাম খাইনানি বাকি জং শালব্রুম ন জং খাপ্রমুই দং জং আজিউই দং খাইই দং তে জরা রুই দং নক নুকুনি বড় রকনি বাকি বসানি বাকি বাক্সা বোমা বোফা কবাং মাননুগো বসাবতি রক লাম হামিয়া রক লাম কর জাকে বোমা বোফা ন ওয়ানাউই লেং প্রাজা ওয়ানাউই শাকমাং হামিয়াং জা কাবহাই রং পুসা দং ফিয়াবা ওয়ানামং ওয়ানামং লেংমানি পগিয়া সামং খাই ফাইকে সঞ্চা যাক হাই সাকমাং নুগু জং ফাইদি কক দু গ্যাসা পিনে সাবতং কক দু গো হ্যালো হ্যালো হ্যালো সাইমালিয়া সাবদানিংকা জং নুগু গবাং মা অবহাই বসাবতি রংনি বাকি বুফাং হানজাক নাই রক এবার বোমা বোফা হানজাক নাই রক বাহাইকে তালাফি খাই তালাকাই বাহাইকে পুষিনাই বাহাইকে কুচু কতর খাইনাই বাহাইকে বুই কাহাই কাহাম করকসা কাহাম বরক স্নামই তিসানাই আবরক নতুনই ওয়ানা যাক ওয়ানা নানিব কক ন ওয়ানা নানিব নাম ও জরাব আসে ওয়ানায় হাঙ্কাব ইংগিয়া আ জরা রক হংকে যে বসা হানজাক নাই রব কি সিসা বোমা বোফানো লগিরি নানি নাগো যেতেখে বরকনি সামং বরকনি কক সামং বরকনি রং স্রংমং অমহাইকে স্নামৈতি সাউই দংখা কাহাম খাই আপ্রকে বোমা বোফানি ওয়ানামু রোগ তিকিসা হেলেঙ্গো এনকে ওয়ানামুং হেলেঙ্কা হেন

0: লেংমানি বহামু গে ফাইডি কক দু গেছে পিনে স্বাগতম কক দু গ
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
0: দীপক কাহাম দীপক কাহাম স্বর্ণমালা দুগ্রাইনি সাহর গাব চিং বেলাইন বেশি গবাং ওয়ানা খাইব চিং লেঙ্গো হুঙ্গে ফাইদি হজরাব কক দু গেছে স্বাগতম কক দু হ্যালো হ্যালো
3: হ্যালো
0: রাজু সাহর কাবব মিনি ওয়ান সুকমা কগ্রগ্ন আওচং ওয়ানামুং বরগ্ন লেংডু অবনতি নচং কগলাম সালাই তং অঙ্কে ফাইদি কগদু গ্যাচাকনাই স্বাগতম কগদু গ হ্যালো
4: হ্যালো
5: হ্যালো দিবর কাহাম
0: দিবর কাহাম ননব
5: আং সুমদিত আচ্ছা আনি তো অস্কাং সুমত সাগা যায় কখলাই যায় আমার হামকা কক সাই আপকে ফিয়াম বগাই তঙ্গানি ন নির্দিষ্ট লিমিট মাই আহি কারণ বাকি যতর কক ন ব্যবহার খাই নাকলে এটা উজনি বিচিন হওয়া নাকটা যতর নি বিচিন ইংগাই গত তাব সাপোজ এক্সাম্পল ইংগো উদাহরণ ইংগো তাব তো আগে তাব তো বসলা না আল ভাই এটা মুসুব আগে তো আল মুসুব এম আল ভাই ইংগাই নি মুসুব ফ্রি থাঙ্গা ইংগাই নি তাম খাই ক্ষেত্র খাই তাকে মাই বনে আবার বনানে না ইংগাই নং যখন তাব ইংগো খাই ইংগাই বুনি জা বাই যখন খাই নাই যেসব খাই আবো বখানো তানি মানো আবতে পাইনা সম্ভব লিয়া আদি মঙ্গই মানো আবো হামিয়া আবো মানে কটর সিগন তঙ্গ আবো খাই মানে সাহিত্য থানায় জাহাজ আনি আমানা হামলি দিয়ে মানে আনি আমানা হামলি দিয়ে মানে আবো সাহিত্য থানায় ইংগাই

0: অকমান চেকটা হাঙ্গা খাই আপতি সিনেমা নাইফোন বা রাম খামা হামিয়া গে যখন তে ও হানি ইয়াকার থাকা আফ্রিকাই তো আফ্রিকাই তে ওয়ানে কোন আও মুনাফা দিন চালা আছে
1: ওয়ান সু জাগো যে আব যতন থাঙ্গো হাই দেবা আব
0: থাঙ্গো এক আপনি বখানি ওয়ান সু সাই হিয়াবন দা এবার সাকমানি গলা খাইনো গিনা থাকা আব না ওয়ান না গাবো যে ও ওয়াইসে মনে আসুন কই রাখ বাঙ্গাই ওং গুপুর আংখাই তার ম্যাডাম নো সনাক লাইও আংখানি ও বাস নো যে মসি আর আপক লি কাম মাকিন কাবু বিহে ভাগে প্রমাণ মুক্তি আইন সিরিং সেনজে মুক্তি শুরু হই তো মন গো আংখা আগে যখন দেঙ্গে সাইকে আগে এবলে সেরে লাগে আপক লি কাম মাকিন কাবু আংখা আসলে কাবু আগে ফাইট নাই আগে যখন দম নাই থাকে তাই তাও হাইতা আওতে কোন মানাই বুং না করি আপকে বখানা পানি ছিরে বখানা ও হাইছিতা এ আমছিং না
1: শুভজিত সাহর কাবো বিনি ওয়ানচুক মানে কগ্রং নহে ফাইদি অজরাও চেন হাই নহাই কগদু গেসা ফিনে স্বাগতম কগদু গো হ্যালো খনাতো খনাতো খনাই থং দি লগি থং দি বেলাই নো খনাতো কর চাপুং

0: manasatini rikuas ni pandaya takuro bukuro mariki hisona angko jawa manasat panda kanabai pai kong dukti kereng kasanai
1: do manai hambai
0: konya musengu
1: do do do do hai do hai kong dukti kereng gai shama bagai belakai hambai যত তা করতে খুব সুন্দর অবনো সারা লিখিনি কৌতুক লাই ফিরকা হাই হয় তিনি তো যেন যতন সাইমানও তিনি নরকনি কৈহর মং রচাপ মং খনার মানে সারিয়া খনার হংকে আবার খনার যাক তিনি হিঙ্গাঙ্কে যেন তিনি ওয়ান সঙ্গ পান্ডাও ওয়ান মং বরকন লেং দিব হবনতেই কগলাম সালাই দো কৌতুক গেসাকে স্বাগত হ্যালো হ্যালো দিবর কাহাম লামসক
2: দিবর কাহাম ভাইনা
1: দশিনী মুগরি গাড়ি সাবঙ্কা
2: ก็เสียงอาบุญเสียงปุ๊บที่ชามันเนี่ยบักขานอกเสียงตามกันมาตอนนี้นะเสียงมันเนี่ยที่ชาบักขานอกเสียงตามกันมาตอนนี้นะเสียงมันเนี่ยที่ชาบักขานอกเสียงตามกันมาตอนนี้นะเสียงมันเนี่ยที่ชาบักขานอกเสียงตามกันมาตอนนี้นะเสียงมันเนี่ยที่ชาบักขานอกเสียงตามกันมาตอนนี้นะเสียงมันเนี่ยที่ชาบักขานอกเสียงตามกันมาตอนนี้นะเสียงมันเนี่ยที่ชาบักขานอกเสียงตามกันมาตอนนี้นะเสียงมันเนี่ยที่ชาบักขานอกเสียงตามกันมาตอนนี้นะเสียงมันเนี่ยที่ชาบักขานอกเสียงตามกันมาต नगो के मात्र हुने क्या माने तानी छैनया म माने फिरि के मात्र हुने क्या सँग इ भक्त माने इसा के स्रांग है के मात्र हुने क्या सँग वाना म न वाना या के मात्र हुने ngai सँग अब न माने बिसे वाना खबर गिया गा हाइ पनो सँग तिमी नु खुङ गाइ दो बाइ नङ नु खुङ फनङ गा सँग बोजे फनङ गा के सँग बिसि को गाइ सँग नङ नु खुङ फनङ गा सँग बिसि वालाय सुलाय इङलाय क्या निनी जे सफा नङ खाङ गा सँग म ते नु खुङ तङ बारा नङ ला साइ बारा नङ ला ngai sing abun yo sen lu khong khong phanong kai ka sing kong ka sang kong la ni sa ka ham sa la nya ni sing i ko nong lu khong i pro ba ma sing ka sing ta ham kai tong ma no sa ngai sing amo ki se ka reng ka ram tu nang lak nong lu khong pa nang ka sing wa na ma no wa na ya ka tong la ni man nang mai cha sa rin bo ro khong kai hai pa no ma ne bai jo hello
1: ka nai tong
2: ngai sing abun yo ma ne sing ja pa no wa nai tong khong sing wa na pa no wa na ya ka ma tong lai cha ngai ang asung khajwana bai
1: do do hambai
2: hambai
1: shahor ka bogo bini wan songa kong rong no au jara truk truk thangi dongo ngai phadi singo jara wo jing ha dini ni wan sukung panda ko klam shala kya wana mung borok no lengli wo ok ok potoma no dei ngai paitha kok du ya sak nai shabatong kok du go hello
3: hello
1: dibor ka ham lam sogo sinimung ri ga dei sabung ka
3: hello
1: khnai dongo
3: Hello.
1: Khnai dong wo bo ko. Hello.
3: Hello.
1: Gai ha jara pai tha gona phai shop pai kya. Gai a kok du ga sak nai na sha bot. Hello. Hello.
3: Hello.
1: Hello.
3: Khorang da khna.
1: Hello. Khna le ya hai na hai sai ma le ya sham janing ka. ngai phadi rochapung khana lai shiwana jeng rochapung khana lai nai chini tini ni whatsapp ung pandan jeng pari lai ne gabona sanani mu jeng jeng shak mang pandu je samang khlai mani aboro kung ke jeng leng la kha hang ke thu ka hang ke cha hang ke hamui thangu phia ba wana mung ni je leng mani abo hung ke jeng doi hamri manya abo balakeno kirima shingsha jeng wana jora wo kabangma bororong nuko wanamong wanate wanate wanamong kuthugo thangi payo wanamong kuthugo thangi pai kangge shakmang te boham yangi thango ani bagina chung jotono jotono chung kaisa ariwo tongino tongna nango wana uibo tam khlai nei hini doko waisha usho jorani thani bo ya phare rani nango jini shakmang kaham tong nani bagai phano hayada nga jeng wana wi simi no jini wana sini wana ka ange jora wo jeng tebo jini thinang ro jini

আপনারা শুনছেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এবং বাংলা সংবাদে পরে শুনবেন পুনরায় আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয় সমৃদ্ধি এবং সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ের বস্তার জেলার জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন অপারেশন সিন্দুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সুইডেন বলেছে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে উভয় দেশ সমৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করবে। নরেন্দ্র মোদী ও সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক যৌথ নিবন্ধে লিখেছেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা গোটা বিশ্বকে এক কঠিন পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে সংকীর্ণ জাতীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে অংশীদারিত্বের ভিত্তিতে পথ চলতে হবে বলে দুই দেশের প্রধানমন্ত্রী লিখিত মন্তব্য করেছেন। নিবন্ধে উভয় প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রসংঘ তার 80তম বর্ষ উদযাপন করছে, কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা, মূল্যবোধ, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে রাষ্ট্রসংঘের সংস্কার প্রয়োজন। উভয় রাষ্ট্রনেতাই আন্তর্জাতিক আইন মেনে সার্বভৌমত্ব, স্থিরতা এবং উন্নয়নের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিবন্ধে বলেছেন, দেশ 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পৌঁছতে বদ্ধপরিকর এবং 2070 সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন শূন্যে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। উভয় নেতাই নর্ডিক দেশগুলির সঙ্গে যৌথভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের উদ্যোগের কথা জানান। বলেন, পরিচ্ছন্ন প্রযুক্তি, উদ্ভাবন, পরিমণ্ডল, সামগ্রিক ক্ষেত্রেই তাদের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ কার্যকর হওয়ার ফলে ১০,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। এর ফলে ভারতে 10,00,000 চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্দেশ্য হল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন ও বাণিজ্যের মতো ক্ষেত্রে নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় পাঁচ দেশ সফরে চূড়ান্ত পর্যায়ে ইতালির রোমে পৌঁছবেন। দুদিনের গুরুত্বপূর্ণ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি, আবাসন, দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। ইতালিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীর সফরের অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এবারের সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলানির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশই তাদের প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সহযোগিতা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে মূল চালিকা শক্তি। শ্রী সিং বলেন, পারস্পরিক আস্থা, মূল্যবোধ, প্রতিরক্ষা নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নিবিড় সহযোগিতা ভারত ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর শেষ হওয়ার 7 দিনের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন। পুতিন আজ আগামীকাল চীনে থাকবেন। ক্রেমলিন সূত্রে খবর, পুতিন ও সি জিনপিং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় সহ দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। আগামী 30 ও 31 অক্টোবর জর্জিয়ার আটলান্টায় G20 বিদেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রসারে G20 মূল লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি সমৃদ্ধ দেশগুলোর বিদেশমন্ত্রীরা একত্রিত হবেন বলে জানান মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্মুক্ত বাজার ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলকে সমর্থন করার ওপর এই বৈঠকে আলোচনা করা হবে বলে তিনি আশা করেন। সুপ্রিম কোর্ট আজ তার আগের নির্দেশ বজায় রেখে বলেছে, পথকুকুরদের নির্বীজকরণের পর তাদের পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বাধীন এক বেঞ্চ গত বছর এই আদেশ পরিবর্তন করতে চায়। আবেদনগুলি খারিজ করে দিয়েছে। কোর্ট জানিয়েছে, পথকুকুরগুলিকে আশ্রয় কেন্দ্রেই রেখে দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো যাবে মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800117800 টোল ফ্রি নম্বরে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বস্তার জেলায় বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করছেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা সম্মেলনে যোগ দিয়েছেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বস্তার জেলার নেতানাড়ে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত 6 দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী 5 বছরের মধ্যে তার নিরসন করবে। তিনি বলেন, আদিবাসী কল্যাণে আগামী 1.5 বছরে বস্তার জেলায় থেকে 200টি নিরাপত্তা ক্যাম্পের মধ্যে 70টিকে এ ধরনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলি থেকে ব্যাংকিং, আধার, রেশন কার্ড পরিষেবা, দক্ষতা প্রশিক্ষণ এবং কেন্দ্র রাজ্যের সমস্ত সুবিধা পাওয়া যাবে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, অপারেশন সিন্ধুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ, এর মাধ্যমে দেশের সামরিক দূরদৃষ্টির প্রতিফলন ঘটেছে। ভারত অপারেশন সিন্ধুরের মাধ্যমে শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। তিনি বলেছেন, সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস করতে অপারেশন সিন্ধুর সক্ষম হয়েছে।
1: Operation Sindoor delivered military precision, information control, diplomatic signaling and economic resolve as one coherent national act. It struck deep, dismantled terror infrastructure, punctured a long-standing strategic assumption and then stopped deliberately and purposefully. The deliberate halt after 88 hours was smart power in its most complete expression, knowing exactly which instrument to apply, at what intensity and precisely when to convert a military moment into a strategic.
0: পশ্চিমবঙ্গের আরজিকল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের মামলার ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল তথা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি মেলার পরই এই বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া সানদিয়েগোর এক মসজিদে বন্দুক হামলায় 2 বন্দুকবাজ সহ 5 জনের মৃত্যু হয়েছে। সানদিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিক সম্মেলনে জানান, ঘটনায় অভিযুক্ত 2 কিশোর হামলার পরেই কিছুটা দূরে গিয়ে আত্মঘাতী হন। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী 2 দিন তাপপ্রবাহ চলবে। অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে আজ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আইএমডি। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক তীব্র গরম ও তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার ওপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইটস সহ পানীয় গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে রাজস্থান লীগ তালিকায় ষষ্ঠ এবং সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে লখনৌ 10 দলের লিগে সবশেষে রয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয়ের সমৃদ্ধি ও সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: Minister of Sweden Ulf Kristersson for the summit. The ministry said this summit will impart a more strategic dimension to India's relationship with the Nordic countries, especially in technology and innovation. Green transition and renewable energy, sustainability, blue economy, defense, space and the Arctic. On the sidelines of the summit, Prime Minister Narendra Modi today held a bilateral meeting with Prime Minister of Iceland, Kristrún Mál Frostadottir. We now go over live to our correspondent, Sangeeta Godbole, who is in Oslo to cover the Prime Minister's visit. Sangeeta, Nordic countries are global leaders in green technologies. What concrete collaborations are expected with India in the renewable energy and the green hydrogen sector?
1: Well, sir, the Nordic countries generate over 90% of their electricity from fossil-free sources. India has its own ambitious green transition goals, so it would help in harnessing renewable energy sources like wind, hydropower, biomass, geothermal with the help of their expertise. The most concrete step taken towards the collaboration was yesterday when the India-Norway relations were upgraded to Green Strategic Partnership. It will help Norwegian companies to innovate and invest in sectors like green hydrogen, blue economy and circular economy. India will also be participating in Nor Shipping 2027 with an India Pavilion. This will ensure knowledge sharing in shipbuilding and also green shipping, also in port infrastructure. At the business summit yesterday, Prime Minister Modi shared a vision of increasing India's share in Norwegian shipbuilding, which is currently at 10%, to 25%. Before that, he also invited Swedish companies to enhance their presence at the National Green Hydrogen Mission. Today's third India-Nordic summit will definitely give an impetus to this collaboration on the green energy front.
0: Right, thank you, Sangeeta, for bringing us all those details. Prime Minister Modi reached Norway yesterday after completing his visits to the UAE, the Netherlands and Sweden. Last evening he attended the India-Norway Business and Research Summit with Crown Prince Haakon and the Prime Minister of Norway, Jonas Gahr Støre. Addressing the business and research community, Prime Minister Modi appreciated the growth in bilateral trade and investments following the entry into force of Trade and Economic Partnership Agreement. He underlined that stakeholders on both sides should make efforts to achieve the investment target of $100 billion under the consequent creation of 1 million jobs in India. Prime Minister Modi will travel to Italy today on the fifth and final leg of his five-nation tour. Our correspondent covering his visit has filed this report.
2: Prime Minister Narendra Modi is all set to arrive today in Italy for the final stop of his five-nation tour. And the visit is expected to give a fresh push to India-Italy strategic ties across several important sectors. Collaborations related to trade, investment and industrial partnerships are likely to be announced as both countries are looking to strengthen their economic engagement and exploring new areas of cooperation. Trade ties that are already on strong footing are expected to grow even further after the high-level talks during the visit.
3: Suparna Bhatia for Akashvani from Rome.
0: India and Sweden have emphasized that cooperation will define the pathway to shared prosperity and a sustainable future at a moment of global uncertainty. In an article written by Prime Minister Narendra Modi and his Swedish counterpart Ulf Kristersson, it was highlighted that at a time of global uncertainty, energy insecurity and economic divisions, the world must choose between working alone or strengthening international partnerships. In the article published in National Daily today, both the Prime Ministers noted that as the United Nations marks its 80th anniversary, the value of international cooperation and multilateralism has become even more evident. They emphasized that at the same time, the need to reform global governance institutions to reflect contemporary realities has become impossible to ignore. Both the leaders mentioned that a rules-based international order anchored in international law and sovereign equality has helped create decades of stability and development. This is Akashvani giving you the news. For quick news updates round the clock, follow us on our X handle at AIR News Alerts. And for details of stories and more, log on to our website www.newsonair.gov.in and download News on AIR app. Welcome back to the Midday News. The Supreme Court today refused to recall its earlier directions that stray dogs picked up from public places must not be released back after vaccination or sterilization. A bench, headed by Justice Vikram Nath, dismissed pleas seeking modification of the November 2025 order and directed authorities to confine such dogs to shelters. The court cited deeply disturbing incidents of dog attacks on children, elderly persons and travellers and said the menace had reached critical public areas, including airports and residential colonies. The bench warned that officials failing to implement the directions could face contempt and disciplinary action. The Delhi High Court today sought responses from AAP leaders, including Arvind Kejriwal, Manish Sisodia, Sanjay Singh and Saurabh Bharadwaj in a criminal contempt case over alleged social media posts against Justice Varnakant Sharma. A bench of Justices Naveen Chawla and Ravinder Dudeja issued notices and granted 4 weeks to file replies. The matter will be heard on the 4th of August this year. A high-level meeting of the Central Zonal Council has started at Jagdalpur in Chhattisgarh. Union Home and Cooperation Minister Amit Shah is chairing the meeting. Chief Ministers of Uttar Pradesh, Madhya Pradesh, Uttarakhand and Chhattisgarh are participating in the 26th meeting of the Central Zonal Council. Union Home Secretary, Director of the Intelligence Bureau, Directors General of Police of the four states, along with senior police and administrative officials, are also attending the meeting. Army Chief General Upendra Dwivedi has said Operation Sindoor delivered military precision, information control, diplomatic signalling and economic resolve as one coherent national act. The Army Chief said this while addressing a seminar on security to prosperity, smart power for sustained national growth at the Centre for Land Warfare Studies in the national capital.
4: Operation Sindoor delivered military precision, information control, diplomatic signaling and economic resolve as one coherent national act. It struck deep, dismantled terror infrastructure, punctured a long-standing strategic assumption and then stopped deliberately and purposefully. The deliberate halt after 88 hours was smart power in its most complete expression, knowing exactly which instrument to apply, at what intensity and precisely when to convert a military moment into a strategic.
0: Indian Railways has approved the 54-kilometre Kiul Jhajha third line project at a cost of 962 crore rupees. The Ministry of Railways has said the project forms an important part of the high traffic density network of Indian Railways and is expected to strengthen both passenger and freight movement across eastern and northern India. Union Minister for Railways Ashwini Vaishnav has said the project will significantly enhance capacity on the heavily utilised Howrah-Delhi corridor. Former Uttarakhand Chief Minister and senior BJP leader Bhuvan Chandra Khanduri passed away at a private hospital in Dehradun today after prolonged illness. He was 91. A former Army Major General, Khanduri served twice as Uttarakhand Chief Minister and was also Union Road Transport and Highways Minister in the government of former Prime Minister Atal Bihari Vajpayee. Chief Minister Pushkar Singh Dhami described his death as an irreparable loss to public life. President Draupadi Murmu and Prime Minister Narendra Modi have expressed grief at the demise of former Chief Minister of Uttarakhand. Defence Minister Rajnath Singh has called on President of Vietnam Tho Lam in Hanoi and reaffirmed India's commitment to further deepen defence cooperation between the two countries. The Defence Minister said the cooperation is a key pillar of the enhanced comprehensive strategic partnership between the two countries. He said India and Vietnam share a strong bond rooted in mutual trust, shared values and close cooperation in defence, security and regional stability.
5: This visit is particularly significant as it serves as a major milestone that showcases the depth of our bilateral relations. We are delighted that during your recent visit to India, this partnership was upgraded to a strategic partnership. I am confident that our discussions will further strengthen our defense and security cooperation and pave the way for new avenues of collaboration in the years to come.
0: The India Meteorological Department, IMD, has issued a yellow warning for heat wave conditions in the national capital for the next 3 days. According to the IMD, isolated places in the city are likely to reel under intense heat during the day. A report from our correspondent.
6: According to the Met Department, the maximum temperature in Delhi is expected to be around 43 to 45 degrees Celsius today, while the minimum temperature is likely to hover near 28 degrees Celsius. In the past 24 hours, the maximum temperature in the national capital were in the range of 43 to 45 degrees Celsius, while the minimum temperature were in the range of around 27 degrees Celsius. As of yesterday, 44.6 degrees Celsius was recorded in the Ridge Area Station of IMD. Safdarjung Station recorded 43.4 degrees Celsius, Lodhi Road Station 43.8 degrees Celsius, and 43.5 degrees Celsius was recorded at Palan Station. Priya Mondal, Akashwani News, Delhi.
0: In Uttar Pradesh, orange alert for heat wave to severe heat wave conditions has been issued again for the coming week. Banda continued as the hottest place in the country on the second consecutive day with a temperature of more than 47 degrees Celsius. Chief Minister Yogi Adityanath directed district magistrates, the health department, power department and relief agencies to remain on alert mode. More from our correspondent.
7: Apart from Banda, which recorded a staggering 47.6 degrees yesterday, several districts across the state are experiencing severe heat wave conditions with maximum temperatures hovering near or crossing the 45 degree mark. The Indian Meteorological Department has issued a heat wave alert for 33 districts and advised people to remain cautious, especially during afternoon hours. Heat wave conditions will prevail in the southern and central parts of the state for the next 1 week, while whole state will have hot nights for the next 2 days. Sushil Chandra Tiwari, Akashwani News, Lucknow.
0: IMD has also forecast heat wave to severe heat wave conditions in Madhya Pradesh today. Heat wave conditions are likely to prevail over Bihar and Marathwada during the day and over Punjab, Haryana, Chandigarh for the next 5 days. Benchmark domestic equity indices were trading around 0.2% up in afternoon trade today. The Sensex rose by 136 points to 75,451, while the Nifty added 42 points to 23,692 when reports last came in. PM. Last night, Sunrisers Hyderabad confirmed its place in the playoff, defeating Chennai Super Kings by 5 wickets at M.H. Chidambaram Stadium. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi to attend third India-Nordic summit in Oslo, aimed at strengthening cooperation in technology, renewable energy, defence and trade. Prime Minister Modi and his Swedish counterpart Ulf Kristersson, in a joint newspaper article, stress on partnerships in times of global uncertainty. Supreme Court refuses to recall its earlier order of keeping sterilized or vaccinated stray dogs in shelters. IMD issues yellow alert for heat wave in national capital for next 3 days. And in IPL cricket, Rajasthan Royals to take on Lucknow Super Giants in Jaipur this evening. With that, we end the midday news.
8: আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন কিষান কথা। কিষান কথায় আজ রয়েছেন বিশ্বজিৎ মজুমদার।
9: আমরা আজ উপস্থিত হয়েছি সাতচাঁদ ব্লকের অন্তর্গত রমেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক ভাইয়ের কাছে। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি অনেক কৃষক ভাই বিভিন্ন ধরনের চাষের কাজে যুক্ত রয়েছেন এবং রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমকে কাজে লাগিয়ে ওনাদের আয় বাড়াচ্ছেন। একজন কৃষক বন্ধুর সাক্ষাৎকার পেয়ে গেছি। চাষিভাই, আপনার নাম?
10: আমার নাম বিশ্বজিৎ মজুমদার।
9: বিশ্বজিৎ মজুমদার, আপনারা তো বিভিন্ন স্কিমের মাধ্যমে আপনাদের আয় বাড়িয়েছেন, কিভাবে করলেন এগুলো?
10: আমরা প্রথমে তো ধান চাষ এবং শাকসবজি চাষ করতাম। এরপর আমি 2009-10 সালে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তাদের যুক্তি পরামর্শে, এখানে সায়েন্টিস্টদের যুক্তি পরামর্শে আমি ধীরে ধীরে মাছ, মুরগি, শুয়োর, গরু, ছাগল ইত্যাদি লালন পালন করতে শুরু করি। এইভাবে একটার পর একটা করতে করতে আমি সুসংগত চাষ পদ্ধতি এসে পড়েছি। আমার এখন মুরগির মল দিয়ে, মাছের খাবার, ধান এবং সবজিতে জৈব সার হিসাবে মুরগির লাদা প্রয়োগ, তারপরে শুয়োরের মল দিয়ে মাছের চাষ, এতে আমার অনেক সাশ্রয় হইতেছে এবং বছরে প্রায় আমার 5-6 লাখ টাকা আমার সাশ্রয় হইতেছে।
9: বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের সুবিধা যা পান বা বিভিন্ন স্কিমের সুবিধা যা পান, এগুলো পাওয়ার জন্য আপনার কোথায় যোগাযোগ করেন?
10: এটা পাওয়ার ক্ষেত্রে আমরা একটা এপিও আছে বাগমা, বাগমা এগ্রো প্রডিউসার কোম্পানির, ওইখানে যে চেয়ারম্যান, ওর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ওর মাধ্যমে আমি জানি। এবং নাবার্ড, ICR, কৃষি বিজ্ঞান কেন্দ্র, তাদের মাধ্যমে আমরা স্কিমগুলো সম্বন্ধে জানি। ব্যাংকের মাধ্যমে আমরা জানতে পারি এসব স্কিমগুলো সম্বন্ধে।
9: আচ্ছা, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এবং ICR থেকে কি করে আপনারা সাহায্য পান, কিভাবে সাহায্যটা পান?
10: রাজ্য সরকার থেকে আমি কোনো সাহায্য পাই না করলে চলে, কারণ যেহেতু আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নাই, সেজন্য আমাকে আগের আমালও কিছু পাইছি না, বর্তমানে আমালও কিছু পাইতেছি না। তো ICR এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র, তারা যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করে, কিন্তু তাদের কাছে তো বড় স্কিম নাই, আর যা ফান্ড আছে তা আছে এসটির জন্য। তো এই ক্ষেত্রে তারা যতটুকু সম্ভব হয় আমাকে হেল্প করে এবং যুক্তি পরামর্শ দেন। এক কথায় তাদের যুক্তি পরামর্শে আমি আজকে এতটুকু অগ্রসর হতে পেরেছি।
9: আচ্ছা আচ্ছা, অর্থাৎ ICR থেকে যেভাবে আপনি যুক্তি পরামর্শ পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন, তাদের সহযোগিতা আপনি চাষবাস এগিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনার চাষের যোগ্য জমি কতটুকু?
10: আমার চাষের যোগ্য জমি তেমন নাই, আমি এক কথায় লিজ নিয়ে জমি চাষ করি। আমার বর্তমানে প্রায় 100 খানি মতো জমিতে আমার চাষবাস চলছে।
9: বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা,
10: তো এর মধ্যে 60 খানির মধ্যে আমার মাছ চাষ চলছে।
9: আচ্ছা,
10: মাছ 60 খানির জায়গাতে মাছ চাষ করছি এবং মুরগি ফার্ম, শুয়োর ফার্ম, হাঁসের ফার্ম, এগুলো আমি পুকুরে ফারে করে দিয়েছি। এদের মলমূত্রগুলো ডাইরেক্ট আমার পুকুরে পরে, আর অতিরিক্ত হলে পরে আমি অন্য পুকুরে ট্রান্সফার করি।
9: বাহ, খুব সুন্দর। আচ্ছা, বর্তমানে কি ধরনের চাষে আয় বাড়ানো সম্ভব হয় বলে আপনার মনে হয়?
10: বর্তমানে যেমন চাষ করতে হলে, যেমন শুধু শুকর পালন করলে হবে না। শুকর ধরেন আমার একদিনে যদি আমার যদি 100 টাকা যদি একটা শুকর পিছনে খরচ হয়, যদি আমি শুকরের সঙ্গে যদি মাছের চাষ করতে পারি, তাহলে আমার ধরেন 100 টাকার মধ্যে আমার 30-40 টাকা আমার মাছের খাবার হয়ে গেলো। তো এক্ষেত্রে আমার 30-40 টাকা শতকরা 30-40 টাকা আমার বেঁচে গেল। তো যদি একভাবে শুকর পালন করতে চায় তাহলে এই সুবিধাটা পাবে না, যে মুরগিও সেম, তো এই মুরগি এবং শুকরের সঙ্গে যদি মাছ এবং শাক সবজি বা ধান চাষ করা যায় তাহলে অনেক সার ওষুধ সার কম হলেই হয়ে যায়,
9: মানে খাবারগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে,
10: অটোমেটিক হয়ে যাচ্ছে।
9: এই যে আপনার যে এই যে আপনার বিশাল পরিমাণ মাছ চাষ আমরা দেখতে পেয়েছি, আপনার যে মাছ চাষের পুকুরগুলো দেখতে পেয়েছি, আপনি মুরগির মাছ চাষের সাথে মুরগি পালন করছেন আমরা দেখতে পেয়েছি, মুরগির একদম পুকুরের পাড়ে আপনি খুব সুন্দরভাবে আপনি মাছে মুরগির জন্য ঘর বানিয়েছেন, এই যে প্রথম থেকে আপনার পরিকল্পনা শুরু থেকে যে আপনি কিভাবে শুরু করেছেন, যদি আপনার গল্পটা একটু শুনি।
10: আসল কথা হলো
9: মানে এই যে আপনার যে উদ্দীপনা, এই যে এইভাবে করা যায়, এইভাবে যে ইন্টিগ্রেটেড কালচার বা চাষ করা যায়, সুসংগত চাষ করা যায়, এই যে ব্যাপারগুলো আপনি কিভাবে মানে আপনি উদ্দীপনা পেয়েছেন?
10: আমার কথা হলো, আমার প্রথমে শুরুতে আমরা খুব দরিদ্র ছিলাম, যার ফলে আমি লেখাপড়া করতে পারি নাই। আমার বয়স যখন 16 বছর বয়স হয় তখন থেকে আমি ফ্যাট ভরে ভাত খেতে পারি। এর আগে আমি কতদিন উপোস খাবার আসছিলাম, আমার পরিবার কত উপোস খাবার আসলো এটা মানে বলার মতন না। তো এরপর আমি চিন্তা ভাবনা করলাম জীবনকে উন্নতি করতে হলে ঝুঁকি নিতেই হবে, তো সারা বছর তো আর অভাব অনটন করে চলবে না। তো তখন আমি আস্তে আস্তে রিক্সে নিয়ে নিয়ে নিয়ে নিয়ে নিয়ে নিয়ে আমি কাজগুলো শুরু করছি। প্রথম আমি কৃষিজমি বর্গা নিয়ে কৃষিজমি চাষবাস শুরু করছি। তো এরপর দেখি বর্গা জমি চাষ করে তেমন একটা প্রফিট হচ্ছে না, তখন আমি এবার কি করলাম, লিজ, কৃষিজমি লিজ দিয়ে এবার চাষ শুরু করছি। এই চাষ শুরু করতে করতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে আমার পরিচয় হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে পরিচয় হয় তখন আমারও মোটামুটি চাষ করতে করতে একটু মোটামুটি ধরেন একটু ফেভারিট আইসি অনেক পায় মানুষের চিনে, তখন কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে আমার পরিচয় হয় যে কোনো একটা কারণে। তো হওয়ার পরে তাদের যুক্তি পরামর্শে এবারে আমি আস্তে আস্তে আমার অন্যান্য কাজগুলো শুরু করেছি।
9: আচ্ছা, এই যে আপনি বিশাল পরিমাণ এখন মাছের চাষ করছেন, হ্যাঁ, তারপরে আপনি বলছেন শুকর পালন করছেন, তারপরে মুরগি পালন করছেন, এই যে চাষবাস পদ্ধতি, এই পদ্ধতি সম্পর্কে আপনি কোথায় জেনেছেন, কিভাবে জেনেছেন?
10: এগুলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে শিখেছি, ICR থেকেও শিখেছি, এগুলা আপনি করতে করতে অটোমেটিক আপনার কাছে চলে আসবে। যখন আপনার আপনার যদি করার যদি ইচ্ছে থাকে, হ্যাঁ অটোমেটিক এটা একটার সঙ্গে একটা রিলেশন আপনার আসতে থাকবে।
9: আচ্ছা
10: আচ্ছা, এটা যারা করেছে তারা বুঝবে,

0: আপনি যদি করতে পারতেন তাহলে আপনারও এটা ইজি মনে হতো।
1: আচ্ছা না, আপনি খুব সুন্দরভাবে, আপনি, আমরা কিন্তু অনেক জায়গায় শুনেছি কিন্তু আমরা নিজের চোখে দেখিনি, কিন্তু এখন আপনার এখানে এসে আমরা নিজের চোখে দেখছি যে আপনি যে পুকুর পাড়ে মুরগি পালন করছেন, ঠিক আছে, এই যে পুকুর মাছ চাষ, ঠিক আছে, মাছ চাষের যদি শুরু থেকে, যদি আমাদের এই মুহূর্তে কিষাণ বাহিনী অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছেন হয়তো অনেকে ভাবছেন আমাদের যে বিশ্বজিৎ মজুমদার ভাই যেভাবে চাষবাস করছেন আমরাও সেভাবে যদি করার ইচ্ছা প্রকাশ করি, ওনারা মাছ চাষের সাথে যে মুরগি চাষটা বা মাছ চাষের পুকুর তৈরি থেকে যদি একটু বলেন, পুকুর তৈরি কিভাবে করবেন বা পরবর্তী সময়ে পরিচর্যা কিভাবে করবেন, কখন মাছের পোনা ছাড়বেন যদি একটু বলেন, মানে মাছ চাষ সম্পর্কে।
0: মাছ চাষ সম্বন্ধে হলো আমার প্রথমত কথা হলো একটা পুকুর, পুকুরটা পরিমাণের উপর নির্ভর করবো, আমি এখানে কতগুলা শুয়োর সেটিং করতে পারবো, কতগুলো মুরগি সেটিং করতে পারবো,
1: ধরুন এক কানি,
0: হ্যাঁ এক কানি হলে পরে ধরেন আমার 100টা মুরগি হলে যথেষ্ট, আর শুয়োর হলে 2টা শুয়োর হলে যথেষ্ট, আর এর বেশি হলে এখানে মাছ চাষ হবে না, এখানে অতিরিক্ত খাবারে মাছগুলা নষ্ট হয়ে যাবে।
1: আচ্ছা আচ্ছা, পুকুর তৈরিটা শুরু থেকে যখন একদম পুকুর একদম খনন করে তৈরি করবে, শুরু থেকে পুকুরটা কিভাবে তৈরি করবেন মাছ চাষের জন্য, আপনি কিভাবে তৈরি করেছেন
0: পুকুরটা? তো জমি জমি কেটে মাটিগুলাতে কোন সার পদার্থ খানা টানা কিছু থাকে না, তখন এই পুকুরটা কাটার পরে ওইখানে গোবর, তারপরে চুন, সুপার ফসফেট, পটাশ, ইউরিয়া এসব এসব গুলা দিয়া, খৈল এসব গুলা দিয়া জমিটাকে, পুকুর তলাটাকে চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে এবার আপনার 10-12 দিন পরে এবারে আপনার রেণু ফালান আর মাছ ফালান, যে কোনো জিনিস ফালান, ফালাবেন। প্রথম বছর আপনি তেমন একটা ফলন পাবেন না, প্রথম বছর পুকুর খনন করে আপনি মাছের চাষ সম্বন্ধে কিছু বুঝবেন না, কারণ পুকুরের জলগুলা নতুন, মাটিগুলো নতুন, এগুলা মাছের জন্য রেডি হতে হতে 1 বছর লাগে যাবে।
1: আচ্ছা,
0: আপনি যদি প্রথম মনে করেন যে আমি পুকুর খনন করছি, অমুকের পুকুরে ভালো মাছ প্রোডাকশন হচ্ছে, আমার পুকুরে কেন হচ্ছে না, এটা হলে ভুল হবে। এটা আপনি প্রথম বছর কিছুতেই পাবেন না, আপনার মানে যে কোনো এক যত বড় চাষি হবে হোক প্রথম বছর ফলন পাবে না, দ্বিতীয় বছর থেকে তারা ফলন শুরু হবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মাছ চাষ তো আপনি অনেকদিন ধরে করছেন, ঠিক আছে, আচ্ছা মাছ চাষ করতে গিয়ে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, কিছু রোগ প্রকাশ, রোগ সংক্রান্ত বা কিছু?
0: রোগ টোক হয় এটি হয়, হলে এটি মেডিসিন আছে, আমরা মেডিসিন দিয়ে দিই।
1: কি ওষুধ দেন এগুলো?
0: এটি মাছের সমস্ত
1: বা কি রোগ দেখা দেয়?
0: একটা ঘাই রোগ আছে, ক্ষত রোগ,
1: এটা লক্ষণটা কি?
0: এটা শরীরে ক্ষত ক্ষত ক্ষত ক্ষত হয়ে
1: যায় মাছের, কি করে বোঝেন?
0: এটা আমরা তো নেটিং করি, মাছ বিক্রি করি, আমরা প্রায় সময় দেখি, আমি না থাকলেও জেলেরা খবর কয় তোমার পুকুরে মাছের ঘাই রোগ ধরেছে।
1: আচ্ছা,
0: তারপরে এটা ছাড়া আর একটা হয়, এটা হচ্ছে কৃমি। এরপর আপনি এবারে দিতে হবে, হয়তো আমরা এপিক্লিন, ক্লিনার এসব জাতীয় ওষুধ দিই।
1: আচ্ছা, এই যে মাছের সম্পর্কে, মাছের কোন যদি রোগ প্রকাশ মানে রোগ সংক্রান্ত যদি সমস্যা হয় কোথায় যোগাযোগ করেন?
0: এটি আমরা যোগাযোগ লাগে না, আমরা এটা অটোমেটিক হয়ে গেছে।
1: না না, এখন লাগছে না, প্রথম প্রথম কোথায় যোগাযোগ করতে?
0: প্রথম প্রথম তো আমরা যারা মাছ চাষ করে তারার সঙ্গে যোগাযোগ করতাম।
1: আপনার এই পুকুরে যে মাছের তো খাবার দিচ্ছেন, আপনার যেহেতু পুকুর পাড়ে আছে,
0: আমি খাবার তেমন দিই না, আমার 60 কেনি পুকুরে, অন্যরা 3 কেনি পুকুরে যেখানে দেয়, আমি 60 কেনি পুকুরেতেও মনে হয় এইখানে দিই না।
1: আচ্ছা, দেন না কেন?
0: আমার তো মুরগির মল, শুয়োরের মল এগুলো আছে।
1: সেই কথাটাই আছে, তাহলে আপনি যেভাবে সুসংগত পদ্ধতিতে মাছ চাষের সাথে, মাছের সাথে আপনি শুকর পালন করছেন, মাছের সাথে পোলট্রি চাষ করছেন, হাঁস পালন করছেন, তো এইভাবে কিন্তু আপনার যে মাছের,
0: আবার পুকুরের পাড়গুলোতে আমার ফলের বাগান আছে, আমরা ফলের আমরা গাছ, সুপারি, কলা, লেবু, তারপরে পেঁপে এসবগুলো আছে পুকুরের পাড়ে।
1: না, এগুলো থেকে ঠিক আছে আপনি আলাদা একটা প্রফিট পাচ্ছেন বা ইনকাম পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এগুলো তো মাছের উপকার আসছে না?
0: না না, এগুলো উপকার
1: আসছে,
0: আসছে আসছে না বললে ভুল। যেমন আমার মশকরা কলাটা আমি নিজে না খাইয়া পুকুরে ফালা দিলাম, এটা আস্তে আস্তে ফজ্জা মাছে খাইবো, পেঁপেটা পেঁপেটা একটা পেঁপে পাখি খাই লাইছে, এটা তো মানুষের খাবার যোগ্য না, এটা আমি পুকুরে ফেলাই দিই, এটা মাছের খেতে আছে, এরকম আর কি।
1: আচ্ছা, এছাড়া তো খাবার তো দিচ্ছেন, খাবার ছাড়া আর কি পুকুরে কোনো পরিচর্যা করতে হয়? যখন মাছ ঠিক মতো যদি বড় না হয় তাহলে কোনো বিশেষ কোনো পরিচর্যা?
0: পরিচর্যা হয় মাছের, মাছ বড় না হলে পুকুরে চুন ব্যবহার করতে হয়।
1: আচ্ছা, কখন কিভাবে ব্যবহার করেন
0: এটা? আমরা পুকুরে

0: দেখলে বুঝি বা পুকুরে নামলে আমরা অনুভব হয় যে এখানে এখন চুনের দরকার হয়, এটা আমরা করতে করতে অভ্যাস হয়েছে। আমরা তো এমন অভিজ্ঞতা নাই, কিন্তু আমরা দেখতে দেখতে করতে করতে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে।
1: আচ্ছা, আমরা তো বিভিন্ন চাষের ক্ষেত্রে আমরা শুনি যে বিশেষ করে মাটির পিএইচ অম্লত্ব এবং ক্ষারত্ব, পুকুরেরও সেরকম জলের কিন্তু একটা পিএইচ ব্যাপার আছে, মাছের বড় হওয়া সেই ব্যাপার আপনার জানা আছে?
0: হ্যাঁ হ্যাঁ জানা আছে। আপনি আমার প্রত্যেকটা পুকুরে দেখেন,
1: হ্যাঁ
0: পিএইচ একদম বরাবর আছে।
1: আচ্ছা, কি করে বুঝেন, মেপেছেন কোথাও?
0: হ্যাঁ মাপি, মাঝে মাঝে মাপি।
1: কোথায় মাপেন?
0: ওই তো অনেক সময় ওষুধ কোম্পানি আসে, মেডিসিন কোম্পানি আয়, তারা দেখে, তারা দেখি কত না ঠিক আছে, আমার কাছে আছে, আমি এখনো মেপে আপনাকে দেখা দিতে পারবো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ও পিএইচ মাপার আপনার ব্যবস্থা আছে, বা খুব সুন্দর
0: আছে। প্রয়োজনও না,
1: প্রয়োজন হচ্ছে
0: ওনারা মাপি দিয়ে আর কি, ওনারা আনলে তারা দেখাই দিয়ে।
1: আচ্ছা আচ্ছা,
0: তাদের জল ঠিকঠাক আছে কি?
1: আচ্ছা,
0: আর এছাড়া এলাকার তো সবাই কোনো কিছুর সুবিধা অসুবিধা সবকিছু আমার লগে শেয়ার করে, আমিও তাদের সলিউশন করে দিই।
1: আচ্ছা আচ্ছা, এছাড়া আপনি শুকুর পালন করছেন? আচ্ছা, শুকুর পালন করছেন, যে শুকুরের যে ভ্যাকসিনের ব্যাপারগুলো জানা আছে আপনার, কখন কিভাবে দিতে হয়?
0: এটা তো সোয়ান ফিভার, শুকুরের একটাই ভ্যাকসিন, সোয়ান ফিভারের ভ্যাকসিন
1: একদম,
0: এটা 6 মাস অন্তর অন্তর দম লাগে।
1: হুম হুম হুম,
0: একবার দিয়েছি, 6 মাস পরে আরেকবার দিতে হবে।
1: আচ্ছা, প্রথম বাচ্চার কোকে কতদিন পর দিতে হয়? প্রথম বাচ্চা,
0: প্রথম বাচ্চার তো আমরা সাধারণত মেসোডিলে দিই।
1: হুম হুম, কত মাস?
0: আমরা 2 মাসে দিয়ে দিই।
1: এছাড়া আপনি মুরগি তো পালন করছেন, ঠিক আছে, মুরগির ক্ষেত্রে কোন ভ্যাকসিনের ব্যাপার আছে?
0: ভ্যাকসিনের ব্যাপার আছে।
1: কি ভ্যাকসিন দেওয়া হয়?
0: এটা F1 F2 F2 দিয়ে আমি এখন ভ্যাকসিন কমে দিই। আর দ্বিতীয় কথা, মুরগি তো ঘন ঘন আমরা লট লই, 4 দিন 5 দিন 7 দিন অন্তর অন্তর লই, তো এক্ষেত্রে অসুবিধা হয়েছে যে আমরা লোকাল মার্কেট থেকে যখন আমরা ভ্যাকসিনটা নিই তখন এটা কন্ট্রোল থাকে না, তারা অনেক সময় দেখা যায় রাত্রেবেলা বৃষ্টিটা বন্ধ করে তারা বাড়ি চলে যায়, তো আমি এই জন্য ভ্যাকসিনটা দনে আর নদনে সমান, এই জন্য আমি উদা পরিশ্রম করি না, টাকাও নষ্ট করি না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া আপনি পালন করছেন, হাঁস পালন করছেন, ঠিক আছে, আচ্ছা হাঁসের পরিচর্যাটা কিভাবে করেন, বা কোনো ভ্যাকসিনের ব্যাপার আছে কি, বা পরিচর্যা খাওয়া দাওয়া কিভাবে করছেন?
0: হাঁসের ভ্যাকসিন লাগে না, হাঁস মাঝে মাঝে একটু জ্বরে আক্রান্ত হয়, তো ওটা এন্ডোফক্সিসিন বা রিকোপারেশন ওষুধ আছে, ওগুলো খাওয়াই দিলে হয়। মাঝে মাঝে দেখা যায় হাঁস লেঙ্গা হয়ে যায়,
1: আচ্ছা,
0: তো তখন আমরা এই ওষুধটা খাওয়া দিলে ঠিক হয়ে যায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: তো দেখা যায় হাঁস তো সারাদিনে থাকে, রাত্রেবেলা থাকে ঘরে, তো হাঁসের তো সকালে একবার খানা দিই আমরা, সন্ধ্যার সময় আরেকবার খানা দিই।
1: আচ্ছা,
0: আর সারাদিন তো হাঁস পুকুরে আছে আর খবর থাকে না আমাদের।
1: আচ্ছা আচ্ছা,
0: তো যখন দেখি অসুস্থ আটতে পারে না তখন এবারে আমরা আমাদের চিন্তা হয়ে তখন আমরা ওষুধটা ব্যবহার করি।
1: আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সর্বোপরি আপনার যে বলছেন পুকুর কতটুকু আছে, 60 কানি?
0: 60 কানি,
1: 60 কানি আছে। আচ্ছা, 60 কানি শুধু মাছের কথা যদি বলি, যে 60 কানিতে আপনার মোটামুটি এক বছরে আপনার কত টাকা মোটামুটি সে আপনার খরচ করতে হয়, লাগাতে, মানে পুঁজি লাগাতে হয়?
0: পুঁজি বলতে আমার আমার পুঁজি
1: একটা মোটামুটি,
0: পুঁজি বলতে আমার তো লিজের টাকা লাগে আর লেবার কস্ট,
1: লেবার কস্ট লাগে,
0: হ্যাঁ, আর লিজের টাকা লেবার কস্ট, আর এছাড়া খানা টানা তো এমন বেশি লাগে না।
1: আচ্ছা,
0: হয় আমার 60 কানিতে প্রায় 8-10 লাখ টাকা মতো খরচা হয়।
2: শুনলেন কিষান কথা, কিষান কথায় ছিলেন বিশ্বজিৎ মজুমদার। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথা রয়েছেন ডক্টর সুপ্রিয়া দাস।

নমস্কার, আমার কথা অনুষ্ঠানে কথার ডালি নিয়ে হাজির হয়েছি আমি ডক্টর সুপ্রিয়া দাস, অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান রামঠাকুর কলেজ আগরতলা। আমি আমার গবেষণার বিষয় রবীন্দ্রনাথের গীতিনাট্য ও নৃত্যনাট্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব এবং রবীন্দ্রনাথের মৌলিকতা, যা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আমরা যারা রবীন্দ্র নৃত্য করি বা আমরা যারা নৃত্যশিল্পী আছি তাদের অবশ্যই এই দিকটা ভাবার দরকার আছে যে রবীন্দ্রনাথ কোন কোন জায়গায় মৌলিকতা দেখিয়েছেন এবং

বর্তমানে আমরা রবীন্দ্রনাথের চিন্তাভাবনা থেকে কতটুকু দূরে সরে এসেছি সেটাই ছিল আমার গবেষণার মূল বিষয়। এবং আমি নিজে অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিনার, ওয়ার্কশপ এগুলোতে অ্যাটেন্ড করেছি এবং নিজেও অনেকগুলো সেমিনার এবং ওয়ার্কশপ পরিচালনা করেছি। আর ছোটোবেলা থেকেই সঙ্গীত এবং নৃত্যের প্রতি আমি আগ্রহী ছিলাম, কারণ আমার পরিবারের পরিমণ্ডলই সাংস্কৃতিক পরিমণ্ডলে আবৃত ছিল। নাচের ক্ষেত্রে আমি কত্থক, রবীন্দ্রনৃত্য, নজরুল নৃত্য শিখেছি এবং বিভিন্ন ডিগ্রি অর্জন করেছি। এক্ষেত্রে আমি যাদেরকে গুরু হিসেবে সান্নিধ্য লাভ করেছি তারা হলেন আমার পরম শ্রদ্ধার স্বর্গীয় প্রমোদরঞ্জন দাস, শ্রীমতী কল্যাণী রায়, শ্রীযুক্ত সঞ্জীব সিনহা প্রমুখ। এবং গানের ক্ষেত্রে আমি শাস্ত্রীয় সঙ্গীত, নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত এইসব ক্ষেত্রে ডিগ্রি লাভ করেছি। এখানে যাদের কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি এবং যাদের আশীর্বাদ প্রাপ্ত আমি হয়েছি তারা হলেন স্বর্গীয় প্রমোদরঞ্জন দাস, শ্রীযুক্ত হরিচরণ শর্মা, শ্রীমতী চম্পা শর্মা এবং মিতালি রায় সেনগুপ্তা। আসলে কোনো এক সময় এমন ছিল যখন আমি ভাবতাম যে নাচ গান ছাড়া বোধহয় আমার জীবন অসম্পূর্ণ। আমি চেয়েছিলাম যে ওই জগৎটাকেই আঁকড়ে ধরে থাকার, কিন্তু যাই হোক সব কিছু তো সবার জীবনে হয় না। যদিও আমার বয়স 2 বছর যখন, তখন থেকেই আমার নাচ গান শুরু হয়েছিল, কিন্তু সেই যাত্রাটা হয়তো বা থেমে গেল। ভালোই হলো, আমি আরেকটা জগতে প্রবেশ করলাম যেখানে আমি সাহিত্যের স্বাদ আস্বাদন করলাম, আমি আমার বাংলাকে ভালোবাসলাম এবং বাংলাকেই জীবনের পথ হিসাবে গ্রহণ করলাম। আর হ্যাঁ, অবশ্যই এই সব ক্ষেত্রে আমার গুরুজনদের, আমার মা বাবা, আমার পরিবারে আমার মা বাবা, আমার স্বামী, আমার পরিবারের সকলের অবদান অনস্বীকার্য, কারণ তাদের সহযোগিতা না পেলে আমি আমার কাজটুকুকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। আমি ধর্মনগরে বিখ্যাত লোকশিল্পী গোষ্ঠী একতারা শিল্পী গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলাম এবং অনেক বড় বড় অনুষ্ঠান আমি পরিচালনা করেছিলাম। ছাত্রাবস্থা থেকে শুরু করে এখনও পর্যন্ত বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানগুলো, বড় বড় অনুষ্ঠানগুলো আমি পরিচালনা করেছি এবং করছি। আর সবার আশীর্বাদে আশা রাখছি ভবিষ্যতেও করব। কৈলাসহরে আকাশবাণী যুববাণীতে আমি অনেক বছর নজরুলগীতি পরিবেশন করেছি। তাছাড়া আমি রাজ্যভিত্তিক এবং রাজ্যের বাইরে বিভিন্ন প্রতিযোগিতার সফলতার সঙ্গে কৃতিত্ব অর্জন করেছি এবং সরকারি অনেক বড় বড় অনুষ্ঠানের আমি বিচারক হিসাবেও সম্মানিত হয়েছি। আমার অনেকগুলো লেখা বিভিন্ন পত্রপত্রিকায়, পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে এবং আশা রাখছি সকলের আশীর্বাদে আরও আমি সেই ক্ষেত্রে কাজে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার একটা বইও প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের গীতিনাট্য ও নৃত্যনাট্য নিয়ে, যা রবীন্দ্রনৃত্যের জগতে শিল্পীদের অন্য তথ্য পরিবেশন করবে, অনেক দিক নির্দেশ করবে। আমি আমার কর্মজগতের কথা বলছি, যে আমার সবচাইতে বড় শক্তি আমার প্রিয় জায়গা, আমার ছাত্রছাত্রীরা, যাদের নিয়ে ব্যস্ত থাকতে আমি সারা দিন ভালোবাসি। আমি বিশ্বাস করি গুরু শিষ্যের পরিপূর্ণ আত্মীয়তার মধ্য দিয়েই শিক্ষাক্ষেত্র সফলভাবে এগিয়ে যায়। আমার জীবনের অন্যতম লক্ষ্যই হলো ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়া, তাই তাদের নিয়ে আমি বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। তাছাড়া ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করি, যেসব ছাত্রছাত্রীরা টাকা পয়সার অভাবে হয়তো বা পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে, এগোতে পারছে না, চেষ্টা করি যতটুকু আমার সাধ্যের মধ্যে আমি তাদেরকে অনুপ্রেরণাও দিই এবং সেই ক্ষেত্রে সাহায্য করি। আর সৃজনশীল কাজে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করা এবং সাংস্কৃতিক জগতে তাদের পরিচয় গড়ে তুলতে সহায়তা করা, সেটা আমার একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি সেই জায়গায় ছাত্রছাত্রীদের খুব বেশি উৎসাহ দিতে ভালোবাসি চাই। সবশেষে আমি আকাশবাণী বিলোনিয়ার কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ, শুধু আমন্ত্রণের জন্য নয়, কণ্ঠকে মূল্য দেওয়ার এই সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করছি। অসতমাসদ্গময় তমসমাজ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতাঙ্গময়।

আমার কথায় আজ ছিলেন ডক্টর সুপ্রিয়া দাস। অনুষ্ঠানে এবারে শুনবেন অনুরূপা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হচ্ছে।

0: বন্ধুরা, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে স্বাগত জানাই। আমাদের জন্য নির্ধারিত প্রতিদিন দুপুরবেলা 2:30, সম্পূর্ণ আমাদের জন্য নির্ধারিত সময়। এই সময়টাতে আমি নারী অনুষ্ঠান প্রচারিত হয়, আপনারা সেটা এর মধ্যে সবাই জেনে গেছেন। আর এক এক দিন এক এক রকম অনুষ্ঠান। আজ আপনাদের জন্য রয়েছে অন্যরূপা। অন্যরূপা বললেই আমরা সবাই অনুমান করতে পারি, বুঝতে পারি যে আমাদের অনুষ্ঠানে একটু ব্যতিক্রম ধর্মী মহিলাদের আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। যেমন আজকেও একজন গুণীজন বলা যায়, যার নাম সংঘমিত্রা নিয়োগী, যিনি শিক্ষিকা, পাশাপাশি লেখালেখিতে রয়েছে দারুণ শখ এবং দক্ষতা। সংঘমিত্রা
1: নমস্কার,
0: আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: আমি তো বন্ধুদের বলে দিলাম একজন গুণী মানুষ আমাদের সঙ্গে আজ আছেন। তো তুমি প্রথম কি দিয়ে শুরু করবে? আমি যেটা বলতে চাইব যে লেখালেখি জগৎটা সম্বন্ধে যদি বলো, আর শিক্ষিকা তো তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা?
1: ঠিক আছে, আমি একটু শুরু থেকেই বলি। তো আমার বিষয় হচ্ছে সংস্কৃত নিয়ে পড়াশোনা।
0: বাবা,
1: তো সংস্কৃত যেহেতু,
0: হ্যাঁ,
1: সংস্কৃত বিষয় নিয়ে যেহেতু পড়াশোনা, তা আমাদের একদম কালিদাস হতে শুরু করে ভারবি,
0: সেই অনেক জ্ঞান,
1: হ্যাঁ, একদম তাদেরকে নিয়েই তো আমাদের সব পড়াশোনা হয়েছে। তার জন্য আমরা সবসময় ওই দিকে একটু ঝুঁকে যাই, মানে লিটারেচারে যারা আছি। তারপর থেকে ওই সময়টা থেকেই, ঠিক আমি যখন স্কুল লাইফে, যখন স্কুল লাইফ ক্লাস টেনে পড়ি, তখন থেকেই লেখালেখি করি। তারপর সংস্কৃত বিষয়ের প্রতি আমার খুব আগ্রহ হয়েছিল, ওটা নিয়ে পড়াশোনা করেছি। এবং সবার,
0: মানে
1: আমার স্কুলের
0: কে তোমাকে?
1: আমার মা দেখতেন।
0: মা দেখতেন?
1: মা দেখতেন, মাই লেখালেখি সবসময় দেখতেন। যখন লিখে দেখাতাম, মা ওই ভাব সম্প্রসারণ করতাম নিজে। তখন তো আমাদের সময় ছিল ভাব সম্প্রসারণ, আসতো আমাদের পরীক্ষায়
0: একটা ছোট্ট লাইন দেওয়া হতো, এটা তোমাকে বলতে হবে যে এটার ভেতর কি আছে, কথাটার মানে কি।
1: হ্যাঁ, করিসনে বয় এরকম যখন লিখতে দিত মা, যখন দিতেন তখন আমি করে দেখাতাম মাকে। তারপরে আস্তে ধীরে এগুলো লিখতে লিখতে কবিতা লেখা শুরু করেছি।
0: আচ্ছা,
1: লুকিয়ে লুকিয়ে কবিতা লেখা, মাকে দেখানো, কখনো দেখানো কখনো দেখাতাম না। তারপরে তো শরৎচন্দ্র হতে ওই বইগুলো, উপন্যাসগুলো পড়া, এই লেখালেখি শুরু হয়েছে তখন থেকে। এবং সংস্কৃত সাহিত্য নিয়ে যখন পড়ি, এই বিভিন্ন অভিজ্ঞান শকুন্তলম, ভারবে, কিরাতার্জুনিয়ম, ভীষণ কঠিন, কিন্তু এই কিরাতার্জুনিয়মের মধ্যেই তো আছে অর্থগৌরব বিশ্লেষণ,
0: অনেক কিছু।
1: তো এগুলো নিয়ে আমরা পড়াশোনা করতে করতে এখন আমার এই শখ শুধু লেখালেখি। আসলে একদিন না লিখলে মনে হয় যেমন,
0: প্রতিদিন লেখো?
1: হ্যাঁ, প্রতিদিন লিখি।
0: বাহ, খুব ভালো কথা। অনেকে কিন্তু কি বলে জানো তো, যে হয়ে ওঠে না, প্রতিদিন লেখাটা হয়ে ওঠে না। তুমি যেরকম সাবলীল ভাবে বললে যে আমি প্রতিদিন লিখি, এটা শুনে খুব ভালো লাগে।
1: একদম চেষ্টা করি দুটো লাইন হলেও লিখতে, বা দুটো লাইন হলেও পড়তে, নয় মনে হয় যেন আজকে আমার দিনের কোনো একটা
0: কাজ অসম্পূর্ণ হয়ে গেল।
1: হ্যাঁ, কোনো একটা আনন্দ নিজেকে দেওয়া, যে সেটা মনে হয়
0: হলো না,
1: হলো না। আর লেখালেখিটা সম্পূর্ণই নিজের আনন্দের থেকেই আমি করি।
0: সেটাই,
1: আমার কোনো বই এখনো একটা বেরিয়েছিল, বই করেছিলাম নির্বিকার বৃক্ষ।
0: আচ্ছা,
1: এরপর আর বই মানে আমার প্রকাশ হয়নি, কিন্তু প্রত্যেকটা ম্যাগাজিনে আমার প্রতি মাসে 4-5টা ম্যাগাজিনে, এবার পুজোতেও 6টা ম্যাগাজিনে লিখেছি, এবং কালী পুজোতে একটা ম্যাগাজিন, আর রাসলীলার লাস্ট যখন আমার একটা লেখা বেরিয়েছে কালজয়ী বীরাঙ্গনা, এটা নিয়ে
0: শুনবো কিন্তু একটু।
1: হ্যাঁ,
0: তুমি যেটা বলছো নাম শুনেই মানে শুনতে,
1: কালজয়ী বীরাঙ্গনা, আসলে মেঘনাদবোধ আমি কাপড়টা পড়েছি, যেহেতু সংস্কৃত আমার সাহিত্য
0: বিষয় ছিল,
1: এটার পাশাপাশি বাংলার প্রতিও বিষয় ছিল, কারণ বাংলাটাও আমার কলেজে ছিল।
0: তাই,
1: কারণ দুটো লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি,
0: লিটারেচার এত জ্ঞান পেয়েছো
1: না? আসলে কি, আমাদের, আমার মা, আমার বাবা এবং বড়দের আশীর্বাদ ছাড়া অতটুকু এগিয়ে আসা, আমার শিক্ষকরা আমাকে, বা প্রফেসররা আমাকে খুব ইন্সপায়ার্ড করতেন?
0: আমি ইংরেজিটা করেছি, আমিও সাহিত্যটা, মানে তুমি যেটা বাংলা বলছো আমার সেটা ইংরেজি ছিল,
1: একদম শেক্সপিয়ার হতে একদম, তো এই কাছাকাছি আছি আমরা লিটারেচার,
0: সবই এক,
1: ফনেটিক্স এগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি, যেগুলো মানে শব্দ অক্ষর বর্ণ এইসবই তো আমাদের বিষয়। তো আমি কালজয়ী বীরাঙ্গনা যে লেখাটা আমি একটু পড়ে শোনাই। কালজয়ী বীরাঙ্গনা, বাংলা সাহিত্যের মাইকেল মধুসূদন দত্তের যে শ্রেষ্ঠ পত্রকাব্য, সেই মেঘনাদবধ কাব্যের পরে অভিধের অবলম্বনে মধুসূদন কাব্য রচনা করেছিলেন এবং তিনি নারী চরিত্রের চিঠির মাধ্যমে প্রেম যন্ত্রণা অভিমান ব্যক্ত করেছিলেন। তেমনি মধুসূদন ভারতীয় পুরাণ ও কাব্যের নারীদের মুখে সেই মানবিক স্বর প্রদান করেছেন। সেটা কিভাবে আমরা দেখছি, মধুসূদনের কলমে রামায়ণ মহাভারত ও কালিদাসের কাব্যের নারীরা আর নিছক পৌরাণিক চরিত্র নন, তারা চিন্তা চেতনায় জীবন্ত মানুষ। তার পরিকল্পনা ছিল একুশটি পত্র রচনা নিয়ে, যদিও তিনি শেষ পর্যন্ত লিখেছিলেন ১১টি পত্র রচনা। তার মধ্যে পতির প্রতি প্রিয়ার যে পদ, যেমন শান্তনুর প্রতি গঙ্গা, দুষ্যন্তের প্রতি শকুন্তলা, দুর্যোধনের প্রতি ভানুমতি, প্রিয়ার প্রতি প্রিয়তমার পদ, লক্ষণের প্রতি যে সুর্পনখা এবং পুররোবার প্রতি উর্বশী, এগুলো নিয়ে একটা একটা একটা পত্র ছিল। প্রতিটি পত্রে নারীর অন্তর্জগতের এক অনন্য সংলাপ ফুটে উঠেছে। প্রেম বিরহের আকুলতা, আত্মমর্যাদার প্রতিবাদ, আশা নিরাশার দোলাচল, ত্যাগের দীপ্ত ও মানবিক ব্যথার গভীরতা। আসলে মধুসূদনের কলমে নারীরা আর গৃহবন্দিনী বা পুরুষ নির্ভর নয়, তাঁরা নিজেদের আবেগ, যুক্তি ও আত্মচেতনা নিয়ে স্বতন্ত্র সত্তা। এমনকি রাক্ষসী সুর্পনখাকেও তিনি মানবীয় রূপ দিয়েছেন, যিনি প্রেমে প্রত্যাঘাত হলেও অপমানের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিলেন। এই মানবিক দৃষ্টিভঙ্গি মধুসূদনের রেনেসাঁস চেতনার প্রমাণ। বীরাঙ্গনা নামটি পাঠকের মনে বীরত্বের প্রত্যাশা জাগায়। যদিও তারা যুদ্ধের ময়দানে বীর্ণন, তবুও তাদের প্রেমে, ত্যাগে ও আত্মমর্যাদায় বিরাট বীরত্ব বিদ্যমান। ভানুমতি, দুশলা প্রমুখ চরিত্রে সামাজিক নিয়ম অমান্য করার সাহস আছে। আবার শকুন্তলা, রুক্মিণী ইত্যাদির প্রেমে আছে নিঃস্বত আত্মসমর্পণ। যে যুগে নারী ছিল পরাধীন, সমাজ ও শাস্ত্রের শৃঙ্খলাবদ্ধ, সে যুগেই মাইকেল মধুসূদন দত্ত সাহস করে ঘোষণা করেছিলেন, নারীও চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারেন, ভালোবাসতে পারেন, প্রতিবাদ করতে পারেন। আজকের আধুনিক নারী শিক্ষিত, কর্মক্ষম, আত্মবিশ্বাসী ও সমাজ সচেতন, তারই উত্তরসূরি। সেই মাইকেল মধুসূদন দত্তের যে চিঠিপত্র, সেখান থেকে আমাদের এই উৎসাহ বা আমাদের যে অনুপ্রেরণা। বীরাঙ্গনা কাব্যের নারী চেতনা আজও জীবন্ত এবং একটি চিরকালীন মানবিক আন্দোলন, যেখানে নারীর অন্তর্জগৎ প্রথমবার স্বাধীনতার ভাষা খুঁজেছিল। মধুসূদনের বীরাঙ্গনা তাই কেবল কাব্য নয়, এটি বাংলার রেনেসাঁসের রানী মুক্তির, নারী মুক্তির ম্যানিফেস্টো, যার প্রতিধ্বনি আজও আধুনিক নারীর কণ্ঠে শোনা যায়। আজকের নারী যে শিক্ষা, কর্ম, রাজনীতি ও সমাজে নিজের জায়গা করে নিয়েছে, তার বীজ নিহিত ছিল বীরাঙ্গনা কাব্যের সেই আত্মসম্মানী নারীদের মধ্যে। বর্তমান নারী অগ্রগতি তারই প্রমাণ। ধন্যবাদ,
0: দারুণ লিখেছো, খুব ভালো লাগলো শুনে। মনে হচ্ছিল তোমার লেখাটা যখন পড়ছিলে, তোমার মধ্যে একটা অন্যরকম, আমি তোমার মুখের দিকে তাকিয়ে দেখছিলাম যে তোমার লেখায় বা তোমার চোখে মুখে যে এই কাব্যগুলো সম্পর্কে যখন বলছিলে, তুমি কোথায়

0: যেন হারিয়ে যাচ্ছিলে। আসলে আমরা নারীরা একটু আবেগ প্রবণ, তাই না? আমরা যেরকম ভালোবাসতে জানি সেরকম প্রতিবাদ করতে
1: করতে পারি,
0: তাই তো? এবং এই জিনিসটাই হয়তো পুরুষদের সঙ্গে আমাদের পার্থক্যটা, আমরা একদিকে ভীষণ নরম, আরেকদিকে আমরা যখন রেগে যাই আমরা কিন্তু ভয়ঙ্করই হয়ে যাই,
1: ভীষণ পরাক্রমশালী হয়ে যাই আমরা তখন।
0: সেটাই,
1: যে কোনো প্রতিবাদ আমরা তখন লড়তে পারি। আর কি, আসলে যে এই কিছুদিন আগে শারদ উৎসব গেল, এই যে দুর্গা মায়ের যে রূপ, বিভিন্ন রূপ,
0: সেটাই তো,
1: সেগুলো কিন্তু আমাদের নারীদের মধ্যে আছে বলেই আমরা মা হতে পেরেছি। আমরা মা একজন, এবং আমি মনে করি শক্তি শক্তি সত্তাটা সেখান থেকেই আমাদের উদ্ভূত হয়েছে।
0: সেটাই, মা কো মা যারা শক্তি স্বরূপিনী, তো মায়েদেরই
1: বলা হয়,
0: বলো। আমরা যারা মা, তারা কি বলবো, তুমি সব ক্ষেত্রে, শুধু লেখালেখিতে নয়, তুমি বাস্তব জীবনে চারপাশে তাকিয়ে দেখো, মায়েদের একটা
1: একদম
0: অন্য একটা ভূমিকা, অন্য একটা জীবন।
1: এবং মায়েরাই তো পারে যে সংসার সামলে, ওয়ার্কিং মাদার্স যদি থাকেন, তিনি তার স্কুল বা কর্মক্ষেত্র সামলিয়ে তারপরে ছেলে মেয়েদের বড় করে নেওয়া বা তাদের জন্য চিন্তা ভাবনা করা এবং সমাজের জন্য ভাবনা থাকা। আমি কিন্তু আমার লাইফে অনেক কিছুই মানে ছোট ছোট করে করি, যেমন বছরে দুবার রক্তদান করার চেষ্টা করি।
0: আচ্ছা,
1: সোসাইটির ধরুন যে কাজগুলো ছোট ছোট, কাউর পাশে গিয়ে দাঁড়ানো, এই যে বন্যার সময়ে যে কখনো ছেলে মেয়েদের, আমার ছেলে মানে যারা স্টুডেন্ট, যারা আমার ছাত্রছাত্রী, এরকম অনেক ফ্যামিলি আছে অর্থনৈতিক কারণে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, তখন বই দিয়ে তাদেরকে সহায়তা করা,
0: সেটা আমরা সবাই করেছি
1: অল্প বিস্তর।
0: এবং তুমি ভাবতে পারবে না, ওই সময়টাতে বাচ্চাদের মধ্যে আমি একটা ভীষণ রকম পরিবর্তন দেখেছি। যেমন আমার ছোট্ট মেয়েটা আমাকে একদিন বলছিল যে, মা ওরা তো অনেক দিন হয় মানে চিপস খেতে পাচ্ছে না, যার যেটা ভালো লাগা, চকলেট চিপস। তুমি ভাবতে পারবে না, সে যে বলছিল এত গদ গদ,
1: হ্যাঁ সেই আমার
0: ঘরে সে আমাকে বলেছে।
1: হ্যাঁ, অনুরূপ ভাবে আমার ছেলেও তখন বলেছিল যে ওদের তো এখন মা পড়ার বই নেই,
0: বই নেই,
1: খাতা নেই, সব ভিজে গেছে।
0: তো ভাবতে পারবে না, ওই সময়টাতে ওর কথায় আমি এতটা প্রভাবিত হয়েছি। আমরা তো যার যেরকম সামর্থ্য, জামা কাপড় বলো, টাকা পয়সা বলো, সে এক আমাকে এরকম বলেছে যে তুমি বলে দিও এটা ওদের চিপসের জন্য।
1: আর আমি ওই ওইটা ধরে, এবং আমার স্কুলে যখন দেখি ছেলে মেয়েদের কখনো কখনো তাদের চলতে অসুবিধা হয়, এরকম তাদেরকে সহায়তা করার জন্য, বা আমার বাড়িতেও যদি কোনো পরিচারিকা আসেন তাকে বলে দিই যে তোমার যদি কোনো বইপত্র অসুবিধা হয় আমাকে বলবে। এবং আগামীতে আমার একটা পরিকল্পনা আছে, একটা এনজিও খুলবো, নিজেই সেটা এনজিওটা মানে পরিচালনা করব,
0: সেটার কর্ণধার হয়ে তুমি
1: আমি থাকবো। হ্যাঁ, আরো 10 জন টিচার আছেন আমার সাথে, ওনারাও উদ্যোগ নিয়েছেন আমার সাথে কাজটা করবে।
0: উদয়পুরে?
1: উদয়পুরে, আমার গ্রামে। আমি কিন্তু গ্রামের মেয়ে।
0: কোথায় তোমার?
1: আমার বাড়ি উদয়পুর খিলপাড়াতে, বাড়ি
0: খিলপাড়াতে,
1: সেখান থেকেই বড় হয়েছি। এবং আমাদের যে পরিবেশ, সেখান থেকে খুব লড়াই করে পড়াশোনা করে বেরিয়েছি, কারণ আমাদের ওই সাইডে শিক্ষার যে, কারণ আর্থিক অবস্থা যেখানে খারাপ থাকে সেখানে শিক্ষাও একটু
0: কিছুটা থমকে
1: যায়, অসচ্ছল থাকে,
0: কিছুটা থমকে
1: যায়। তো সেখান থেকে আমরা বেরিয়েছি ওই রকম পরিবেশ থেকে। আর সবচেয়ে বড় কথা, নিজের সাবজেক্টটা যে সংস্কৃত, সেটা নিয়ে খুব মানে ভালো লাগে যে এটা নিয়ে পড়েছি, কোনো দুঃখ নেই। এবং
0: কেন দুঃখ থাকবে?
1: অনেকে বলে যে লিটারেচার নিয়ে পড়া
0: গভীরতা, আমার খুব ভালো লাগে।
1: হ্যাঁ,
0: আমি জানি না কেন, আমার একজন মামা আছেন, তিনি দেশে নেই, বিদেশেই থাকেন, তুমি ভাবতে পারবে না একজন ইঞ্জিনিয়ার হয়ে কিরকম ভালো লেখালেখি করেন।
1: হ্যাঁ,
0: আমার মেয়ে প্রায় বলেন ওনাকে, কিন্তু তুমি কিভাবে লেখো, কিভাবে সম্ভব?
1: ঠিক,
0: যারা তখন মামা, আমি জিজ্ঞেস করেছিলাম মামাকে যে তুমি কি করে লেখো এতটা ভালো লেখা, তখন মামা বলেছেন, দেখ পড়েছি একটা বিভাগে, কিন্তু ছোটবেলা থেকে আমার মানে লিটারেচার, সাহিত্যে, সাহিত্যে আমার মন প্রাণ সব ছিল,
1: আমি
0: সেই জন্যই লিখতে পারি এখনো।
1: ঠিক, আমি দেখি যে ডাক্তাররাও লিখেন আমার সাথে,
0: ভীষণ ভালো
1: লেখালেখির মানে সৌজন্যতা এখন অনেকের মানে সাথে পরিচয়, শুধু ত্রিপুরাতে নয়, কলকাতা রোটারি সদনেও আমি একটা প্রোগ্রাম করে এসেছিলাম, সেখান থেকে শুরু করে এখন ধর্মনগর, ত্রিপুরা এইসব সাইড নিয়ে তো আছি, পাশাপাশি কলকাতা, বাংলাদেশ এবং তার বাইরে বিদেশে যারা থাকেন,

0: তাদের সাথেও আছে,
1: এবং সাহিত্যের যে জগৎ সেটা কিন্তু একটু আলাদা।
0: হ্যাঁ,
1: একবার
0: টরেন্টো থেকে বসেছিলাম,
1: আমার মামা টরেন্টোতেই থাকে।
0: আচ্ছা, টরেন্টোর একটা লাইভে বসেছিলাম, ওনারা টরেন্টোর লেখালেখি করেন, যে ওরা চারজন পাঁচজন মহিলা ছিলেন, আর আমি শুধু বাঙালি হিসেবে আমি
1: টরেন্টোতে
0: না, ওই লাইভ প্রোগ্রামে
1: ছিলাম,
0: এবং তারা তাদের মতো করেই কবিতা পড়েছে, আমি আমার মতো করেই পাঠ করেছি, আমার বাংলা কবিতা পাঠ শুনেছেন, অর্থ মানে আরেকজন ছিলেন ট্রান্সলেট করার জন্য, উনি বাংলাদেশ থেকে ট্রান্সলেট করেছেন বসে বসে। তো এটাই মজার বিষয় যে
1: কত বড় পাওনা বলো
0: সে। হ্যাঁ, সেটাই পাওনা। আর ভালো লাগে লেখালেখিটা সত্যি, এবং ছেলে মেয়েদেরকে ইদানিং একটা কাজ করছি, সেটা হচ্ছে ক্লাস সিক্স
1: এর জন্য।
0: হ্যাঁ,
1: ছোটদের
0: জন্য ক্লাস সিক্স এ ক্লাস পাই, বাংলা ক্লাস। তো ওখানে ছেলে মেয়েদেরকে প্রতিদিন একটা কবিতা বা গল্প যাই লিখতে বলি, লিখে ক্লাসের শেষে, এবং ওইটা নিয়ে আমি একটা দেওয়াল পত্রিকা বের করবো এর মধ্যে।
1: ওরা তোমাকে লিখে আবার
0: লিখে, হ্যাঁ,
1: দেখাই,
0: হ্যাঁ,
1: দারুণ,
0: প্রুফ রিডিং করি। তো এর মধ্যেই আমি এটা বের করব। তাদের P2 পরীক্ষা আছে, পিরিয়ডিক টুর পরীক্ষার পরে আমি প্রিন্সিপাল ম্যাডাম থেকে, আমাদের তো ইংলিশ মিডিয়াম স্কুল, তাই বাংলার প্রতি একটু ঝোঁক দেই বেশি।
1: আচ্ছা,
0: তো তাদেরকে অনুপ্রাণিত করেছি, ওরা
1: ভীষণও পাচ্ছ,
0: ভীষণ আপ্লুত, ভীষণ, এবং আগ্রহ কবে কবে হবে এটা। তো আমি খুব আনুষ্ঠানিকভাবে করব, ম্যাডাম থেকে প্রিন্সিপাল ম্যাডাম বলেছেন তুমি যেভাবে করতে চাও সেভাবেই করো।
1: তো এখন হয়েই গেল, উনিও সাথে আছেন,
0: ম্যাডামও সাথে আছেন, ম্যাডামও সংস্কৃতে। আমার সৌভাগ্য সেখানে যে আমি আমার প্রিন্সিপাল ম্যাডামকেও সংস্কৃত সাবজেক্টেরই পেয়েছি।
1: আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন আরেকটা,
1: আচ্ছা আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, দু একটা কবিতা তো শোনা যেত,
0: হ্যাঁ,
1: গল্পটা শুনলাম, প্রথমেই গল্প শুনিয়েছ,
0: কবিতার নাম রূপান্তর। দুপুরবেলায় জনবিরল গাম্ভীর্যপূর্ণ হাওয়ায় এক হাত প্রস্ত রুগ্ন ক্লান্তি হেঁটে যায়। বসন্ত ন্যাড়া মাথায় দাঁড়িয়ে থাকে। মেয়েদের প্রগতিশীলতা এখানকার জলবায়ু ঈর্ষাকাতর করে তোলে। প্রেম সঙ্গম সম্পর্ক মেয়েদের শিরায় অন্ধকার জন্ম দিয়েছে, ভয় নেই, এক ঔদত্ত রাজত্ব শুরু করেছে। এরকম তেজস্বী পটভূমিকায় ঈশ্বরকেও লুপ্ত হতে দেখি, খেদ নেই, প্রত্যাশা নেই, তবে অন্তহীন নক্ষত্রের মতো আলো আছে, এই আগুন কেউ সেকালে দেখেনি কখনো।
1: বাহ,
0: ধন্যবাদ।
1: তো ভবিষ্যতে কি করতে চাও লেখালেখির বিষয়টাতে? তুমি তো যেটা বললে, তুমি কবিতা লেখো, প্রবন্ধ লেখো, এছাড়া
0: কবিতা লিখি, প্রবন্ধ লিখি, মাঝে মধ্যে আর্টিকেল লিখি, আর গল্প লিখি, যে ছোট ছোট গল্প লিখি, হ্যাঁ, ছোট গল্প লিখি।
1: একটা ছোট গল্প যেটা তোমার খুব প্রাণ ছুঁয়ে যায়, এরকম আছে কিছু এখন সঙ্গে আছে?
0: আজকে সব কবিতা আমি নিয়ে এসেছি।
1: আচ্ছা আচ্ছা, তোমার খুব ভালো লাগে তোমার লেখা একটা ছোট গল্পের নাম বলে দাও আমাদের শুনি।
0: মানে পড়তে ভালো লাগে
1: তোমার মনের খুব কাছাকাছি একটা গল্প, যেটা তোমাকে খুব ভাবায় বা তোমার খুব ভালো লাগে, তুমি খুব ভালোবাসো, এরকম একটা গল্পের কথা বলো যেটা লিখে তোমার খুব ভালো লেগেছে, বা কোনো সত্যি ঘটনার ওপর কোনো গল্প।
0: হ্যাঁ, সত্যি ঘটনার উপরে গল্প তো কিছুদিন আগে আমি একটা গল্প, সেই গল্পটা হচ্ছে একটা নারী চরিত্রেই, সেটা আসলে কি, মানুষের যে লড়াইটা থাকে সে লড়াই আমাদেরকে অনেক সময় পিছিয়ে নেয়। তো মেয়েটা খুব শিক্ষিত ছিলেন, এবং তার একটা ছোট একটা মেয়ে বাচ্চা, মাত্র সদ্যজাত একটা বাচ্চা ছিল। তো তার শ্বশুরবাড়িতে একদম নির্যাতিতা ছিলেন তিনি, তারপরে ভাবছিলেন মেয়েটা খুব উচ্চশিক্ষিতা, এরপর তার লাইফটা এরকম দাঁড়িয়েছে যে প্রতিনিয়ত সে নির্যাতন ভোগ করতে করতে বাচ্চাটাও তার প্রভাবশালী, প্রভাবিত হয়ে গেছে। এরকম অবস্থায় ঘুরে দাঁড়ানোর জন্য সে এবার নিজেকে প্রতিনিয়ত কোনো না কোনো কাজের জন্য তিনি খুঁজছিলেন, কাজ খুঁজছিলেন। তারপরে একটা প্রাইভেট কোম্পানিতে তিনি নিযুক্ত হয়েছেন। হওয়ার পরে ইউপিএসসি একটা পরীক্ষার জন্য।

0: শিক্ষিত হওয়ার জন্য প্রস্তুতি নিল। এরকম একটা গল্প এখনো শেষ হয়নি, লেখা চলছে।
1: বাহ, দারুণ। তাহলে আরেকটা কবিতা শুনি।
0: ধাতব হৃদয়ের যজ্ঞ, আগুনের নিচে লেখা এক শপথ, পৃথিবী আজ মৃত নক্ষত্রের ধুলু, তার ওপর দাঁড়িয়ে আমি, লোহার স্বপ্নে ঘেরা এক মস্তিষ্ক, আমার ছায়াও এখন বিষণ্ণ গণিত, যেখানে প্রতিটি কোণ এক নিঃশব্দ যুদ্ধের মানচিত্র। কেউ জানে না আমার ভেতরে প্রতিদিন জন্ম নেয় এক গোপন কুরুক্ষেত্র, যেখানে বিশ্বাস ও নৈরাশ্য মুখোমুখি দাঁড়িয়ে তরবারির ধার শানায় একে অন্যের হৃদয়ে। আমি নিজেই বিষপাত্র, নিজেই গীতার পুনর্লিখন, আমার শরীরে ঘুমোই সময়ের ছাই, যাকে ছুঁলে ইতিহাসে শিরা কাঁপে। আজ আমি ঘোষণা দিই, শব্দ নই, নীরবতাই হবে আমার পরবর্তী তীর। এ পৃথিবী যতই শেকল পড়াক, আমার জীবে তখনও জন্ম নেবে বজ্রের উচ্চারণ, যেন প্রতিটি হৃৎস্পন্দন হয় এক যজ্ঞ, যেখানে আহুতি দেওয়া হবে ভয়ের অস্তিত্ব। এটা লেখালেখি, এই লেখাটা একটা অনুপ্রেরণা মেয়েদের জন্য, কারণ আমরা অনেক সময় ভয়ে পিছিয়ে যাই, লুকিয়ে যাই। আজকে অফিস যাব না কেন, সন্ধ্যাবেলায় আমার ডিউটি, কেন যাব না, এরকম করে আমরা তো ঘরে বসে যাচ্ছি, এরকম ভেবে আমরা পিছিয়ে যাচ্ছি আরো অনেকটা। কিন্তু আমাদের মধ্যে একটা কুরুক্ষেত্রের মতো তৈরি করতে হবে যুদ্ধক্ষেত্র, যেটার জন্য আমাদের শক্তিশালী বা শক্তি সত্তাটা আমাদেরকে তুলে ধরতে হবে।
2: এতক্ষণ পরিবেশিত হল অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানের সবশেষে শুনলেন অনুরূপা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া। এখন প্রথমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং এরপরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

0: जैसे कि आप जानते हैं विविध भारती हर महीने करता है अपनी एक महफिल सृजन भारती।
1: এতক্ষণ শুনলেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার প্রচারিত অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দিতে এবং পরে ইংরেজিতে সংবাদ।

0: deeper collaboration between industry and government to advance ease of doing business, enhance India's competitiveness and accelerate the country's journey towards Viksit Bharat. The minister was speaking at the India Business Reform Summit 2026 in New Delhi. The Supreme Court has allowed euthanasia for rabid, incurably ill or demonstrably dangerous stray dogs for the first time, citing the need to protect human life and public safety. A bench comprising Justice Vikram Nath, Justice Sandeep Mehta and Justice N.B. Anjariya issued a series of directions aimed at addressing the growing stray dog population across the country. Meanwhile, the top court dismissed pleas seeking a recall of its earlier order on the relocation and sterilization of stray canines, as it observed that the right to live with dignity encompasses the right to move freely without the threat of harm from dog bite attacks. In IPL cricket, today Rajasthan Royals will take on Lucknow Super Giants in Jaipur at 7:30 p.m. Last night, Sunrisers Hyderabad confirmed its place in the playoff, defeating Chennai Super Kings by 5 wickets at M.H. Chidambaram Stadium. And that is the end of this news bulletin.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় বিকেল 5:10 হয়ে 38 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গানী অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনবেন একই শিল্পী মোহাম্মদ রফির কণ্ঠে বিভিন্ন পুরনো হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন একবার মুস্কুরাদো ছবি থেকে। গানটিতে সুর দিয়েছেন অপিন আইয়ার এবং গানটির গীতিকার এস এইচ বিহারী।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন গীতা মেরা নাম ছবি থেকে। শুনছেন একই শিল্পী মাহমুদ রাফির কণ্ঠে বিভিন্ন পুরনো হিন্দি ছায়াছবির গান আজকের অবকাশ রঞ্জন অনুষ্ঠানে। গানটির সুরকার ছিলেন লক্ষ্মীকান্ত প্যারালাল এবং গীতিকার ছিলেন রাজেন্দ্র কিষণ। আসলে এবারে গানটি আপনারা শুনবেন কল্যাণজী আনন্দজির সুর করা এবং ইন্ডিভারের লেখায় লালকার ছবি থেকে।

0: শ্রোতাবোধনের গানটি শুনলেন গঙ্গা কি সৌগন্ধ ছবি থেকে। শুনছেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে একই শিল্পী মোহাম্মদ রাফির কণ্ঠে বিভিন্ন পুরনো হিন্দি ছায়াছবির গান। গানটির সুরকার ছিলেন কল্যাণজী আনন্দজি এবং গীতিকার ছিলেন অঞ্জন। আসলে এবারে গানটি আপনারা শুনবেন সুরজ আর চান্দা ছবি থেকে। গানটিতে সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারালাল এবং গানের গীতিকার আনন্দ বক্সী।
1: मुझे थाम लेके मैं

শ্রোতা বন্ধুরা, গানটি আপনারা শুনছেন দেশপ্রেমী ছবি থেকে। গানের সুরকার লক্ষ্মীকান্ত প্যারালাল এবং গীতিকার আনন্দ বক্সি। শুনছেন পুরনো হিন্দি ছায়াছবি গানী অনুষ্ঠান অবকাশ অঞ্জলি। অনুষ্ঠানের সবশেষ গানটি আপনারা শুনবেন আজ রাত কো। এই ছবি থেকে গানের গীতিকার মজরুর সুলতানপুরি এবং সুরকার রাহুল দেববর্মণ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন পুরনো হিন্দি ছায়াছবির গানী অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনলেন একই শিল্পী মাহমুদ রাফির কণ্ঠে বিভিন্ন পুরনো হিন্দি ছায়াছবির গান। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠান মানে এখন আপনারা শুনবেন লোকসঙ্গীত, শিল্পী স্বপন বসু।

0: সেদিন আর
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লোকসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী স্বপন বসু।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। এতে আজ প্রথমেই শুনবেন সদ্যজাত শিশুর যত্ন প্রসঙ্গে একটি আলোচনা। তারপরেই শুনবেন ককবরক লোকসঙ্গীত শিল্পী সগন কন্যা মুড়া সিং।
1: পহিলা তো চং চেরাই যখন অং নাই চং নগ চেরাই উঙি আউই হাসপাতাল ওখাইন কাহাম হাসপাতাল উঙি আউই যে নগ ওখাই অনেক কেবং মুং ফাইমানো অনেক সময় কি বন বাথানি ফানো কেবং মুং ফাইমানো বা চেরাই যখন বাথানি যদি কোনো কেবং মুং ফাঁকে তারপরে চেরাই রোগ হামান না থানি পানো অসুবিধা মানো ল বার তো ওয়েট নিবা ওয়েট নিবা তো কেবং মুং ফাইন মানানো কারণ আব চিংখব ঘেজাটা চৌচং যে মানে তাল ছগিয়া তাল ছগিয়াকে তো পয়লা বিনি যে হা আচাই মানে হলো অন্য সময় হামানা হামানা চাই মিয়ন্তং কাহামকে আচাই ফানো ধরো না কাহামকে চাইকা কিন্তু হামানা এরক মিয়ন্তং বা অনেক সময় কি তামুং মাস পোড়া চেরাই নি কিন্তু অনেক সময় কিছাটা যদি ঠান্ডা নাং ফানো কোনো কিছু ইয়া কিন্তু চেরাই রোগ যদি কিছা ফানো ঠান্ডা মজা খায় লগে লগে নতে কুবনি বিমার ফানো নাং থাকবেন ওটা আবনে সাব যে পয়লা নচং হাসপাতাল রোগী নচং মাত্রাংনি বাকি যতন চেতন মানানাই তারপরে যদি হাসপাতাল যদি ত্রাংমালি হাঁকাই চুং পয়লা ন যে চেরাই আছে মানে উলো উলো চুং চেরাই ন বোমা যে লেভেল তো বা যে বিনি লেভেল হইতে কি চেয়েছে হাসিও চুং চেরাই নচুং মা বেড়া নাই এবং চেরাই ন কাইশাক দিকে খাতিরে চুং মাতেন নাই কারণ আবো যদি খাতির রেখে তাম হুমা অনেক সময় চুং নুখাকি বিনি মিউকাস বা নিনি এই যে ততরা ক্ষীর অনেক সময় আটকে থাকবো আর একদিকে যদি চুং বন যদি কাত খাই রেখায় অনেক সময় অঙ্কই থাকবো আবো তারপরে যেটা ফাইও কিনিনি যে চেরাই নি অমথাই দূর্ণ খানা নি এবং রাসুনা নি চুং কাইনি চুং দুঃখই বাই মা খানে কাইনি জাগো মা খানাইটা চেরাই নি বাবা কেসা চেরাই নি অমথাই নি সিমি দুই ইঞ্চি রোগ তফাত খাই এবং বোমান দিকে কেসে চুং মা খানে খামনে আগে কিন্তু চুং বোমানি দিক নি সিমি হই সিমি অমথাই দূর্ণ কিছু চেরোই মা তুম নাই সেক্ষেত্রে তামুং বা কি কমসে কম নিনি মোটামুটি 10-30 ml রোগ থুই বা এবং সে অনেক সময় বেশি থুই টুং চেরাই এদিকে তুই মানো অনেক সময় রম দি যে চেরাই আছে মানে উলনো চুং আবো খাইরি খা আবো হাইর খাইডি আঁকে অনেক সময় চেরাই নি থানি অনেক সময় থুই রকম থাকতা আবো একটা ফ্যাক্টর থুই রকম মানতা আর তাকে সঙ্গে চুং যে দুঃখই বে খানাই চেরাই নি অন্থাই দূর্ণ আবো একদম সাফ সুতরা মাং নাই বা যদি খুতুং বা খাকে খুতুং সাফ সুতরা মাং নাই আবার একদম টাইট খে মানে মোটামুটি ক্রাকে মা খানাই ক্রাকে খা মানে উলো চিনি পাড়ার তো চুংন গো আগে ও যে দাঁড় রোগ রাসু বা নিনি যে ওয়ান যে তুম ইয়েতে ওয়াম থার বই রাসু আবার বই রায়া বই তাবো ব্লেড কাইসা নতুন পাইটি হয়ে চাবো কারণ ব্লেড মোটামুটি হাইজেনিক আবো হইতে
2: বাজার মান থাকো
1: মান থাকো তাও তো রাং খক থাকে না কাহাম চুং মান মানে ব্লেড রোগ আবার বই রাখাই নিনি বিশেষ করে মানে চেরাই নি অনেক সময় রোগ উনার চান্স তোমরা যেমন মানে টেটানাস রোগ উনানি চান্স আবার উনাব চান্স কম থাকতা তারপরে খানিনি চেরাই নো চুং পরিষ্কার রি ও চুং বেড়া বই ও চেরাই নো রি পরিষ্কার বাই সাফ সুতরা রি বাই রি একদম সাপ মাংনে সাপ বাই চুং বিনি শাক নি থুই রোগ বা নিনি যে লিমি রোগ যে নাং তুই এনে বা যদি কোনো মুখক রোগ যদি তব যদি ধরো না ততা খিরক খিরক নাং তো খাই আবার কিছু আসে আছে খাই চুং হই মারি নাই বা কিছা রি বা কিছা দাবই আবার চুং মানা না হানা ইতা এবং চেরাই নি বুকঙ্গ যদি কোনো কিছু নাং টংখাই থুই রোগ ফানো বা নিনি যে তথা ক্ষীর ফান নাং টংখাই চঙাবনো সাপ খাই মারে নাই চিনি হাসপাতালও তো শাকসন মেশিন টংতা শাকসন মানে আবনো সই নাহানির মতো মেশিন টংতা পাম রিওইটা ইলেকট্রিক বাই একটা মেশিন আবরক টঙ্গ তারপরে নিনি চেরাই নি মকল রোগ ওই রি বাই পরিষ্কার

0: খেয়ে আস্তে আস্তে খাই, বই মারি নাই। আর যদি কিছু নাং টং খাই কিচা, তুই মোটামুটি মোটামুটি কিচা তুললো ও সম ধরনা এক বকল এক দুইটা শুধু রুই আবার আস্তেই আস্তে মা হইর নাই আহে ওটা। তারপরে হুমানে উলো চেরাইন সুতি নিগে চাবো সুতি নি রিক্সাব বন মা খপ নাই মিয়া খাই চেরাই রোগ ন যদি কাম খবিয়া খাই অনেক সময় ঠান্ডা নাং থাকাই তেকুমনি বিমার সঙ্গে চান্স তঙ্গতা। আর তেকে সঙ্গে খানি নি যে চেরাইনি অম থাই দূর চুং যেখানে রাখা আবন চুং যদি জেনশন ভাইলেট হিনে কাইসা বিধি তঙ্গ আবো যদি রোমা খাই বা চাবতা আবো সবসময় মানে রোজা গিয়া তবে রোমা খাই চাও আবো তুই হাই নীল রঙের বিধি আইটা চুং অনেক সময় ওই যে তো এটা নীল তো এনে বা চুং যে ওই যে নীল রে দেবা রে রঙ আবাহিন রংটা এইখানে নিনি মোটামুটি নিনি চেরাই নেই। আর তেকাইসা চুং চেরাইনি যদি রিক্সা যদি মায়া খাই অনেক সময় চুং হিয়া দেবা যে নিমা জামা রোগ হিয়া দেবা যেটা উকলক বাইর খোলাতা আবাহির খুব চাওতা চেরাই রং বাগাই চেরাই আছে মানে হলো পয়লা তো নিনি যে হাসপাতাল রোগ যে দুইয়া খাই হাসপাতাল রোগ যে দুইয়া খাই অনেক সময় কি আজাই থানিব বিনি অসুবিধা মানো হ্যাঁ আজাই থানি যে অসুবিধা উংখাই পয়লা নং মানো কি ব যদি কোনো মানে মানে দুঃখমাংখা বকর রোগ দুঃখমাংখা বা শাক রোগ দুঃখমাংখা অনেক কিছু নং মানতা ধরো না যদি বকর রোগ দুঃখমাংখাই তো বা মকল রোগ দুঃখমাংখাই তো সাই মানো যে চুং আমার অনেক সময় মানে মকল রোগ মানো কই মানো আরি মানো বা যদি ধরো না বেশি কষ্ট অংখা বা বেশি সময় নাংখা আচাই থানি তো অনেক সময় শ্বাসকষ্ট উং নমানো বা অনেক সময় নুকজে কি ধরো না হাসপাতালে উংয়া ওই নগ অংখা অনেক সময় নাংখা চেরাই উংনানি অনেক সময় শ্বাসকষ্ট রঙ অনেক সময় চৌনগ কি চেরাই রোগ আচাই খেয়া হয়তো আচাই মানে কিছু উলোনো থি পেখা বিশেষকৃত আবনো যে আচাই মানে পুরো বাহাইকেই আবনো আচাই রিজাখা চেরাইন ককে আবন সাও যে নগ রোগ যদি উংখাই বা বাহাই অসুবিধা উং আবরক্ত ঠিক মতো চিম্বরক্ত ঠিক মতো বুঝিয়া আমার মগানে সাব কে চৌ চেরাই আসাই নানি হিঙ্কাই তাবক যারা চৌ এনআরআই চিমনি আন্দার সাব কি প্রত্যেকটা বোমানো চৌ হাসপাতাল চৌ উংনানি বাকি চৌ চেষ্টা মানা নাই হ্যাঁ প্রত্যেকটা নিনি চেরাই উংনানি সময় আবহাই হিঙ্কাই বা ধরো না চেরাই আসাই মানে উলস কোনো শ্বাসকষ্ট উংখা হিঙ্কাই অনেক জায়গা তাবুক এনআরআই চিমনি আন্ডার বা আরসি স্টুনি আন্ডার তাবুক অনেক জায়গা মানো নিউ বর্ন কেয়ার সেন্টার হিনই অনেকটা সেন্টার কিন্তু ক্লোক যাং নাই বিশেষ বেশ কয়েকটা দিনে তাও মোটামুটি সাব ডিভিশন লেভেল লেভ প্রায় হাসপাতাল তঙ্গ নিনি চেরাইনি ডাক্তার তঙ্গ চেরাইনি ডাক্তার লগে লগে ও জায়গা রোগ কিন্তু যেমন নিনি সাব ডিভিশন হসপিটাল তো মোটামুটি অনেক জায়গা তঙ্গ এর লগে অনেকটা টিকে যেমন নিনি মানে গ্রামীণ হাসপাতাল তঙ্গ বা পিএসি তঙ্গ
1: প্রাইমারি হেলথ সেন্টার
0: আরো রোগব মানে নিউ বর্ন কেয়ার সেন্টার একটা মোটামুটি সিলেক্টেড সেন্টার হবো চালু খাই যাম এটা চেরাইনিও বিশেষ করিয়া যে করিনাকে তো চিম্বরক তো সবসময় নগ কি তুকুতুং মোটামুটি মুথুং রোগ তুকরিব তুকরি নাকি তো তুকরি মানো তবে অম থাই কা গে সাক তুকরি মানে ঠিক মুসু ইয়াতা বলে মোটেই ঠিক ইয়া কারণ আপুরো নিনি বুমানি বহক নি টেম্পারেচার মানে বিনি আবহাওয়া বা বাইরের আবহাওয়া কিছা খাপ চানানি কিছা সময় নাগ সেই কারণে নব লগে লগে তুকরি মানে মোটেই ঠিক ইয়া কারণ অনেক সময় নব কি যদি টেম্পারেচার যদি মানে তুম মানিটা এদিক সেদিক খাই লগে লগে কিন্তু নিনি হামকস রোগ মানো বা নিউমোনিয়া রোগ মানানো চান্স চেরা আছে মানে উলো কিচা কাহাম জায়গা মানো মোটামুটি সব দিকে খব জগ জায়গা রোগ টিঙে যাবো অনেক সময় নুগো কি মানে ফ্যান রোগ না খাই মানে স্বাস্থ্য না নেই কিচা হামানানে কষ্ট রোগ চেরাই নেই আমার কাছে বড় খবরই না তিন মানো উচিত এবং এইরকম ফ্যান ট্যান যাতে রিয়ার রোগ না তা চেরাই রোগ টুকুরিয়া ওই বন রিক রিক্সাব বাই হুইরি মানো চম্পসা তুই মোটামুটি কিছা তুলোর রোগতা রিক্সাব মানে হুইরি মানো বন টুকুরি নেন কোন দরকার অম থাই তো নগো কি মোটামুটি সাল বুড়ি সাল বা সাপটা কাইসার রং মধ্যে অম থেকে কাক থাকবো আচ্ছা এমনি উলো যেটা চুং সাব কি তা টুকুরি হিনে হয়েছে বব কারণ সাহিমা কি চুং অনেক কি বুমানি বহক নি টেম্পারেচার বা বাইরে নি টেম্পারেচার ব কিচা খাপ খাপ নিজে না মোটামুটি খাপে না নি কিচা জড়া নাও তেসে কম খা যে অম থেকে কাকে তেমন তো করে হিমা দিয়ে হিমা অনেক সময় কি তো করে খেয়ে অম অম থেকে কিন্তু শিউই থাকো অনেক সময় পেগই থাকো এবং পেগ মানে উলো কিন্তু আবো মানে পেগই অনেক সময় মন থাকবো তা সেই কারণে না যে মানে অম থাই নিবাগই না বিশেষ করে চাও যে তো করে এখানে চাও খুলম খা যত না কক বুড়ো।

অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন না, সদ্যজাত শিশুর যত্ন এবং পরিচর্যা নিয়ে এখন শুনবেন সাগন কন্যা মুড়া সিংয়ের কণ্ঠে কক বুড়ক লোকসঙ্গীত।

ça, c'est ma crue.

Sunt ele, băi, mai e tot croie.

ơi, có một tôi. Ê, xin xa lệ, ta cần đi ăn bể.

춤을던져고춤을던져고댁댁댁댁댁댁

세벌레 아 그렇잖아 장부러워 너도 세벌레 아 그냥 더워

Oh, yeah.

Ya dos, ya la

শুনলেন ককবরক লোকগীতি শিল্পী ছিলেন শাগুন কন্যা মুরা সিং। এরই সাথে শেষ হলো আজকের মতো ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিষাণবাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ, বাজার দর। এ পর্বে শুনবেন বরপাথরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। শুনবেন আলোচনা, আজকের বিষয় মৌমাছি পালনের নানা দিক। বলবেন শান্তির বাজার স্থিত একজন প্রগতিশীল কৃষক বন্ধু সুজিত মজুমদার। এছাড়া মাটির কাছে মানুষের মাঝে এ পর্বে শুনবেন কৃষক বন্ধুর সাক্ষাৎকার। শুনলেন আমাদের আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

আগামী 24 মে সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন এবং দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড় সর্বোচ্চ ঘন্টায় 12 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 97 থেকে 48% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা, এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ। বিগত এক সপ্তাহে রাজ্যের প্রায় প্রতিটি ব্লকে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে অনেক জমিতেই, বিশেষ করে নিচু জমিতে জল দাঁড়িয়ে যেতে পারে। আউশ ধানের জমিতে যেখানে ধান 5 কাঠি বেরোবার পর্যায়ে রয়েছে, সেখানে কিছুটা জলের প্রয়োজন থাকলেও অতিরিক্ত জল প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আবার বোরো ধান এখন প্রায় সংগ্রহের পর্যায়ে এসে গেছে, এই পরিস্থিতিতে জমিতে কোনো অবস্থাতেই জলের প্রয়োজন নেই। আবার

সবজির জমিতে অতিরিক্ত তস ছত্রাকজনিত রোগের কারণ হতে পারে। তাই প্রত্যেকটি জমির নালা পরিষ্কার রাখতে হবে, যাতে ভারী বৃষ্টির ফলে জমে যাওয়া জল দ্রুত বের করে দেওয়া যেতে পারে। আবহাওয়া ও খাদ্যের পরিবর্তনের কারণে শুকর ছানার সহজেই জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোগ নিশ্চিতকরণ এবং ওষুধের সঠিক মাত্রা নির্ধারণের জন্য ওষুধ প্রয়োগের আগে একজন ভালো প্রাণী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা দরকার। দেরিতে লাগানো বোরো ধান বর্তমানে দানা গঠনের পর্যায়ে রয়েছে। প্রতি লিটার জলে 2 গ্রাম বোরন প্রয়োগ করা হলে তা গাছের উৎস স্থল থেকে বীজে শর্করা স্থানান্তরে সহায়ক হতে পারে। এছাড়া প্রতি লিটার জলে 2 গ্রাম হারে জিঙ্ক প্রয়োগ করা হলে তা ধান কাটার পরবর্তী পর্যায়ে অর্থাৎ খোসা ছাড়ানো ও মারাইয়ের সময়ও উপকারে আসবে। কিছুদিনের মধ্যে রাজ্যে বর্ষা প্রবেশ করবে, তাই এখন বৃষ্টির সম্ভাবনা প্রায়ই থাকবে। আবহাওয়ার পূর্বাভাসকে কাজে লাগিয়ে পরিপক্ব ধান কেটে নিতে হবে। তবে সংগ্রহ করার পর ধান জমিতে ফেলে রাখবেন না। সংগৃহীত ধান বৃষ্টি থেকে বাঁচানোর সমস্ত ব্যবস্থা তৈরি রাখা দরকার। বরবটির জমিতে যথেষ্ট পরিমাণে তসের ফলে আগাছার সমস্যা বাড়তে পারে, তাই আগাছা দমনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিগত কয়েকদিনের বৃষ্টির ফলে অনেক নিচু জায়গায় জল জমে বিভিন্ন ফসলের, বিশেষ করে ঝিঙ্গে, শশা, মিষ্টি কুমড়ো প্রভৃতির ফসলের যথেষ্ট ক্ষতি হয়েছে। জমা জল সরে গেলে অধিক তসের ফলে এসব সবজির পাতায় হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, যা ডাউনি মিল্ডিও নামে পরিচিত। আবার কোথাও কোথাও কাণ্ডের গোড়া ফেটে গিয়ে কাণ্ডক্ষরণ রোগের প্রকোপও দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণ করার জন্য কার্বেন্ডাজিম ও ক্লোরোথ্যালোনিল 1.5 গ্রাম বা মেটালেক্সিল ও ম্যানকোজেব 2 গ্রাম হিসেবে আপনারা প্রয়োগ করতে পারেন। আমের ক্ষেত্রে খেয়াল রাখবেন, কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ রোধ করার জন্য গাছে ফল থাকা অবস্থায় কোনো প্রকার রাসায়নিক ওষুধ প্রয়োগ করা যাবে না। ছিদ্র খোঁজ করে নিয়ে তাতে কেরোসিন প্রয়োগ করে ছিদ্রের মুখ কাদামাটি দিয়ে বন্ধ করে দিন। এখন প্রায় দমকা হওয়ার সম্ভাবনা থাকছে এবং যার ফলে ফলসহ গাছের কাণ্ড ভেঙে যেতে পারে। তাই ফল পড়ে গিয়ে নষ্ট হওয়া রোধ করার জন্য গাছের কাণ্ডে ঠেস দিতে হবে। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা ও কৃষি পরামর্শ জানানো হয়েছে।

0: আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণবাণী। জানিয়ে দিচ্ছি বাজার দর পর্বে বরপাথরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষি চপণের বাজার দর। ঢেঁড়স প্রতি কুইন্টাল 6,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 টাকা। করলা প্রতি কুইন্টাল 11,000 টাকা, প্রতি কেজি 140 টাকা। বেগুন প্রতি কুইন্টাল 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। গাজর প্রতি কুইন্টাল 12,000 টাকা, প্রতি কেজি 150 টাকা। বরবটি প্রতি কুইন্টাল 7,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 100 টাকা। শশা প্রতি কুইন্টাল 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। কাতলা মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে 350 টাকা। আমদানি করা রুই মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে 200 টাকা। মাংসের বাজারে আস্তা ব্রয়লার প্রতি কেজি 50 টাকা, কাটা মাংস প্রতি কেজি 280 টাকা। রসুন প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 12,000 টাকা, প্রতি কেজি 150 টাকা। আদা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 10,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 150 টাকা। কাঁচামরিচ প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 5,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। পেঁয়াজ প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2,200 টাকা, প্রতি কেজি 30 টাকা। পটল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,500 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 টাকা। আলু প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 1,200 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 20 টাকা। ঝিঙ্গা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 10,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। কাঁকরল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 10,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 120 টাকা। মিষ্টি কুমড়া প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 3,000 টাকা, প্রতি কেজি 40 টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 টাকা। শুনলেন বাজার দর পর্বে বরপাথরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষি চপণের বাজার দর। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণবাণী। এখন শুনুন আলোচনা বিষয় মৌমাছি পালনের নানা দিক। আর এ নিয়ে আলোচনা করছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু সুজিত মজুমদার। শুনুন আলোচনা। নমস্কার কৃষক ভাই বোনরা, আমাদের আজকের আলোচনার বিষয় মৌমাছি পালনের নানা দিক। 20 মে বিশ্ব মৌমাছি দিবস, এ উপলক্ষে আমাদের আজকের এই আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শান্তিরবাজার মহকুমার একজন প্রগতিশীল কৃষক বন্ধু সুজিত মজুমদার। নমস্কার সুজিত বাবু।
1: নমস্কার।
0: কিষাণবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় মৌমাছি পালনের নানা দিক, তো আপনার কাছ থেকে প্রথমে জানব, আসলে আমাদের কৃষক ভাই বোন যারা রয়েছেন, আপনিও প্রায় কতদিন ধরে মৌমাছি পালন করছেন?
1: আমি প্রায় 30 বছর যাবত
0: প্রায় 30 বছর ধরে মৌমাছি পালন করছেন। তো আপনার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা শুনবো, এছাড়া আমাদের এই মুহূর্তে কিষাণবাণী অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছেন ওনারাও আপনার অভিজ্ঞতার কথা শুনবেন, সেই অভিজ্ঞতার কাজে লাগিয়ে ওনারাও যারা নতুনভাবে চাষ করবেন উদ্দীপনা পাবেন এবং ভালোভাবে চাষ করবেন আশা করি। তো আপনার কাছ থেকে প্রথমে জানবো, আসলে এই যে মৌমাছি পালনের উদ্দেশ্য কি?
1: মৌমাছিটা আমরা পালন করি শুধু নিজে মধু খাবো এই উদ্দেশ্যে নয়।
0: আচ্ছা
1: আচ্ছা। মৌমাছিটা হলো পৃথিবীর এমন একটা প্রাণী যে প্রাণীটা আমাদের কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
0: আচ্ছা।
1: আমাদের প্রথম দিকটা চিন্তা করতে হবে, ভারত হলো কৃষি প্রধান দেশ।
0: একদম।
1: ওই দেশের কৃষির উন্নতি সাধনের জন্য আমরা নতুন নতুন যে প্রযুক্তি, সেই প্রযুক্তির দিকে গিয়ে আমাদের কোনো লাভ হবে না।
0: আচ্ছা।
1: মৌমাছি যদি নাই থাকে পৃথিবীতে কোনো ফসল উৎপাদন হবে না, কারণ মৌমাছি ফুলের পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন অনেক বাড়িয়ে দেয়।
0: ঠিক তাই।
1: যার কারণে আমরা মৌমাছি পালনের দিকে মধুর দিকে না তাকিয়ে ফসল উৎপাদনের দিকে লক্ষ্য রেখে আমাদের মৌমাছির পালনটা চালিয়ে যেতে হবে।
0: আচ্ছা, এই যে প্রতি বছর আসলে যে 20 মে বিশ্ব মৌমাছি দিবস পালন করা হয়, আসলে এই দিবস পালনের উদ্দেশ্য সম্পর্কে যদি একটু বলেন।
1: আচ্ছা, এই আমরা জানি সাধারণত যুব দিবস পালন করা হয়, বিভিন্ন দিবস পালন করা হয়। আমি মৌমাছি পালক হিসাবে সবচেয়ে খুশি এই কারণে যে মৌমাছিও একটা ক্ষুদ্র প্রাণী, এরা হয়তো কিছু বলতে পারে না, কিন্তু তাদের তারা আমাদেরকে যেভাবে উপকার করে দেয়, তার জন্য যে এই দিনটা তাদের জন্য যে একটা সম্মানের মতন দেওয়া হয়েছে সেটা খুব ভালো দিক।
0: আচ্ছা আচ্ছা, তো তো বিশেষ করে এই যে 20 মে প্রত্যেক বছর আমরা যারা মৌমাছি পালন করছেন তাদের কি বলবো তাদের স্মরণ করার জন্য, এবং বিশেষ করে যা আপনি যে কথাটা বলছেন যে মৌমাছি একটা ক্ষুদ্র প্রাণী হলেও কিন্তু এটা কিন্তু আমাদের বিশাল একটা উপকার করছে, এই যে তাদের উপকারিতার আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আমাদের বিশ্ব মৌমাছি দিবস পালন করা হচ্ছে, এতে কিন্তু কি বলবো মৌমাছি হয়তো ওরা বুঝবে না বা জানবে না, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি, এবং এই যে আপনি একজন মৌমাছি পালক হিসেবে আপনি কিন্তু খুবই গর্ব অনুভব করছেন, তাই তো? বাহ, তাহলে এই যে মৌমাছি পালন উদ্দেশ্য সম্পর্কে বললেন, এছাড়া বিশেষ করে কৃষক ভাই বোন যারা আছেন ওনারা ভাবছেন যে আসলে মৌমাছি তো বিভিন্ন প্রজাতির আছে, কেমন এর মধ্যে কোন প্রজাতির মৌমাছি আমাদের কৃষক ভাই বোন চাষ করবেন, বা আপনি কোন মৌমাছির মৌমাছি প্রজাতির চাষ করেন বিশেষ করে যার থেকে আপনি যে মধু সংগ্রহ করছেন বিক্রি করছেন এবং আপনি অনেকদিন ধরে এর চাষের সাথে যুক্ত রয়েছেন?
1: আমরা আমাদের ভারতবর্ষে সাধারণত 4টা প্রজাতির মৌমাছি বেশি দেখা যায়।
0: আচ্ছা,
1: এদের মধ্যে এপিস ডটসেটা একটা প্রজাতি, দ্বিতীয় প্রজাতি হলো এপিস ফ্লোরিয়া, আর তৃতীয় প্রজাতি হলো এপিস মেলিফেরা, আবার চতুর্থ প্রজাতি হলো এপিস সেরিনা।
0: আচ্ছা,
1: তো আমাদের ত্রিপুরা রাজ্যে উত্তর পূর্বাঞ্চলে বেশিরভাগ সেরিনা প্রজাতির মৌমাছিটাই বেশি পালন করা হয়, যেটা বাক্সে রেখে প্রতিপালন করা যায়।
0: আপনি কোন প্রজাতি পালন করছেন?
1: আমি সেরিনা প্রজাতির মৌমাছিটাই বেশি পালন করি।
0: আচ্ছা, এই যে আপনি অনেকগুলো জাতের কথা বলছেন, কেমন আমাদের কৃষক ভাই বোন কি সেগুলো দেখে কি চিনতে পারবেন, বা আপনি কি চিনতে পারেন কোনগুলো কোন জাত? আচ্ছা,
1: চিনা যায়। যেমন এপিস সেরিনা যে প্রজাতিটা, সেটা আমরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা ত্রিপুরাতে সবচেয়ে বেশি দেখা যায়। অন্য প্রজাতির মৌমাছিটা আমরা ত্রিপুরাতে খুব কম সংখ্যক দেখা যায়।
0: আচ্ছা,
1: এই প্রজাতিগুলির মধ্যে এপিস সেরিনা প্রজাতি যেটা, সেটা বাক্সে পালন করা যায়। আর এপিস মেলিফেরা যেটা, সেটা হলো আমাদের ভারতবর্ষের বাইরে থেকে।

0: আমদানিকৃত একটা জাত, এটা হলো ইটালিয়ান বি বা ইউরোপিয়ান বি নামে পরিচিত।
1: আচ্ছা আচ্ছা,
0: উৎপাদনের দিকে ইটালিয়ান বিটা সবচেয়ে বেশি মধু উৎপাদিত হয়, কিন্তু আমরা ত্রিপুরার ওয়েদারে এটা শুট করে না, যার কারণে আমরা সেই
1: মৌমাছি পালন করা হয় না।
0: আর যেটা আমরা বাক্সে পালন করি ওইটাতে বছরে গড়ে 8-10 কেজি মধু উৎপাদন হয়। তো আমরা এটার ঝামেলা অনেক অংশে কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এই জন্য আমরা এই এপিস সেরিনা প্রজাতির মৌমাছিটাকে বেশি পছন্দ করি। আর আরেকটা প্রজাতি হলো যেটা গাছে, বিভিন্ন বড় বড় গাছে বা জলের ট্যাঙ্কির নিচে থাকে, সেটাকে এপিস ফ্লোরিয়া, না এপিস ডরসেটা।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ওই প্রজাতিটা শুধু একটা মাত্র চাক তৈরি করে।
1: আচ্ছা,
0: ওই প্রজাতির মৌমাছিটার থেকে মধু বেশি কালেকশন করা যায়, কিন্তু সে সবার দ্বারা সম্ভব না।
1: আচ্ছা, অনেক মানে কি বলবো,
0: বড় বড় গাছের
1: এবং জঙ্গলি টাইপ হয় এবং কামড় দিলে হিংস্র। হ্যাঁ হ্যাঁ, সেই কথাটা বলছিলাম,
0: এই জন্য এটা থেকে আমরা কালেকশনের
1: সংগ্রহ করা একটু কষ্টসাধ্য
0: ব্যাপার, কিন্তু সংগ্রহ করা যায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কি পরিমাণ মধু, যদি আপনি বলছেন যে বছরে প্রায় কতটুকু বলছেন মধু পাওয়া যায় একটা বাক্সা থেকে?
0: 8-10 কেজি,
1: 8-10 কেজি পাওয়া যায়। আচ্ছা, এখন আপনি তো বাস করছেন বা অনেকদিন ধরে, প্রথম থেকে আপনি যদি বলেন, আপনার প্রথম থেকে কয়টা বাক্স দিয়ে বা কিভাবে আপনি সেই মধু সংগ্রহ করেছেন বা কোথেকে আপনার যে মৌমাছি সংগ্রহ করেছেন, যদি সেই ব্যাপারে একটু বলেন।
0: আচ্ছা, আমি মৌমাছি প্রথম মৌমাছি পালন শুরু করি প্রথম আমার এই শ্রদ্ধেয় গুরুদেব প্রান্তসুর মহাশয়ের কাছ থেকে, উনার কাছ থেকে আমি হাতে কলমে প্রথম শিখি যে ব্যাপারটা। তো প্রথমে একটা বা দুটা বাক্স দিয়ে প্রথম শুরু করি, আজ আমার কাছে 35টা মৌমাছির বাক্স, কলোনিবর্তী মৌমাছির বাক্স আছে।
1: আচ্ছা, এই যে বাক্সগুলো প্রথম কোথেকে সংগ্রহ করেছেন?
0: এইগুলি এগ্রিকালচার দপ্তর থেকে প্রথম দিয়েছিল, তারপরে কেবিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কিছু দিয়েছিল,
1: এইভাবে সংগ্রহ করেছেন। আচ্ছা, ধরুন এখন আমাদের আপনার থেকে আমরা জানতে চাইছি, আমাদের কোন কৃষক ভাই বোন নতুন করে মৌমাছি পালন করতে চান, তাহলে ওনারা কোথায় যোগাযোগ করবেন, কোথায় বাক্সগুলো পাবেন, কোথায় সেই মৌমাছি পাবেন, যদি সেই ব্যাপারে আপনার অভিজ্ঞতা শেয়ার করেন।
0: এই বাক্সগুলি আগে খাদি বোর্ড আমাদেরকে দিত, সাপ্লাই করত, এখন খাদি বোর্ড অনেকাংশে কম।
1: আচ্ছা,
0: মানে দে এটা 10টা পর্যন্ত তারা বাক্স দেয়, এটা মানে যোগাযোগের ব্যাপার আছে।
1: আচ্ছা, বিনা পয়সায়?
0: না,
1: এটার পয়সা দিয়ে, টাকা দিয়ে কিনতে হয়।
0: হ্যাঁ, টাকা দিয়ে কিনতে হয়। SC ST এবং ST দের জন্য হচ্ছে ফুল ফ্রি।
1: আচ্ছা,
0: আর যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য 3000 টাকা
1: প্রতি বাক্স,
0: না 3000 টাকা
1: জমা দিতে হবে,
0: 10টা।
1: আচ্ছা, 10টা বাক্সের জন্য 3000 টাকা জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর এছাড়া আপনার এতটুকু জানা আছে কি, কোন ভাই কৃষক ভাই বোন যদি চাষ করতে চান, কোথায় সে কোথেকে বাক্সাগুলো সংগ্রহ করবেন সরকারি ছাড়া?
0: সরকারি ছাড়া খাদি বোর্ড,
1: আচ্ছা,
0: একটা ইয়ে আছে আগরতলাতে আছে, আর আমাদের উদয়পুরও আছে একটা, ওইখান থেকে সংগ্রহ করা যায়।
1: সংগ্রহ করা যায়। আর মৌমাছি কি সংগ্রহ করার কোন কোন জায়গা থেকে সংগ্রহ করা যায় কি, নাকি কৃষক ভাই বোন বিভিন্ন বন জঙ্গল থেকে সংগ্রহ করেন, যে এইভাবে হয়?
0: মৌমাছিটা এখন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা যায়, কিন্তু এটার কেরিং এর ক্ষেত্রে মৌমাছির অনেক ক্ষতি হয়।
1: আচ্ছা আচ্ছা,
0: মনে করেন আমার বাড়ি শান্তিবাজার, আমি কোন ব্যক্তি যদি বিলোনিয়ার কোন ব্যক্তি যদি মৌমাছি আমার থেকে নিতে চায়, মানে গাড়ি নিয়ে যাইতে হইব।
1: আচ্ছা,
0: তো গাড়ি করে আনতে হবে।
1: আচ্ছা, তাহলে কোন কৃষক ভাই বোন যদি সেই একদম মৌমাছি সহ বাক্স যদি কিনতে চান বা আনতে চান, আপনার কাছ থেকে আনতে পারবে কি, এরকম ব্যবস্থা আছে কি?
0: এমন তো আমি কখনো বিক্রি করিনি, তবে আমি কোন কৃষক যদি নিতে চায় মৌমাছি বাক্স, ওনাকে বলি বাক্সটা আমাকে খালি দিয়ে যেতে।
1: আচ্ছা,
0: তো বাক্সতে আমি মৌমাছি ভর্তি করে দিই, এরপরে সেই ব্যক্তি নিয়ে যায়।
1: আচ্ছা আচ্ছা, অর্থাৎ আচ্ছা, তাহলে এই যে আপনি বলছেন ভর্তি করে দেন, মানে নিশ্চয় রানী মৌমাছি?
0: হ্যাঁ, রানী
1: মৌমাছি সংগ্রহ করতে হবে। আচ্ছা, এই যে আপনার তো অনেকদিনের অভিজ্ঞতা, যে একটা বাক্স থেকে বছরে কি কয়টা করে রানী মৌমাছি বের হয় বা হয়, আপনার কি মনে হয়?
0: এটা অনেকগুলি রানী, 8-10টা, মানে বাক্সের ট্যাঙ্কের উপরে নির্ভর করে একটা বাক্সের কতগুলি রানী হবে।
1: আচ্ছা,
0: কোন সময় 3টা হয়, কোন সময় 4টা হয়। তো আমরা তো মৌমাছি পালক হিসেবে আমরা যত কম সংখ্যক মৌমাছির বাক্সটাকে ডিভাইড করি তত বেশি উৎপাদন আমাদের হয় আর কি।
1: তাহলে রানী মৌমাছি হলে যদি মনে করেন একটা বাক্সের মধ্যে রানী মৌমাছি তৈরি হয়ে গেল, তাহলে সেই ওরা তো একটা দল বল নিয়ে বেরিয়ে যাবে, তখন আপনারা কি করেন?
0: ওই সোয়াম করা কলোনিটাকে আমরা অন্য বাক্সে রাখি।

0: খেয়ে অথবা রানীরাকে
1: মেরে ফেলে,
0: মেরে ফেলে ওই মৌমাছিগুলি আবার পুরান
1: বাক্সের মধ্যে
0: চলে আসে,
1: চলে আসে। তাহলে এটা আপনারা কিভাবে শনাক্ত করেন রানী মৌমাছিগুলো?
0: রানী মৌমাছিগুলি মানে দেখার পর চেনা যায়, অনেকদিন দেখার পরে চেনা যায়, বা যারা নতুন তারাও রানী মৌমাছিটা একবার দেখলেই চিনতে পারবে।
1: আচ্ছা আচ্ছা, এইভাবে করে আপনারা সংগ্রহ করছেন। আচ্ছা, এছাড়া যে মৌমাছি পালনের নানা দিক, এছাড়া ধরুন এই যে কোন কৃষক ভাই বোন হ্যাঁ মৌমাছি পালন করলেন, মধু উৎপাদন করলেন, এর বাজার দর কিভাবে, বাজার কেমন চাহিদা আছে আপনার কি মনে হয়?
0: বাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বাজার দর, এক এক জায়গাতে এক, যেমন আমি 600 টাকা কিলো বিক্রি করি, কেউ আছে 800 টাকাও বিক্রি করে, কেউ আছে আর একটু বেশি বা কমের ভিতরে থাকে।
1: আচ্ছা,
0: আমি যেটা বিক্রি করি আমি সেটা সম্বন্ধে বলছি।
1: আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি বাজার দর পাওয়া যায় ভালো বাজার,
0: এবং চাহিদা অনেকটা বেশি,
1: চাহিদা
0: বেশি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া যে মৌমাছি বাক্সের মধ্যে যে মোম তৈরি হয়, মানে মৌচাক যেটা হয়, মৌচাক তৈরি হয়, সেই মৌচাক থেকে যে বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী তৈরি হয়, সেই বিষয়ে কি আপনার কিছু জানা আছে?
0: মোমটা তো আমরা সাধারণত যে তবলা তবলা ছানি দেওয়ার সময় যারা তবলা মানে ছানি দেয়,
1: আচ্ছা আচ্ছা,
0: ওই ওই মোমগুলি আমরা সবচেয়ে বেশি এরাই
1: আপনার থেকে কি ক্রয় করেন কেউ এরকম?
0: হ্যাঁ, কয়েকবার দিছি আমি, এটি কেজি 800 টাকা ধরে নিয়ে যা তার।
1: আচ্ছা,
0: ওইটার এই আপনার তবলাতে যদি ওই মোমটা ব্যবহার হয় সাউন্ডটা খুব সুন্দর হয়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এছাড়া বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী, যদিও সেই শিল্প আমাদের ত্রিপুরা নেই হয়তো, ঠিক আছে, যদি থাকতো তাহলে সেই মোম বিক্রি করে অনেক কৃষক ভাই কিন্তু ওই যে মৌমাছি পালন করে আরো বেশি মুনাফা পেতে পারতেন। তাহলে এখন শুধু আপনারা মৌমাছি পালন করে শুধু মধুই বিক্রি করতে পারছেন, বিশেষ করে মধু বিক্রি করতে পারছেন। আচ্ছা, এছাড়া ধরুন তো আপনি তো চাষবাস করছেন, এই যে আপনার বর্তমানে প্রায় 30টার মতো বাক্স আছে, ঠিক আছে, 30টা বাক্স থেকে আপনি বছরে মোটামুটি কেমন মধু পেতে পারেন?
0: 1-1.5 লাখ টাকা মোটামুটি, এটা তো আমার বাড়তি একটা,
1: একদম একদম একদম একদম একদম, প্রায় 1-1.5 লাখ টাকা আপনি মধু বিক্রি করে বছরে পাচ্ছেন। তো আপনি কি আরো বাক্সের পরিমাণ বাড়াবেন ভাবছেন, না যতটুকু আছে ততটুকু রাখবেন?
0: বাড়াতে চাই, আপনাদের সহযোগিতাটা বেশি দরকার।
1: না, আমাদের সহযোগিতা বলতে তো বলতে আমরা তো কোনো টাকা পয়সা সহযোগিতা করতে সহযোগিতা করতে পারবো না। তো আপনি বলছেন, তাহলে কোন ধরনের সহযোগিতার কথা আপনি বলতে চাইছেন?
0: এই আপনার বিভিন্ন জায়গাতে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে কৃষকদেরকে কিভাবে বাক্স দেওয়া যায় সে ব্যাপারে আপনার নজর,
1: বিশেষ করে কৃষি দপ্তর,
0: কৃষি দপ্তর,
1: তাহলে আমরা কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করে, বিশেষ করে কৃষি দপ্তরের যারা আধিকারিক রয়েছেন ওনারা যদি কৃষক ভাই বোনদের বিভিন্ন জায়গায় যে মৌমাছি পালন, ওনারা বলছেন আমাদের কিষাণ বাহিনী অনুষ্ঠানে যারা আসেন, আধিকারিক যারা আসেন, ওনারা বলছেন যে মৌমাছি পালন যারা করতেছেন তাদেরকে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বা যদি চায় কেউ প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার কি মনে হয়, আপনি কি সেরকম কোন সময় প্রশিক্ষণ নিয়েছেন কৃষি দপ্তর থেকে? নিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এছাড়া এই যে মৌমাছি পালন, ধরুন আমাদের কৃষক ভাই বোন যারা নতুন চাষ করবেন তাদের উদ্দেশ্যে কি মানে কি বলবেন?
0: মৌমাছি কোন কৃষক যদি মৌমাছি পালন নতুন ভাবে মৌমাছি পালন করতে চায়, তখন ওই কৃষককে প্রথম দিকটা ভাবতে হবে যে বাক্সটা সঠিক কিনা।
1: আচ্ছা
0: আচ্ছা, বাক্সটা যদি সঠিক না হয়, মৌমাছি অনেক সময় বাক্সে ঢুকানোর পরও মৌমাছি বেরিয়ে যেতে পারে।
1: আচ্ছা, সঠিক না বেঠিক মানে এটা কি?
0: এটা এই সঠিক বা বেঠিক ব্যাপারটা হলো যে যারা বাক্সগুলি তৈরি করে, তারা এই বাক্সগুলি যে কাঠ দিয়ে তৈরি করে এটা উইপোকা বেশি আক্রমণ করে ওই কাঠটা।
1: আচ্ছা,
0: তখন তারা দেখা যায় কি তার DDT বা কোনো পেস্টিসাইড ব্যবহার করে উইপোকা দমনের জন্য, কিন্তু ওই বাক্সের ভিতরে যখন ওই পেস্টিসাইডের এফেক্টটা থাকে যায়, তখন মৌমাছি ঢুকানোর পরও বাক্সের থেকে বেরিয়ে যায়।
1: আচ্ছা,
0: তখন আপনার এটা বাক্সটাকে একটু আগুনে পুড়ে, একটু হালকা আগুনে পুড়ে, তারপরে মৌমাছি ঢুকালে
1: মৌমাছি
0: তাপ দিয়ে দেওয়ার ফলে যে একটু হালকা গন্ধটন্ধ বাক্সের ভিতরে থাকে কাঠের ওইগুলি জায়গা, তখন আপনার মৌমাছি আর অসুবিধা হয়। মৌমাছি
1: খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, এছাড়া আর কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার মৌমাছি পালন করতে গেলে কৃষক ভাই বোনদের?
0: এটা একটা ভালো প্রশ্ন করেছেন। মৌমাছি পালনের ক্ষেত্রে আমরা কৃষকরাই সবচেয়ে বেশি মৌমাছির থেকে উপকৃত হই, আবার কৃষকরাই মৌমাছির সবচেয়ে বেশি ক্ষতি করি।
1: আচ্ছা,
0: কেমন ব্যাপারটা হলো, কৃষক যদি কোনো মাঠে মানে পেস্টিসাইড দেন, ধানের গান্ধি পোকা দমনের জন্য অনেকে অনেক রকম ওষুধ ব্যবহার করেন, তখন দেখা যায় কেউ সকালবেলা ওষুধটা প্রয়োগ করেন, কেউ বা বিকালবেলা প্রয়োগ করেন, ধানের হুলে

0: প্রয়োগের সময় হলো হয় বিকালবেলা 4টার পরে, নয়তো সকালে সূর্য ওঠার আগে।
1: আচ্ছা,
0: না হলে মৌমাছি যখন ধানের ফুল 9টার পরে মোটামুটি ধানের ফুলটা যখন ফুটা শুরু হয় তখন মৌমাছি ধান ক্ষেতের পলিনেশনের জন্য প্রবেশ করে। তখন ওইগুলি যদি কিছু কোন কৃষক যদি ঠিক 9টা বা 10টার ভিতরে ওষুধটা স্প্রে করে তখন মৌমাছি যেগুলি যায় ধান ক্ষেতে সব মৌমাছি মারা যায়। ওই জন্য কৃষককেও সতর্ক থাকতে হবে যে আমি কোন সময়ে ওষুধ দেব এবং মৌমাছির যেন ক্ষতি না হয়।
1: আচ্ছা, তাহলে এই বিষয়ে সতর্ক থাকা যায়। এছাড়া বাক্সটা কোন জায়গায়, মানে বাড়ির কোন জায়গায়, বা আপনি যদি বাণিজ্যিক ভাবে চাষ করেন কিভাবে বসালে পরে, কোথায় রাখলে পরে মোটামুটি মানে নিরাপদে থাকবে, বা মৌমাছির সুযোগ মানে কি পাবো কি বলবো চলাফেরার সুযোগ থাকবে?
0: মানে নির্জন, মানে বায়ু চলাচল যুক্ত ঠান্ডা জায়গার ভিতরে মৌমাছিটা রাখলে সবচেয়ে ভালো, ঘরের পিছনে।
1: আচ্ছা আচ্ছা,
0: ছাউনির নিচে।
1: আচ্ছা আচ্ছা। আর এছাড়া যেহেতু বাক্সের মধ্যে যেহেতু মধু থাকে, মধুর সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের পিপিলিকা বা পিপরাজার জিরা বলে থাকে, তার থেকে বাঁচার জন্য আপনি কি অবলম্বন কি কি পদ্ধতি অবলম্বন করেছেন?
0: আমরা বাক্সগুলি যখন স্ট্যান্ডের মাধ্যমে একটু মাটির থেকে একটু উপরে রাখি তখন স্ট্যান্ডের মাটির কাছাকাছি কিছু ওষুধ টষুধ দিয়ে রাখি, যার ফলে পিঁপড়া বা টিকটিকি টিকটিকি এইসব গুলি যাতে বাক্সে উঠতে না পারে, যাতে ক্ষতি না হয়।
1: আচ্ছা, বিশেষ করে বছরের কোন সময় হ্যাঁ আপনার মধু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে?
0: মধুটা বছরে দুইবার মানে কালেকশন হয়।
1: আচ্ছা,
0: একটা হলো আপনার ঠিক দুর্গাপূজার পর পরে, আর মানে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে, আর একটা হলো ফেব্রুয়ারির লাস্ট সপ্তাহ থেকে মার্চ এপ্রিল মার্চ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি কালেকশন হয়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া ধরুন যখন ড্রাই সিজন থাকে যেটা বলে আর কি, যখন মাঠে ঘাটে যখন ফুল টুল কম থাকে, তখন সেই মৌমাছির যে ওদের যে উৎপাদন ধরে রাখার জন্য আপনি আপনার কি কোনো ব্যবস্থা গ্রহণ করেন? অনেকে দেখি যে মধু চিনির জল বা আপনারা কি ব্যবস্থা করেন?
0: ওই তো চিনি গুলা জল খাওয়াতে হয়, লিটারে 1 কেজি চিনির জন্য 1 লিটার জল, মিশ্রণটা ওইভাবে তৈরি করতে হয়।
1: আচ্ছা, এইভাবে করে দেন। আর এছাড়া ওই ধরুন যে বাক্সের মধ্যে যারা নতুন হ্যাঁ নতুন ভাবে চাষ করবেন, যে বাক্সের যে গেট সেই সম্পর্কে যদি বলেন, মৌমাছিগুলো কিভাবে যাওয়া আসা করবে বা কিভাবে রানী মৌমাছিকে ওরা কি বলবো প্রোটেকশন দিয়ে রাখবেন যারা রানী মৌমাছি বেরিয়ে যেতে না পারে?
0: না, রানী মৌমাছি মানে তাদের তৈরি চাক থেকে কখনো বেরোয়
1: না, নতুন ভাবে নতুন ভাবে যখন সংগ্রহ করবেন,
0: নতুন ভাবে সংগ্রহ করার পর গেটটা তখন দেওয়া দরকার যতক্ষণ পর্যন্ত বাক্সে মানে একটা স্থিত অবস্থান না আসে।
1: আচ্ছা,
0: যেমন মধু এবং পরাগ যদি কালেকশন শুরু করে তখন আর গেট দেওয়ার প্রয়োজন হয় না, গেটটা উঠিয়ে নিতে হয়।
1: আচ্ছা আচ্ছা, প্রথম গেট দিয়ে রাখতে হবে। আচ্ছা, আর এছাড়া এই যে মৌমাছি পালন যখন আমাদের কৃষক ভাই বোন করবেন, তাহলে আরো আর কি কি বিষয়ে জানা থাকা দরকার, বিশেষ করে যে মৌমাছি পালন করতে গেলে বা মধুর উৎপাদন বাড়াতে গেলে?
0: সঠিক সময়ে মৌমাছির ঝাঁক রোধ নিয়ন্ত্রণ করতে হবে।
1: আচ্ছা,
0: এটাই হলো প্রথম।
1: আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে অনেক সময় দেখা যায় আপনাদের মতো যারা মৌমাছি পালন করছেন ওনাদের থেকে শুনেছি যে যখন পুরুষ মৌমাছি পুরুষ মৌমাছির সংখ্যা যখন বেড়ে যাবে তখন মৌচাকের মধুর পরিমাণটা ওরা খেয়ে নেয়, এমনকি এই সম্পর্কে আপনি কি বলবেন?
0: ঠিক আছে, ঠিক আছে।
1: আচ্ছা, তখন কি পুরুষ মৌমাছির সংখ্যাকে কমিয়ে দিতে হয়?
0: না, ওইটা নির্দিষ্ট একটা বয়সের পর পুরুষ মৌমাছিটা এমনি মরে যায়।
1: আচ্ছা,
0: আয়ুষ্কাল কম।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নিজেরাই মরে যায়, তাহলে মানে কি বলবো আমরা যারা পালক ধরে আর মারার কোন প্রয়োজন?
0: না না না।
1: আচ্ছা, মোটামুটি কতদিনের বয়স আপনার কি মনে হয়
0: মৌমাছি
1: মৌমাছির যে পুরুষ মৌমাছি যেগুলো আর কি?
0: মৌমাছিটা 70-75 দিন পর্যন্ত বেঁচে থাকে।
1: বেঁচে থাকে। আচ্ছা, ওদের কি কোনো কাজ নেই?
0: ওটা যে কোনো প্রাণী জগতের সৃষ্টির জন্য প্রথম স্ত্রী পুরুষের মিলনের জন্য মৌমাছির পুরুষ মৌমাছির প্রয়োজন
1: প্রয়োজন প্রয়োজন
0: এছাড়া পুরুষ মৌমাছির কোন
1: মানে যে মধু উৎপাদনের ক্ষেত্রে ওদের কোন ভূমিকা নেই?
0: না না।
1: এই যে আমরা দেখি যে বিভিন্ন ফুল থেকে যে পরাগরেণু নিয়ে আসে সবগুলো
0: শ্রমিক মৌমাছি।
1: আচ্ছা আচ্ছা, তো আপনার কাছ থেকে হ্যাঁ বিভিন্ন সম্পর্কে হ্যাঁ বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম, বিশেষ করে মৌমাছি পালন সম্পর্কে। তো আপনি আমাদের কৃষক ভাই বোনদের, আপনিও নিজেও পালন করছেন, পাশাপাশি আমাদের কৃষক ভাই বোনদের যে মৌমাছি পালন সম্পর্কে যে অনেক বিষয়ে বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: শুনলেন আলোচনা।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। ৭:৫ শুনবেন জনহিত যোজনা একটি সমীক্ষা। এই অনুষ্ঠানটি রাত 8:05 থেকে শুনবেন ফোন ইন লাইভ মনির মতো গান। আপনারা ফোন করবেন 8731875545 এই নাম্বারে। রাত 9:00 শুনবেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী, পরিবেশনায় নটরাজ একাডেমি শান্তির বাজারের শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে রাত 9:30 শুনবেন সরগম অনুষ্ঠানে সিতার বাদন, শিল্পী পণ্ডিত নিখিল ব্যানার্জি। রাত 10:00 শুনবেন হারানো দিনের গান, শিল্পী অখিল বন্ধু ঘোষ।

জানিয়ে দিচ্ছি সংবাদের সময়সূচি, সন্ধ্যা 7:35 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপর 7:45 এবং 7:55 যথাক্রমে আগরতলা কেন্দ্র থেকে আপনাদের রিলে করে শোনানো হবে প্রথমে অগ্রক এবং পরে বাংলায় সংবাদ। তো জানিয়ে দেওয়া হলো আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

0: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠানমালায় এখন আপনারা শুনবেন জনহিত যোজনা একটি সমীক্ষা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: নমস্কার,

0: ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম জনহিতে যোজনা একটি সমীক্ষা। ভারত সরকারের বিভিন্ন জনহিতকারী প্রকল্প রয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল জল জীবন মিশন প্রকল্পের প্রকল্প। এই প্রকল্পে আজ আমরা কথা বলব পরিশ্রুত জলের প্রতিশ্রুতি এই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন DWS অর্থাৎ পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিক তথা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিজন দেববর্মা। আপনাকে স্বাগত এবং নমস্কার।
1: নমস্কার আপনাকেও।
0: আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো জল জীবন মিশন, JJM। এটি ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল, যার মূল লক্ষ্য ছিল গ্রামীণ ভারতের প্রতিটি পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দেওয়া। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালের 15 আগস্ট এই মিশনের ঘোষণা করেছিলেন।
1: একদম।
0: তো দীর্ঘদিন এই প্রকল্প চলছে, যেহেতু জনহিতকারী এবং একেবারে খুবই গুরুত্বপূর্ণ। জল আমাদের জীবন, জলই জীবন আমরা বলি, জল ছাড়া কেউ বাঁচতে পারে না, তাই এই জলের গুরুত্ব অপরিসীম। তো এই জলের গুরুত্বের কথা মাথায় রেখে এই প্রকল্প চালু হয়েছে, যাতে গ্রামীণ প্রত্যেকটি পরিবারের কাছে পানীয় জল এবং পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছে দেওয়া যায়। তো এই জল জীবন মিশনের প্রধান যে প্রতিশ্রুতি এবং লক্ষ্য ছিল সেটা কি?
1: নমস্কার, ধন্যবাদ আপনাকে আবারও আপনার এই স্টুডিওতে নিমন্ত্রণ করার জন্য। জল জীবন মিশন, আমি মনে করি ভারতের ইতিহাসে এটা ভারত সরকারের একটা সাহসী পদক্ষেপ। ভারতের গ্রামীণ অঞ্চলে প্রতিটি পরিবারকে পরিশ্রুত নলের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার জন্য এই প্রকল্পটি ঘোষণা হয়েছে। আপনি একটু আগে বলেছেন যে 2019 সালের 15 আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পটি ঘোষণা করেন। তখন আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই বলি, ত্রিপুরা রাজ্যে তখন পাইপের মাধ্যমে মানে নলের মাধ্যমে আমাদের জল সরবরাহের যে পরিসংখ্যান ছিল সেটা মাত্র 2.8 টাটের মতো, মানে 3 থেকে কম ছিল। এই প্রকল্প চালু হওয়ার পর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যে এখন প্রায় 84% গ্রামীণ অঞ্চলের বাড়িগুলোতে নলের মাধ্যমে পাইপ পৌঁছে গেছে। তো আমি যেহেতু দক্ষিণ ত্রিপুরা জেলার একটা অংশ, 5টি ব্লক নিয়ে আমি আমার দায়িত্বে আছে, এই 5টা ব্লকের কথাই বলি। এই 5টা ব্লককে এখন প্রায় আমরা 83% আমরা 83.26% আমরা বাড়ি ঘরে আমরা জল পৌঁছাতে পেরেছি,
0: এই লক্ষ্যমাত্রা আমরা
1: পৌঁছাতে পেরেছি, এবং এটাকে আমরা 100% করার জন্য আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
0: আচ্ছা, তো এই যে মিশনের যে বর্তমান অবস্থা সেটা তো বললেন যে দক্ষিণ ত্রিপুরা জেলা এই অবস্থা রয়েছে। তো 2026 সাল চলছে এখন, এই তথ্য অনুযায়ী কি রয়েছে, মানে সেটা সে জায়গায় রয়েছে না? যেমন আমরা যেটা জানি জল জীবন মিশন আমাদের প্রথম ফেজ গেছে, এখন 2.0 শুরু হয়েছে, তো এর বর্তমান অবস্থাটা কোথায় রয়েছে?
1: বর্তমান অবস্থা আমি এটাই বলেছি যে আমরা জল জীবন ওয়ান, তখন জল জীবন ওয়ান বলেছিল, জল জীবন মিশনে ছিল, এখন এটা ইন্ট্রোডিউস হয়েছে এই বছর থেকে জল জীবন মিশন 2.0। এটা জল জীবন মিশনের একটা অংশ। আমরা যদি 2025-26-এর শেষ দিকে মানে 31 মার্চ অব্দি ওটাকে ধরি, 1 তারিখ এপ্রিল থেকে 2026-এর 1 তারিখ এপ্রিল থেকে এটা 2026-27 অর্থ বছর থেকে এটা নাম একটা ইয়ে হয়েছে যে জল জীবন মিশন 2.0। 2.0তে আমাদের কি আছে এখন? এখন জল জীবন মিশনে মানে 2025 অব্দি যা যা করেছি আমরা ওটারই আমার কন্টিনিউ হবে। অবশিষ্ট যে বাড়িগুলো বা যে পরিবারগুলো এখনো পাইপের মাধ্যমে জল আমরা সরবরাহ করতে পারিনি, এইগুলো বাকি কাজগুলো করার জন্য 2.0তে কিছু সামান্য একটু সংযোজন করে এই প্রকল্পটা বের করেছে,
0: পরিবর্তন।
1: হ্যাঁ, পরিবর্তন সামান্য, কারণ এমন নয় যে জল জীবন মিশনের যে প্রথম অংশ ওইটা বাদ হয়ে যায়, এরকম না। ওখানের যে বাকি অংশগুলো কাজ এখন 2026 থেকে জল জীবন মিশন 2.0 আমাদের এই মানে এই অনুযায়ী চলবে। এখানে কিছু

0: কিছু সংযোজন হয়েছে, যেমন যেমন ধরুন আমাদের যে স্কিমগুলো আমরা ধরেছি, আগে কি হতো, এন্টায়ার একটা স্কিম, একটা এই স্কিমের মাধ্যমে স্কিমে টাকা পাঠাতো, মানে ফান্ড আসতো, এখন হবে আমাদের স্কিম অনুযায়ী, মানে প্রতিটা স্কিম অনুযায়ী এখন টাকা ঢুকবে, মানে ফান্ড ঢুকবে, খরচাও ঠিক এভাবে হবে। অনেকগুলো এরকম একটা পরিবর্তন করে এখন এই নতুন জল জীবন মিশন 2.0 এখন চালু করেছে আর কি, এই থেকে এই বছর থেকে।
1: এই যে আমাদের সুবিধাভোগীরা রয়েছে, যারা যদিও এই প্রকল্পের মধ্যে বলা রয়েছে যে প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি পরিবার, এই যে সুবিধাভোগীরা তারা কিভাবে এই প্রকল্পটার আওতায় আসতে পারবে বা কি করে পাবে, তাদের কি করতে হবে, এই নিয়ে যদি বিস্তারিত, যেহেতু আমাদের জনহিত যোজনা, এটা জনগণের জন্য, জনগণ সেটা জানার দরকার যে কিভাবে ওনারা পাবেন বা কিভাবে সেটা পেতে গেলে কি কি করতে হবে।
0: অ্যাকচুয়ালি এই প্রকল্পে আমরা আমরা কি করছি, আমাদেরকে আগের থেকে টার্গেট এবং হাউস হোল্ড প্রত্যেকটা পরিবারের নাম আমাদেরকে দেওয়া হয়ে গেছে, আমার দেওয়া হয়েছে। এটা আমরা 2019 আমরা ব্লক থেকে নিয়ে নিয়েছি যে যে এই ব্লকের এই পঞ্চায়েতে এই এই গ্রামে এতটি পরিবার আছে, এই নাম পরিবারগুলোর এই বেনিফিশিয়ারি, মানে এখন আমরা নিজে যাচ্ছি দপ্তর নিজে গিয়ে আমরা খুঁজে খুঁজে এগুলো এই প্রত্যেকটা বাড়িতে আমরা পাইপের মাধ্যমে জল দেওয়ার কাজ করছি। আমাদেরকে পাবলিক যারা বেনিফিশিয়ারি আপনি বলুন, ওনারা আসতে হচ্ছে না আমাদের কাছে।
1: আচ্ছা,
0: আমাদের কাছে লিস্ট আছে এবং এই লিস্ট অনুযায়ী আমরা দিয়ে যাচ্ছি। লিস্টের পরেও যদি কোনো কারণে যদি কোনো ড্রপও পড়ে এবং যদি আপনার রেশন কার্ড যদি দেখাতে পারেন, সেপারেট রেশন কার্ড দেখাতে পারেন, তাহলে আমরা ইন এডিশন ওই পরিবারগুলোকে আমরা পাইপের মাধ্যমে জল দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকটা ট্যাপ কারণ দিয়েছি, একটা রেশন কার্ড, ওয়ান রেশন কার্ড, একটা নল, আমরা একটা ট্যাপ পয়েন্ট দিয়ে যাচ্ছি,
1: মানে প্রত্যেকটা রেশন কার্ড,
0: প্রত্যেকটা রেশন কার্ড হাউস হোল্ডে, হাউস হোল্ডে, হ্যাঁ হাউস হোল্ড যেটা, হ্যাঁ আমরা দিয়ে যাচ্ছি
1: তাদের বাড়িতে, নল
0: নল আমাদের, আমরা সেপারেট একটা ট্যাপ পয়েন্ট করে দিচ্ছি।
1: আচ্ছা, তো সেই জায়গাতে কি কোনো লক্ষ্যমাত্রা রয়েছে যে একটি পরিবার বা একটি ব্যক্তি পিছু কতটুকু, কত লিটার জল পেতে পারবে?
0: হ্যাঁ, আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে প্রত্যেক পরিবারে যদি লোক থাকে, পাঁচজন লোক থাকে, প্রতিটি লোকের এগেনস্টে 55 লিটার,
1: 55 লিটার
0: করে আমাদের লক্ষ্যমাত্রা আছে, ধার্য করা আছে।
1: তো এই 55 লিটার জল আমাদের লক্ষ্যমাত্রা,
0: লক্ষ্যমাত্রা,
1: সেই লক্ষ্যমাত্রা কি আমরা পৌঁছাতে পেরেছি বা কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি?
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের সমতল অঞ্চলে 55 লিটার আমার আরো বেশি জলও আমাদের দিতে হয়।
1: আচ্ছা,
0: আমরা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা বলতে দ্বিধা নেই, আমাদের কিছু কিছু পাহাড়ি অঞ্চলে, একটু টিলা অঞ্চলে আর কি, ওগুলোতে আমরা ওখানেও জল দিচ্ছি, কিন্তু হয়তোবা 55 লিটারের কম কিছু হলে হতে পারে, এমন অ্যাব্রাপ্টলি এত কম হবে না, 50 বা তার উপরে আমরা দিয়ে যাচ্ছি, ওখানে ওখানেও দিয়ে যাচ্ছি। যেমন ধরুন আমি ঋষিমুখ ব্লকের কথা বলি, ঋষিমুখ ব্লকে কয়েকটা অঞ্চল আছে যেখানে বাড়িগুলো একটু টিলা অঞ্চলে, যেমন ধরুন মালম বাড়ি, হ্যাঁ, এরপরে আপনার দেখুন এদিকে বটুয়া বাড়ি, এদিকে রাজু বাড়ি, এদিকে বনবিহার, এইগুলোতে আমরা কি করেছি, আমরা সাধারণত আমাদের স্কিমগুলো তো সমতল এলাকাতেই হয়, যাতে আমাদের এই রিগের গাড়িগুলো গিয়ে কাজ করে, ওখানে আমাদের গাড়ি নিয়ে গিয়ে ওখানে রিগ মেশিন দিয়ে আমাদের খনন করতে হয়, তো ওখানে আমাদের সমতল অঞ্চলে আমরা প্রেফার করি বা সমতল অঞ্চলে করতে হয় আমাদের স্কিমগুলো। কিন্তু বাড়িগুলো পোষাতে গেলে একটু টিলা বা একটু হাই অল্টিটিউডে বাড়িগুলো রয়েছে, তো সমতল অঞ্চল নিয়ে কোনো সমস্যা নেই, সমতল অঞ্চলে আমরা জল দিয়ে যাচ্ছি এবং জল পেয়ে যাচ্ছে নর্মাল আমাদের ফোর্স আর কি, মানে পাম্পের মাধ্যমে। তো ওই উপরে যেগুলো বাড়ি আছে একটু টিলা অঞ্চলে, ওগুলো করতে গিয়ে আমাদের কি হচ্ছে, একটা বুস্টিং স্টেশন তৈরি করতে হয় মাঝখানে, মাঝখানে আমরা কি করছি, একটা স্টোরেজ করে, স্টোরেজে জল ঢোকাচ্ছি প্রথমে, ওখান থেকে আর একটা পাম্পের মাধ্যমে আর একটা অ্যারেঞ্জমেন্ট করে এখান থেকে আবার চালু করে, আবার ওখান থেকে পাম্প চালিয়ে আবার ওই টিলা অঞ্চলগুলোতে আমরা জল দিয়ে যাচ্ছি। এরকম আমাদের 5-7টা উদাহরণ আছে এখানে আমাদের ইয়েতে, ঋষিমুখলোকে 5টা জায়গায় আমরা এরকম করতে পেরেছি।
1: এই যে জলটা যে আমাদের পরিশ্রুত
0: একদম
1: পানীয় জলটা, সেটা আমরা কি করে বুঝবো বা সেটা জন্য দপ্তর বা সেটার জন্য এই প্রকল্পের মধ্যে কি বলা রয়েছে?
0: একদম খুব ভালো প্রশ্ন করেছেন, এটা নিয়ে আমি বলবো, আমাদের ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি আছে দক্ষিণ ত্রিপুরায় বিলোনিয়াতে আছে ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি, আর সাব ডিভিশনাল ল্যাবরেটরি দুটো আছে, একটা আছে সাবরুমে আর একটা আছে আমাদের শান্তিরবাজারে। তো ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি যেখানে আছে আমাদের এই যে আমাদের বিলোনিয়াতে আছে, আমাদের যেখানে ট্রিটমেন্ট প্লান্ট আছে ওখানে আছে আমাদের ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি, ওখানে সব অ্যারেঞ্জমেন্ট আছে জল পরীক্ষা করার জন্য। ইভেন আমরা আমাদের দপ্তরের

0: নমুনা পরীক্ষা করার বাইরেও বিভিন্ন স্কুল সংস্থা থেকেও আমাদের কাছে এরকম আছে, মানে করার জন্য আমরা, ওরা যদি রিকোয়েস্ট করে যে ট্রিটমেন্ট মানে জলটা পরীক্ষা করে দিতে, আমরা পরীক্ষা করে দিই। তো আমাদের একটা ধার্য করা আছে যে এতটা স্কিম স্কুল অঙ্গনওয়াড়ি এগুলা যাতে একদম ধরুন মাসে এতটা ধার্য করা আছে, আমাদের টেস্ট করতে হবে, জল পরীক্ষা নমুনা পরে করতে হবে। তো আমরা এখানে পরীক্ষার ব্যবস্থা আছে, আমরা পরীক্ষা করে করে জল ছাড়ি,
1: মানে দপ্তর নিজেরাই পরীক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেরাই জনগণকে সেক্ষেত্রে আপনারা আশ্বস্ত করছেন যে তাতে আতঙ্কিত
0: না, আতঙ্কিত কিছু নেই, কিছু নেই,
1: কারণ যেহেতু জলবাহিত রোগটাই অনেকটাই বেশি।
0: এখন আপনি দেখুন পরিসংখ্যান গিয়ে দেখুন, গত এক দু বছর বা তিন চার বছরে এরকম মানে জলবাহিত রোগ খুব একটা বেশি আপনি হয়তো শুনবেন না। এখন আমাদের ওই দিক দিয়ে ভালো নজর আছে আমাদের।
1: তাহলে আমাদের যে পরিশ্রুত পানীয় মানে জলের যে প্রতিশ্রুতি সেটা অনেকটাই সেখানে রক্ষা
0: হচ্ছে।
1: এবার বলতে গেলে যে আমরা তো যে প্রকল্পের মধ্যে যেটা বলা রয়েছে প্রতি ঘরে আমরা গ্রামীণ এলাকা বা শহর এলাকায় আমরা জল পৌঁছে দেব, প্রত্যেকটি পরিবারের মধ্যে জল দেওয়া, সেটাই আমাদের মূল লক্ষ্য এবং প্রতিশ্রুতি। তো সেক্ষেত্রে এই যে পাইপ বলছেন যে পাইপ লাইনের মাধ্যমে আমরা প্রত্যেকটি বাড়িতে একটা নল পৌঁছে দিয়েছি, এই যে নল পৌঁছাতে গিয়ে তাদের যে খরচাপাতি সেটা কি কোনো সুবিধাভোগী কি
0: না
1: বের করতে পারে, সেটা কি?
0: সেটা আমরা নিজেরাই করছি, একদম আপনার ট্যাপ পয়েন্ট অব্দি আমরা নিজেরাই করে দিচ্ছি। আমাদের গ্রামীণ অঞ্চলে যে পরিবারগুলো আছে, ইন এডিশন আমাদের স্কুল এবং অঙ্গনওয়াড়ি ওখানে আমরা তিনটা করে পাইপ ট্যাপ পয়েন্ট দিচ্ছি, একটা আপনার রান্নাঘরে অঙ্গনওয়াড়ি সেন্টার রান্নাঘরে, আর একটা ওই আপনার শৌচালয়ে, আর একটা বাইরে একটা ট্যাপ পয়েন্ট আমরা করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা হ্যান্ড ওয়াশ আর কি হাত ধোয়ার জন্য এবং থালা বাসন ধোয়ার জন্য আমরা একটা হ্যান্ড ওয়াশিং ফেসিলিটি করে দিচ্ছি সেখানে। হ্যাঁ, ট্যাঙ্কি দিয়ে তিন চারটা ট্যাপ করা থাকবে, বাচ্চারা ওখানে হাত দিয়ে ওরা খিচুড়ি
1: হাইজেনিকের
0: জন্য আমরা ওটা করে দিচ্ছি।
1: আচ্ছা, মানে সেটা সম্পূর্ণ দপ্তর
0: একদম দপ্তর নিষ্কর্ষে করে
1: দিচ্ছে, যেটা ধরা হয়েছে সেটা করে দেওয়া হচ্ছে, কোনো সুবিধাভোগী কি কিছু বিল
0: না, কিছু করতে হবে না, কিছু করতে হবে না, কোনো খরচা বহন করতে হবে না।
1: তো সেক্ষেত্রে অনেক জায়গা থেকে বলছে যে হয়তো আমাদের পাইপলাইনটা গেছে বাড়িতে, যে পাইপলাইন আপনারা পৌঁছাতে পেরেছেন, যে বললেন 83% আমাদের দক্ষিণ জেলায়, যদি আমি রাজ্যের ক্ষেত্রে বলি সেটা পরিসংখ্যান কি আপনার কাছে রয়েছে কিছু?
0: হ্যাঁ, এরকমই 83-84% আছে,
1: মানে
0: আমরা রাজ্যের সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট প্রায় সমান তালে চলছে,
1: মানে প্রায় আমরা 80%
0: উপরে উপরে, হ্যাঁ বলতে পারেন,
1: বাড়িতে আমরা সেটা
0: পৌঁছে দিতে পারছি।
1: কিন্তু সবাই কি সেই আমাদের যে 55 লিটার প্রতি ব্যক্তি পিছু জল সেটা কি পাচ্ছে, বা জল কি আদৌ পাচ্ছে, সেটাকে আমরা কতটা মানে এনশিওর করতে পারছি, বা সেটা কতটা পৌঁছাতে পারছি?
0: দেখুন, এটা একটা বলতে গেলে কি হয়, আমি বলছি 83-84% আমরা করে দিয়েছি, এটা এমন নয় যে প্রত্যেক দিন এটা ঠিক থাকবে, এটা একটা ধারাবাহিক। যেমন আজকে মোটর পড়ে যাচ্ছে, আজকে পাইপলাইন নষ্ট হয়ে যাচ্ছে, কালকে আপনার কি বলে স্লুইজ কাজ করছে না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মতো আমাদের নজর আছে এখানে। ওইদিকে আমরা যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি নষ্ট হচ্ছে, আমাদের এজেন্সি ফিট করা আছে, আমাদের দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মাঠে যারা কাজ করছেন এসডিও সহ, বা আমি নিজেও ভিজিট করি, আমরা ওগুলো সারাই করে দিচ্ছি। তো এরকম কোনো কোনো জায়গায় আমি বলবো, ধরুন আমরা খনন করলাম, আমরা ওখানে ধরুন 100 পরিবার আছে, খনন করার আগে আমাদের ধরা আছে এই স্কিমে ধরুন এখান থেকে 10,000 জল পাবো, কিন্তু খনন করার পর এখানে 5,000 জল পেয়েছি।
1: আচ্ছা,
0: তখন কি হচ্ছে, আমাদের ওখানে গিয়ে এই কাভারেজটা 100 পরিবার কাভার করার মতো আমরা জল যেহেতু পাচ্ছি না, তাহলে আমরা যতটুকু কাভার হয় 10,000 পরিবর্তে 5,000 যেহেতু পেয়েছি, তো ওইখানে আমাদের কিছুটা কম হয়ে যাচ্ছে কাভারেজটা। তারপরে আমরা ওখানে কি করছি, হয় নতুন আর একটা স্কিম বসাচ্ছি, আর না হলে একটা স্মল বোর্ড যেটা বলি আমরা, হ্যাঁ স্মল বোর্ড দিয়ে আমরা ওটা কাভার করছি।
1: আচ্ছা,
0: তারপর এবং যেগুলো কাভার হচ্ছে না বা এখনো হয়নি, এটা আগামী দিন আবার কাভার করতে হবে, কারণ আমাদের টার্গেট ধৈর্য মতো ধরা আছে হর ঘর নলসে জল আমরা এটা 100% আমাদের কাভার করতেই হবে। সুতরাং এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মাঝখানে একটু কেন্দ্রীয় প্রকল্পের যে ইয়াটার শেয়ারটা আর কি ফান্ডটা একটু বদ্ধ ছিল, এখন হয়তো এই বছর থেকে আমরা আশা করছি চালু হয়ে যাবে, তার জন্য একটু আমরা পিছিয়ে গেছি। আদারওয়াইজ আমরা 2026 ডিসেম্বরে আমাদের শেষ হয়ে যেত।
1: আচ্ছা,
0: তো গভর্নমেন্ট এটাকে বাড়িয়ে এখন 2027 শেষ দিকে নিয়ে গেছে, 27 ডিসেম্বর অব্দি নিয়ে গেছে আপাতত।
1: আপাতত মানে যদি সেখানেও শেষ না হয় তাহলে
0: এটা দেখবে, এটা দেখবেন হয়তোবা দেখবেন যে 2026 ডিসেম্বর অব্দি কতটুকু হয়েছে। আমাদের এখন ধার্য মাত্রা করে দিয়েছে তিন মাস পর পর কতটুকু কাজ হবে, কোন কোন স্কিমগুলো তিন মাস পরে শেষ হবে, আর তিন মাস পরে কোন কোনগুলো হবে, মানে কোয়ার্টারলি একটা টার্গেট দিয়ে দিয়েছে আমাদের এখন। যে জেম 2.0 ওটাই আছে, মানে ধার্য করা আছে যে কোন কোন মাসে, কারণ দিল্লি এখান থেকে একটা ক্লিক করে দেখছে, ক্লিক করে দেখা দেখতে পাচ্ছে যে কোন কোন স্কিমগুলো কতটুকু হয়েছে,
1: কতটুকু হয়েছে,
0: প্রত্যেকটা স্কিমের আইডি আমরা ক্রিয়েট করেছি।
1: হ্যাঁ,
0: প্রত্যেকটা স্কিমের আমরা আইডেন্টিফিকেশন একটা ক্রিয়েট করেছি, ওই নাম্বারটা ক্লিক করলে এবং সারা তিনবার ক্লিক করলে ওনারা পেয়ে যাচ্ছেন কোথায় কি হচ্ছে, কি হচ্ছে এবং কোন স্কিমে কতটুকু কাজ হয়েছে, কত পার্সেন্টেজ কাজ হয়েছে।
1: ঠিক,
0: এই আর কি।
1: মানে সেক্ষেত্রে সরকার যে লক্ষ্যমাত্রা নিয়েছে পরিশ্রুত জলের প্রতিশ্রুতি, তো সেক্ষেত্রে এই প্রকল্পটা সফলতা কতটা?
0: আমি বলবো এটা আমরা সফলতা কতটা, আমরা 100% আমরা এগোচ্ছি, মানে 100% দূর করে চলে যাচ্ছে আমরা এখন, 80% পেরিয়ে গেছে যেহেতু 2.8 থেকে 2.8 থেকে 80% যেহেতু পেরিয়ে গেছি, আর বাকি 18-20% পেরিয়ে যেতে আমাদের খুব একটা মানে অসুবিধা হবে বলে আমি মনে করছি না। আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আমরা 27 ডিসেম্বরের মধ্যেই বা এর আগেই আমরা 100% করতে আমরা সক্ষম হব।
1: সেটা একেবারে সেটাই প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যেমন সরকারের একটা লক্ষ্য, যে লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রকল্পগুলি প্রধানমন্ত্রী বা আমাদের ভারতের সরকার, ভারত সরকার, কেন্দ্রীয় সরকার যেটা বিভিন্ন ধরনের প্রকল্প, অনেকগুলি প্রকল্প, ফ্লেগশিপ প্রোগ্রাম আমাদের রয়েছে, সেই প্রকল্পের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলো এই যে জল জীবন মিশন। তো এই জল জীবন মিশনে যেহেতু আমাদের প্রথম পর্যায়ে, প্রথম পর্বে আমরা সম্পূর্ণটা সম্পন্ন করা সম্ভব হয়নি, তাই ইতিমধ্যে সেই 2.0 সেটা শুরু হয়ে গেছে। তো আমাদের যে জনগণের প্রতি যে লক্ষ্যমাত্রা রয়েছে যে আমরা পরিশ্রুত জলের জল প্রদান করব, সেটা অনেকটাই সফল হয়েছে। তো জনগণের প্রতি বা এই যে যারা সুবিধাভোগী রয়েছে তাদের প্রতি আপনাদের দপ্তর বা এই প্রকল্পে কি বলা রয়েছে, তাদের প্রতি কি বিশেষ বক্তব্য থাকবে আপনাদের?
0: ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি একটু আগে যেটা বলেছি, আমরা প্রায় এখন 80% পেরিয়ে 100% দূর করার দিকে চলে যাচ্ছি। তো এই প্রকল্পটা চালু রাখতে গেলে এবং এই প্রকল্পটা সঠিকভাবে বাস্তবায়ন করতে গেলে জনগণের একদম মানে জনগণের সাহায্য আমরা পারবো না, এবং আগামী দিনে জনগণের প্রতি আমার একটা আবেদন থাকবে যে আপনারা আপনার যতটুকু দরকার ততটুকুই ট্যাপ অন করে জল নেবেন, আপনার যতটুকু দরকার আপনি পেয়ে গেলে জলটা ট্যাপ দয়া করে জলটা ট্যাপ বন্ধ রাখবেন, যাতে পরবর্তী বাড়িগুলোতে যাতে ওই প্রেশারে জল পাওয়া যায় আর কি। না হলে কি হয়, সমস্ত ট্যাপ চালু রাখলে শেষ প্রান্তে জল পেতে একটু অসুবিধা হয়, ওনারা একটু জল কম পাবেন। তো ওই দিক দিয়ে আমি জনগণের প্রতি আমার একটা আবেদন থাকবে, আপনারা যতটুকু দরকার ততটুকু জল নিয়ে ট্যাপটা অফ করে রাখবেন, আর কোনো সময় ট্যাপ খোলা থাকলে কি হয় আমাদের জল অপচয় হয়। তো যদি এরকম ট্যাপের কোনো যদি অসুবিধা হয় বা ট্যাপ যদি ভেঙে যায় তৎক্ষণাৎ আমাদের দপ্তরকে বা পঞ্চায়েতকে জানালে আমরা ওটা লগে লগে আমরা চেঞ্জ করে দেব, যাতে শেষ প্রান্ত অব্দি আমাদের জল পায়। হ্যাঁ, ওটার দিকে একটু আমাদের আমার একটা আবেদন থাকবে।
1: এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জল অপচয় রোধ করা, কারণ আপনাদের পক্ষ থেকে প্রচার হচ্ছে বা বিভিন্ন সচেতনতামূলক প্রচার হচ্ছে যে আমাদের জলের যে উৎসগুলি সেগুলি দিন দিন জলস্তর নিচে নেমে যাচ্ছে, যে আমার উৎসগুলি সংকুচিত হতে চলছে। তো সেক্ষেত্রে যে আমাদের যারা সুবিধাভোগী, যারা জল ছাড়া আমরা চলতে পারবো না, জল আমাদের ব্যবহারে যেমন লাগবে তেমন আমাদের খেতেও লাগবে, কারণ জলই জীবন, সেটা অনেক বছর বছর আগে যুগ যুগ ধরে বলা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার সকলের প্রতি যেহেতু এখানে 100% লোকেই বেনিফিশিয়ারি অর্থাৎ সুবিধাভোগী, প্রত্যেকটি পরিবার কি সেখানে কোনো ক্রাইটেরিয়া নেই, কি ধনী দরিদ্র কোনো ভেদাভেদ নেই, সবাই মানে গ্রামীণ হোক আর শহর হোক প্রত্যেকটি পরিবারকে এনশিওর করা যে পরিশ্রুত পানীয় জল বা পরিশ্রুত জল ওনারা পাবেন, তো সেক্ষেত্রে তাদের প্রতি কি আবেদন থাকবে?
0: হ্যাঁ, শহরাঞ্চলে অন্যান্য স্কিম আছে, অন্যান্য ওটা

0: নিয়ে আমি বলছি না এখন, আমাদের এই জলজীবন মিশনটা হচ্ছে সম্পূর্ণ
1: গ্রামীণ
0: গ্রামীণ গ্রামীণ গ্রামাঞ্চলে যারা বসবাস করছেন ওনাদের জন্য। তো আমি আমার আবেদন ওটাই থাকবে যে জল অপচয় আপনারা করবেন না, যতটুকু জল দরকার আছে আপনি এতটুকু ব্যবহার করুন। আর আপনার যদি কোনো আপনার বাড়িতে জল যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, হয়তো হতে পারে আপনার পাইপলাইন ফেটে গেছে বা ট্যাপ লাইন নষ্ট হয়ে গেছে, তো তৎক্ষণাৎ আমাদেরকে জানান, আমাদের টিম তৈরি আছে, আমাদের এজেন্সি ফিট করা আছে ওগুলোকে সারাই করার জন্য।
1: মানে অযথা জল
0: অপচয় না করলে আমাদের সবার ক্ষেত্রে ভালো হবে।
1: সেক্ষেত্রে জল সংরক্ষণের কি কোনো বিষয় রয়েছে?
0: জল সংরক্ষণ বলতে আমি বলবো আমাদের রাজ্যে 8টি ডিস্ট্রিক্ট রয়েছে, 8টি জেলা রয়েছে, এর মধ্যে 5টি জেলাকে গ্রাউন্ড ওয়াটার আমাদের এই গ্রাউন্ড ওয়াটার যে দপ্তরটা আছে ওটাকে রিচার্জ করার জন্য, যেমন ধরুন আমার উত্তর ত্রিপুরা জেলা ধলাই খোয়াই এরপরে আপনার উনকুটি, এই 5টি জেলাকে ওনারা আপাতত এটা ইয়ে দিয়েছেন যে প্রত্যেকটা স্কিমের বা 4-5টা স্কিম নিয়ে এক একটা রিচার্জ করতে, মানে আপনার বৃষ্টির জল বা সারফেস যে ওয়াটার ওগুলোকে নিচে নিয়ে গিয়ে স্টোর করবে, যাতে আমাদের পাশাপাশি যে স্কিমগুলো রয়েছে ওগুলো ওখানে যাতে রিচার্জ হয়, মানে ভূগর্ভস্থ জল যাতে জলস্তর যাতে বাড়ে, তার জন্য এই আপাতত 5টা ডিস্ট্রিক্টকে বেছে নিয়েছেন কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় দপ্তর। তো আমরা আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এই 3টা ডিস্ট্রিক্টে এখনো ঘোষণা করেনি। তো ওখানে ঘোষণা করলে আমরাও এখানে এই কাজ করব, এখানে আমাদের যেহেতুগুলো স্কিম আছে ওই স্কিমগুলোকে রিচার্জ করার জন্য আর কি, রিচার্জ করার জন্য আমরা রিচার্জ স্ট্রাকচার যেটা বলি এটা করব। সেটা 5টা ডিস্ট্রিক্টে শুরু হয়ে গেছে।
1: এটা কি জল জীবন মিশনের সাথে কোনোভাবে জড়িত
0: আছে? জড়িত আছে,
1: জল জীবন মিশন
0: মিশনেই এগুলো, এই 5টা ডিস্ট্রিক্টে জল জীবন মিশনেরই ওই রিচার্জ স্ট্রাকচার করতে বলা হয়েছে।
1: এই জল জীবন মিশনের মধ্যে আর কি কি যুক্ত রয়েছে, কোন কোন বিষয়গুলো রয়েছে?
0: এটাই বলবো যে জল জীবন মিশনে আমাদের পানীয় জলের উৎস তৈরি করা, জল সরবরাহ করা, আর আছে এই যে রিচার্জ স্ট্রাকচার, 5টা ডিস্ট্রিক্টে যে রিচার্জ স্ট্রাকচার ওটা করার জন্য। আর ইন এডিশন আমি বলবো স্কুল এবং অঙ্গনওয়াড়ি ওখানে আমাদের ট্যাপ কানেকশন দিতে হবে, মানে ট্যাপ না আমাদের জলের লাইন দিতে হবে,
1: শুধুমাত্র গ্রামীণ পরিবারগুলি নয়,
0: স্কুল এবং অঙ্গনওয়াড়ি যুগ আছে,
1: স্কুল অঙ্গনওয়াড়ি যেখানে রয়েছে তাদেরকে এই যে পরিশ্রুত জলের প্রতিশ্রুতিটা সেটা
0: একদম
1: লক্ষ্যমাত্রায় নিতে হবে।
0: তবে একটা জিনিস এখানে আমি বলবো, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে আমাদের একটা পাইপলাইনের মাধ্যমে জল পেয়ে যাচ্ছেন, আর স্কুল স্কুলে কি হচ্ছে, যেমন ধরুন আমাদের যে স্কিমগুলো করা আছে, স্কিমগুলো ধরুন একটা গ্রামের গ্রামীণ অঞ্চলের জন্য আমরা করছি, পাশে একটা স্কুল আছে, ওরা যদি হাই স্কুল হয় তাহলে প্রচুর স্টুডেন্ট থাকে, সঙ্গে যদি আপনার বোর্ডিং স্কুল থাকে তাহলে ওখানে প্রচুর স্টুডেন্ট থাকবে, সুতরাং তখন কি হয় আমরা যে পাইপের মাধ্যমে ওনাদেরকে কানেকশন দেবো ওটার মধ্যে নাও হতে পারে, তখন দপ্তরকে আলাদাভাবে চিন্তা করতে হবে। তবে আমরা একটা কানেকশন দেবই স্কুল এবং অঙ্গনওয়াড়িতে, কিন্তু আমাদের যে কানেকশনটা অঙ্গনওয়াড়িতে সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, ওনার চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, স্কুল এবং বোর্ডিং গুলোতে নাও হতে পারে, তার জন্য ওনারা আলাদাভাবে এটা দপ্তরকে দেখতে হবে। তবে আমরা একটা কানেকশন দেবই স্কুল এবং অঙ্গনওয়াড়ি,
1: একটা কানেকশন দিয়ে দেবো আর বাকিটা ওনাদের
0: যদি যদি এরকম বেশি হয়, যেমন ধরুন এখানে 91 স্কুল আছে ওনারা আলাদা সেট আপ আছে, তারপরে আমাদের পাইপ কানেকশন যদি চাই আমরা পাইপ কানেকশন দিয়ে দিচ্ছি, ওনাদের আলাদা আলাদা সেট আপ আছে, আলাদা একটা স্কিম তৈরি করা থাকে ওনাদের, ওটাও আমাদের রিকোয়েস্ট করলে আমরা ওটা ঠিক করে দিয়ে দিই, তবে কানেকশনটা আমরা স্কুল এবং অঙ্গনওয়াড়িতে দিয়ে যাচ্ছি।
1: তাহলে এই যে মিশন, ভারত সরকারের এই মিশন, এই মিশনের অধীনে শুধু গ্রামীণ যেহেতু বলা থাকলেও সেখানে স্কুলগুলিকে অঙ্গনওয়াড়িগুলিকেও সেখানে দিতে হচ্ছে, তাহলে আমাদের যদি সেদিকে দেখতে হয় তাহলে গ্রামীণ পরিবারগুলি যেখানে 83% আপনি বলছেন যে আমাদের দক্ষিণ জেলা এবং ওভারঅল আমাদের গোটা রাজ্যেই যে 83% আমরা পৌঁছে গেছি, সেটা সমস্ত এই যে স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র সব মিলে কি
0: না? স্কুল অঙ্গনওয়াড়ির আলাদা পরিসংখ্যান আছে,
1: আলাদা পরিসংখ্যান আছে।
0: স্কুলে আমরা প্রায় 100% ইয়ে করেছি, অ্যাচিভ করেছি।
1: আচ্ছা,
0: আমার আন্ডারে 5টা ব্লক আছে, রাজনগর, বিশ্বনগর, বিশ্বমুখ, এদিকে বকাফা এবং জুলাইবাড়ি, এই 5টা ব্লকে 100% স্কুলে আমরা কানেকশন দিয়েছি। অঙ্গনওয়াড়িতে কি হচ্ছে, অঙ্গনওয়াড়িটা অনেক সময় কি হয় ওনাদের পারমানেন্ট ঘর নেই, যেমন ধরুন আজকে এখানে আছে কালকে হয়তো ভাড়া বাড়িতে চলে যাচ্ছেন, কিছু শিফটিং হচ্ছে ওনাদের। তো এখানে আমাদের একটু পিছিয়ে আছে, আমরা প্রায় 94% অঙ্গনওয়াড়িতে আমরা জল পৌঁছাতে পেরেছি।
1: আচ্ছা,
0: স্কুলে কিন্তু আমরা 100% আমরা আপাতত জল দিয়ে দিয়েছি, কিছু কিছু জায়গায় হয়তো কিছু পাইপলাইনে কানেকশন বা ইয়েতে থাকতে পারে, তবে কানেকশন আমরা 100% হয়ে গেছে স্কুলে।
1: অংশীদারিত্বের বিষয় কি কিছু রয়েছে মিশনের মধ্যে?
0: মিশনের মধ্যে অংশীদারিত্ব বলতে এখানে আমি কিছু দেখছি না, এখানে নেই
1: অংশীদারিত্ব, নেই মানে সেটা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি
0: একদম।
1: তো পরিশেষে আমি বলবো যে যেহেতু জল জীবন মিশন পরিশ্রুত জলের প্রতিশ্রুতি, সেই বিষয় নিয়ে সরকার এবং আপনাদের দপ্তরের ভাবনা এবং লক্ষ্য এ নিয়ে যদি একেবারে সবশেষে কিছু বলেন।
0: আমি এটা বলবো, ভারত সরকারের এবং রাজ্য সরকারের একটা মহান উদ্যোগ জল জীবন মিশন। আমি আমার যতটুকু আইডিয়া আছে এমন কোন মিশন আছে কিনা আমার ইয়ে নেই, আমার হয়তো খেয়াল নেই বা আমার হয়তো জানা নেই, যে প্রতিটা ব্যক্তিকে কভার করবে। যেমন ধরুন আমি যদি বলি প্রধানমন্ত্রী এই যে আবাস যোজনা, এটা তো সবার জন্য নয়, একদম গরিব ক্ষেত্রে বা হ্যাঁ যেমন ধরুন গ্রাম অঞ্চলের কিছু কিছু বিপিএল ভুক্ত হয়তো ওটার সুবিধাভোগী, কিন্তু আমাদের জল জীবন মিশনটা কি হচ্ছে, প্রতিটা পরিবার প্রতিটা ব্যক্তি এটা সুফল পাচ্ছেন, কিন্তু ভারতবর্ষের কেউ বাদ যাচ্ছে না এখানে, ধনী হোক গরিব হোক, তার যদি রেশন কার্ড থাকে গ্রাম অঞ্চলে উনি একটা ট্যাপ কানেকশন পেয়ে যাচ্ছেন। তো এর মতো মহান উদ্যোগ আমার জানা নেই এরকম আছে কিনা ভারতবর্ষে, যে প্রতিটা ব্যক্তি ওটার ইয়ে পাচ্ছেন, মানে এই স্কিমে প্রতিটা ব্যক্তি ওরা সুফল পাচ্ছেন।
1: আপনার দপ্তর নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন যাতে প্রত্যেকটি নাগরিককে পরিশ্রুত জলের প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করা যায়। যাক, আপনি এসছেন আমাদের স্টুডিওতে, আমাদের যারা শ্রোতাবন্ধু রয়েছেন, যারা সুবিধাভোগী রয়েছেন, তাদের এই জল জীবন মিশন পরিশ্রুত জলের প্রতিশ্রুতি এ নিয়ে বললেন। তো আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: ধন্যবাদ, ধন্যবাদ আকাশবাণী বিরুনাকে, ধন্যবাদ আপনাকেও, নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন জনহিত যোজনা একটি সমীক্ষা। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

আকাশবাণী বিলোনিয়া, একটু পরেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর আগরতলা কেন্দ্র থেকে যথাক্রমে প্রথমে ককবরক এবং পরে বাংলায় সংবাদ।

0: কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মত বিনিময় করবেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা বর্তমানে কার্যকর থাকায় এই শীর্ষ সম্মেলনে ভারত ও নর্ডিক অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, নর্ডিক জোটের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় $19 বিলিয়ন। এই শীর্ষ সম্মেলন ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদী আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রোসাদোত্তির, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসনের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তা ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় 6 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করছে।
1: 19 মই 2026 की ये तिथि है कि जहां से नक्सल प्रभावित क्षेत्र में संपूर्ण विकास की परिकल्पना को लॉन्च किया जा रहा है। बस्तर के साथ जिले को नक्सलवाद से मुक्त कराने के लिए भारत सरकार के द्वारा यहां पर करीब करीब 200 सुरक्षा कैंप बनाए।
0: শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারগুলিকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গে যুক্ত করা হবে। এদিকে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় আজ ঘন পোদাহাট জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সঙ্গে মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। সোনুয়া থানার অন্তর্গত কেদাবীর গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু জানিয়েছেন যে মাওবাদীদের খুঁজে বের করতে এখনও ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে, হতাহতের কোনো খবর নেই। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য ত্বরান্বিত করতে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ইন্ডিয়া রিফর্ম শীর্ষ সম্মেলন 2026-এ আজ শ্রী গোয়েল ভাষণ দেন।
2: This very important engagement relating to ease of doing business and reform that is desirable in this next phase so that we can truly accelerate the pace towards Viksit Bharat 2047. A very appropriate theme, very timely, advancing ease of doing business for investment or India's competitiveness truly is essential if we have to integrate our economy with the rest of the world.
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতা সুযোগ সৃষ্টি করবে বলে তিনি জানান। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারত এবং আফ্রিকার কৌশলগত সম্পর্ক অভিন্ন ইতিহাস, উন্নতি, উদ্ভাবন, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর

ভিত্তি করে গড়ে উঠেছে। নতুন দিল্লির মনোহর পারিকার ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে আফ্রিকা ডে 2026 শীর্ষক সম্মেলনে তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পাবলিক পরিকাঠামোগত ক্ষেত্রে সহযোগিতা, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক শাসন পদ্ধতিতে সংস্কার সাধনের মাধ্যমে ভারত আফ্রিকার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোহনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের সভাপতিত্বে চলতি বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে পুতিনের অন্যতম সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে ভারতে এটি হবে পুতিনের দ্বিতীয় সফর। এর আগে তিনি 2023 সালের ডিসেম্বরে নতুন দিল্লিতে এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সেদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার অর্থমূল্য 12,328 কোটি টাকা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময়ে বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বহাল রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তাঁর নিজস্ব বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। এদিকে ওই বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যা 6টায় শেষ হয়েছে। শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পাগল হয়ে যাওয়া কুকুরদের বাঁচিয়ে রাখা আবশ্যক নয় বলে কোর্ট জানিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে শীর্ষ আদালত উল্লেখ করেছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি NV আঞ্জারিয়ার বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে দেশে পথকুকুরদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন। ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত 131 জনের মৃত্যু হয়েছে বলে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা জানান, আক্রান্ত অঞ্চলে 513 জনকে ইবোলা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের কমলো সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন এই তাপপ্রবাহ চলবে। সেলিমা টেটে আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় হকি দলের নেতৃত্ব হকি দল ঘোষণা করা হয়েছে। 22 সদস্যের এই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 4 ম্যাচের এই সিরিজ পার্থে 26 থেকে 30 মে অনুষ্ঠিত হবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL-এর ম্যাচে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। রাজস্থান টসে জিতে লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছে। লখনৌ শেষ পাওয়া খবরে 2 ওভার 5 বলে বিনা উইকেটে 37 রান করেছে।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককতুমা পড়িব বাণী দেববর্মা, তিনি ককতুমা বুবাক রকংখা, ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমুং তিনি নরওয়েনি রাজাখর অসলো চেংজাক্ষা, মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা, আগরতলা আউলি সালনি চিংফেরাং আচারি মুংতাই, সামুঙ্গফ নাংনা লুকু রগ্ন তাইব কবাং খাবা সরনা নাহারৈ, গরংজাক নাইখংনি অফিসার রগ্ন ককবিতি রেখা। হাস্তে হাফাং হাস্তে গনাঙ্গই বেবাগৈ খুংসারা আঙ্গনওয়ারি কেন্দ্রন ইংলিশ মিডিয়াম স্লাইনা সামুং চেংখা। জনজাতি হামক্রাই নাইখুঙ্গ জনজাতি রগ্নি বেবাক ককশিল চামুং খানানা তাই জংজালিয়াকা গ্রনাও সিঙ্গেল উইন্ডো সিস্টেম চলখলাই জাক্ষা হানি শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা তাবুক কক তোমা শুক্রবৈ। ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমুং তিনি নরওয়েনি রাজাখর অসলো চেংজাক্ষা, মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নরওয়ে সুইডেন আইসল্যান্ড ডেনমার্ক তাই ফিনল্যান্ডনি মন্ত্রীবক্রক রোগবাই অসলো সিটি হল কুথুম লাইমাও মানজাখা। কুথুম লাইমাও তাং শেপ হামক্রাই ডিজিটালাইজেশন খবই জুদা জুদা নাংকুকমা বাবাইনতেই ককলাম সালাই যাক্ষা। নৈসাই নৈচিবা বিসিনি অক্টোবর তালনি সিমি সামুঙ্গফ নাংজাক ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টনি শেপ বাই অকুথুম লাইমুং তাই বকা হামকুক বানিয়া তাই রাংবক সিনমা হালকন হামক্রাই ক্লাইনা চাইতক জাগানো। অকুথুম লাইমুং ভারত বাই নর্দিক আমচায় দাল বিদাল চুবা মুঙ্গ ফুয়ারনাও তাইব চুবাওয়ানো। কুথুম লাইমানি সেকাং মন্ত্রীবক্রক মোদি আইসল্যান্ড ফিনল্যান্ড তাই ডেনমার্কনি মন্ত্রীবক্রক বাই বখাক নৈনি ককলাম সালাইখা। কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং তিনি ভিয়েতনামনি রাষ্ট্রবক্রক টু লাম বাই মালাইখা কনৈ হাকতর্ন বরকনি নাইমথাং চুবামুং থিনাঙ্গ তাইব কড়াক খালাইনানতেই ককলাম সালাইখা। হদালাম কাশুমুং মন্ত্রী শাখা অচুবামুং কনৈ হাকতরনি বিশিং হালক কাহাম খালায়ানো। আবন কারিব নাইমথাং কনৈ হাকতরনি চুবা লাইমুং তাই কনৈ হাকতরনি হালকন তাইব কড়াক খালায়ানো। কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং হেনিয়ে ভিয়েতনামনি কাশুমুং মন্ত্রী জেনারেল ফান ভেনজিয়াং বাইব বখাক নৈনি ককলাম সালাইমাও আচুখা। কনৈ হাকতরন ভারত তাই ভিয়েতনামনি বিশিং নাইমথাং মানজাকমুং তৈবম নাইমথাং স্নামখর নাইমথাং নখবই জুদা জুদা নাংকুংমা বাবাইনতেই ককলাম সালাইখা। বাংলাদেশনি স্ট্যাটিস্টিক ব্যুরোনি পাইথাগ ককথুমন রগই মার্কিন কথাজাক রাষ্ট্রন কিচা ফেরলাইমুং বাই বাংলাদেশনি উল্লেখতর বানিয়া মানজাকমুং অঙ্গে বাচাখা ভারত। থাংনাই ফেব্রুয়ারি তাল বাংলাদেশ বেবাগৈ বানিয়াও রাও চার দশমিক ব্রৈ স্নি রাংমারিন রগই খক সারা নৈচি থাম দশমিক নৈ চার বিলিয়ন রাং ভারত বাই পাইলাইখা। আর কথাজাক রাষ্ট্র বাই শেয়ার তংমানি রাও চার দশমিক ব্রৈ দক ফিয়া রাও নৈচি সানি কবাং শেয়ার বাই যতনি কুচুগ বানিয়াও মানজাক মুঙ্গ তঙ্গ চীন। মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা আউলি সালনি চিংফেরাং আচারি মুংতাই সামুঙ্গফ নাংনাও লুকু রগ্ন তাইব কবাং খাবা সরনা নাহারে করংজাক নাইখুংনি অফিসার রগ্ন ককবিতি রেখা। তিনি টিআইএফটিনি কনফারেন্স হল আগরতলা পৌর নাইখ্রাইন খবুই জুদা জুদা আউলি আমচায় চিংফেরাং তাই তৈ শাখাম রায়দা নাইখুংনি ককলাম সালাইমা পান্ডা মন্ত্রীয়করা অকগ্ন শাখা। মন্ত্রীয়করা জুদা জুদা তাংবতাংনি সামুং কাহামকে তাংনাও তাই জরা পাইরনা দাগেমং রেখা। আবন কারৈ রায়দা করৈ সামুং অংমা আমচাই রগ্ন সাউই সোলার হাইমাস্ট আচুগ্রনা ককবিতিব রেখা। পান্ডা চিংফেরাং নাইখুংনি আদং শাখা আগরতলা আউলি হাতলাতেই চিংফেরাংনি লাইন বনা তাই আবোবাই গদালজাক স্মার্ট গ্রিড কন্ট্রোল সেন্টার সাবস্টেশন নামনাও তাবুকনি বিশিং সামুং চেংজাক্ষা। আবুনি বাগৈ রাং বাইমা রমজাক্ষা খক সা সাই বারা রোজাক রাং আগরতলা পুর নাইখ্রাই আমচায় কাইসা রাসাই নৈচি সাই তাই মোহনপুর পুর পরিষদ আমচায় কাই থামচি সাই স্মার্ট মিটার আচুগ্রমা সামুং অঙ্গৈ তঙ্গ পিএম সূর্যগড় মুফত বিজলি যোজনাও তৈ চিংফেরাং মন্ত্রী রতনলাল নাথ শাখা আউলি আমচায় কাইনৈ সাই চাররা ব্রৈচি বা সোলার ইউনিট আচুক রাজাখা পান্ডা মানজাখা সচিবকরা জে কে সিনহা তাঁকরা অভিষেক সিং আকশং। ত্রিপুরা রঙ্গজার নাইমথাবাই নাইকলজাক মাধ্যমিক কুচুক মাধ্যমিক তাই মাদ্রাসা আমজকমুংনি অংখারিনি কাংলাই তাই সার্টিফিকেট খনা রোজাগানো। তিনি রঙ্গজার নাইমথানি তাংরা ডক্টর জয়দীপ ভট্টাচার্য অককতমা রেখা। আবনকারী মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক আমজকমুংনি ককফিরক মুংবলাই রিভিউ খ্লাইরেনা বাগৈ কুবুন কয় মুংবলাই নাইমথানি ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট টিবিএসি ডট ত্রিপুরা গভ ডট ইন অ মানথগানো।
হাস্তে হাফাং হাস্তে গনাঙ্গি বেবাগৈ খুংসারা আঙ্গনওয়ারি কেন্দ্রন ইংলিশ মিডিয়ামও সাইনা সামুং চেংখা আবনি বাগতিনে উনকুটি হাংঘর খুংচি আঙ্গনওয়ারি কেন্দ্রন ইংলিশ মিডিয়ামও সেলাই যাকা আবন রগৈ তিনি কয়লা শহর সার্কিট হাউসও সংসাজাক ফ্রমুং সামুং বুতাং চেঙ্গি রেখা পুর পরিষদনি চেয়ারপার্সন চপলা রানী দেবরাই পান্ডা উনকুটি হাংঘর নাইকলফাং মেঘা জয়েন্ট শাখা বিশিদক উমরজরাজ রায় রকনি রঙ হামক্রাই তুবনানো নাহারৈ তাই থিনাং কাহাম সংসাইতি সানানো নাহারৈ অচেতন নাহার জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায় আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা আপডেট মান্না বাগৈ লগ ইন খ্লাইদি www.newsonear.com নিউজ অন ইয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন AIR অফিসিয়াল আবনক আরিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটুমা আপডেট মান্না খে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো জনজাতি হামক্রাই নাই খুঙ্গ জনজাতি রগনি বেবা কক শিল চামুং খানানা তাই জংজালিয়া কাগ্রনাও সিঙ্গেল উইন্ডো সিস্টেম চল খাই জাকা হানি শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহানি দাগি মুগ্রগী সিঙ্গেল উইন্ডো সিস্টেম চল খাই জাকা তিনি আগরতলা সুপারি বাগান নি দশরথ দেব মুকুমু হল বসংতাই হায়ুং বেরামনি থঙ্গ কাহাম মানমারি মাননাই জনজাতি থংনাই রগ্ন বরমিয়া ফার্মা পান্ডাব মকগ্ন শাখা বতাইব শাখা হাস্তেও তাবু খুঙ্চিনে একলব্য রংনক তঙ্গ তাইব খুংদক একলব্য রংনক দায়িত্ব চল খাই জাগানো তাইব খুঙচি একলব্য রংনক স্নামনা ও হাস্তে হাফাংনি বখা তৈ কেন্দ্র হাফাংনি থানী ককচাপ রহর জাখা ট্রাইবেল রিসার্চ এন্ড কালচারেল প্রোগ্রাম বাই সংসাজাক তিনি পান্ডাও থংনি বাবায় বসং বেরাম খরক ব্রৈচি চুকুন তাই হায়ুং বেরাম খরক ব্রৈচি স্নিন বরম ইয়াফার জাখা সুপ্রিম কোর্ট তিনি লামানি সৈরকন তুই সকাংনি দাগি মুগ্ন রসাই নাহারনা কয়মুগ্ন কারই রেখা দরবার নক সাকলাইখা টিকা রমায়াগুলো রম্মা সৈরকন তাইসা লুকুতংমা আমচায় ফিয়গে মানগ্লাক বরকন তনিমা থায়ন মা তনি নাই দরবারফাং বিক্রমনাথনি বেঞ্চ ছাকা অ দাগি মুঙ্গ সামুঙ্গ ফ্লাংজা গিয়া খাই করংজাক হাফাংনি অফিসার রকন কেবেঙ্গি দরবার নকনি দাগি মুংমানিয়া অংমাতাই কড়াগিয়াফ্রি নাহারজাক নাই হাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমচাই রকন এনিমেল বার্ড কন্ট্রোল কেন্দ্র স্নাম তিসানা রেবিসকা সুমুং টিকা সেবরনা তাই নাংমানি জরা কিরিমা সিংসা সুই রকন তুই কেরংনি নাংমাইয়াপ্রি নাহারনানো তুই ব দাগি মুং রাজাখা গুমটি হাংঘর সাকাম নগদ আবুকনি কটাল সাকাম সেবসাপনি বখাকুঙ্গি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার DSRC তাই FIART সেন্টার তিনি চেং রাজাক্ষা ও সেন্টারনি বিশিংতুই HIV রুগজাক আমচকমুং দাগিমুং তাই শাক নাইমুংনি সেবসাপ ইয়াফার জাগানো হাংকর নাইকলফাং রিঙ্কু লাঠের শাখা ও সেন্টার ফিয়কজাকমানি সয়নাহারমুং অংখা HIV মানজাক বেমারি রগ্ন নাংমানি বিথি মানথগ্রনানি তাই চয়াতুই খে শাক নাইজাংনা সেবরনানি সালথাং ত্রিপুরা হাংঘরনি ইট ভাটা নিবুবাগ্রা তাই সামুং তাংনাই রগ্ন হজাকমুং বাংরানা নাহারৈ তিনি আগরতলা তাংনগ ককলাম সালাইমা সংসাজাক্ষা আর হাস্তে তাংনাই খুংনি কথাজা কমিশনার বিনয়ভূষণ দাস শাখা ইট ভাটা ও চরাই রগ্ন সামুং তাংরামা মুথাগনা নাংনাই বিসি চিচার উমর কাশুগিয়া চরাই রগ্ন সামুং তাংরেখে সুপ্রিম কোর্ট নি দাগি মুং রগৈ ইট ভাটা নিবুবাগ্রান কেবেঙ্গি FIR খলাইনান খবুই জুদা জুদা বাবাইন তুই ককলাম সালাই জাখা মন্ত্রীবক্রং নরেন্দ্র মোদী ও তালনি থামচিসা সালমারি ককতি সালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতর লুকু রকবাই কগলাম সালায়ানো অব অঙ্গিমান মন কি বাত ফিল সারা থামচিব্রি বেরামনি পান্ডা মন্ত্রীবক্রক লুকু রগ্ন বরকনি ওয়ান সুকমা খাকামা কক মন কি বাত সাহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো অ্যাপস লুকু রগ্নি ওয়ান সুকমুং রগ্ন রহরে মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নাম্বার কল খাইদি হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান সুমুং রংন রেকর্ড খাই মানানো আবনকারীব 1922 নাম্বার মিস কল রুই জেলিং মানানো আবতুইব SMS খাই মানবায়ানো ফোন লাইন ও তালনি বুসকাং সালনি চিচুকু জরা ফিয়কজাক টংানো

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। নরওয়ের রাজধানী অশ্লোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের অভাব অভিযোগ শুনতে ও সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন। আজ TIFT-র কনফারেন্স হলে আগরতলা পুর নিগম সহ বিভিন্ন শহর এলাকার বিদ্যুৎ এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই পরামর্শ দেন। সভায় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ গুণগত মান বজায় রেখে সঠিক সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেন। তাছাড়া অসামাজিক কাজের চেষ্টা হয় শহরাঞ্চলে, এরকম স্থানগুলিকে চিহ্নিত করে সোলার হাইমাস্ট বসানোর জন্য তিনি সভায় পরামর্শ দেন। সভায় বিদ্যুৎ নিগমের প্রতিনিধি জানান, আগরতলা শহরের মাটির নিচে বিদ্যুৎ পরিবাহী লাইন পাতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট স্মার্ট গ্রিড কন্ট্রোল সেন্টার সাবস্টেশন স্থাপনের জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। এই খাতে মোট ব্যয় ধরা হয়েছে 1,500 কোটি টাকা। আগরতলা পুর নিগম এলাকায় 1,20,000 এবং মোহনপুর পৌর পরিষদ এলাকায় 30,000 স্মার্ট মিটার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে এই কাজের প্রায় 70% সম্পন্ন হয়েছে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানান, এই প্রকল্পে এখনও পর্যন্ত শহর এলাকাগুলিতে 2,845টি সোলার ইউনিট বসানো হয়েছে। ভর্তুকি দেওয়া হয়েছে 5,361 কোটি টাকা। রাজ্যের বিভিন্ন শহর এলাকায় প্রায় 1,50,000 বাড়িতে এই প্রকল্পে সোলার প্যানেল লাগানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে বিদ্যুৎমন্ত্রী জানান। উপস্থিত ছিলেন মুখ্য সচিব JK সিনহা, সচিব অভিষেক সিং প্রমুখ। 100 দিনের টিবি মুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে টিবি রোগ প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে গান্ধীগ্রাম হাসপাতালের অধীন আজ লক্ষ্মীলুঙ্গা চা বাগানে এক বিশেষ চায় পে চর্চা ও আয়ুষ্মান আরোগ্য শিবিরের আয়োজন করা হয়। হরিন্দ্রনগর সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই যৌথ স্বাস্থ্য ও জনসচেতনতামূলক

প্রক্রিয়া শুরু করেছে। তারই অঙ্গ হিসেবে ঊনকোটি জেলার মোট ১০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে। এই লক্ষ্যে আজ কৈলাসহর সার্কিট হাউসে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। অনুষ্ঠানে ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন বলেন, ৬ বছর বয়স পর্যন্ত শিশুদের মস্তিষ্কের সর্বাঙ্গীণ বিকাশের জন্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যই এই উদ্যোগ। সুপ্রিম কোর্ট আজ পথ কুকুর সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, টিকাকরণ বা বন্ধাকরণের পর ধরা কুকুরদের জনস্থানে ছাড়া যাবে না, তাদের আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানিয়েছে যে এই নির্দেশ কার্যকর না করলে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননা ও বিভাগীয় কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এনিম্যাল বার্থ কন্ট্রোল কেন্দ্র গড়ে তোলার জন্য এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকার ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রয়োজনে বিপদজনক কুকুরের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ দেশজুড়ে ক্রমবর্ধমান পথ কুকুরের সংখ্যা মোকাবেলার লক্ষ্যে একাধিক নির্দেশনা জারি করেছে। বেঞ্চ বলেছে যে যেসব এলাকায় পথ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে এবং যেখানে বারবার কুকুরের আক্রমণ বা কামড় হামলা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, সেখানে পুর কর্তৃপক্ষ প্রাণী হত্যার আশ্রয় নিতে পারে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্র আগামীকাল দেওয়া হবে। আজ মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য এই খবর জানিয়েছেন। তিনি জানান, পর্ষদ অফিস থেকে মার্কশিট দেওয়া হবে, তাছাড়া উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র রিভিউর জন্য আলাদা আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইট www.tbac.tripura.gov.in এ পাওয়া যাবে। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ৪৭তম প্রতিষ্ঠা দিবস আজ আগরতলার মেলার মাঠে উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নরওয়ের রাজধানী অশ্লোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ডেনমার্ক এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে অশ্লো সিটি হলে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে প্রযুক্তি ও উদ্ভাবন, দীর্ঘস্থায়ী উন্নয়ন, নবীকরণযোগ্য শক্তি এবং ডিজিটালাইজেশনের এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী জানিয়েছেন, নতুন এই বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত নর্ডিক দেশগুলির মধ্যে এক স্বর্ণযুগের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩১ মে রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৪তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর ১৮০০ নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া ১৯২২ নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের ২৯ তারিখ পর্যন্ত খোলা থাকবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে সামান্য ব্যবধানে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠল ভারত। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের ৮.৪৭% অর্থের নিরিখে ১২৩.২৮ বিলিয়ন টাকা ভারতের সাথে সম্পন্ন হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের শেয়ার ছিল ৮.৪৬%, অর্থের নিরিখে ১২৩.১৭ বিলিয়ন টাকা। তবে ২১%-এরও বেশি শেয়ার নিয়ে শীর্ষ বাণিজ্য অংশীদারের স্থানটি ধরে রেখেছে চীন। মূলত ভৌগোলিক নৈকট্য ও কম পরিবহন খরচের সুবাদে ভারত থেকে চাল, পেঁয়াজ, চিনি, তুলা ও শিল্প কাঁচামালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন এসেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য মূলত তৈরি পোশাক রপ্তানি এবং এলপিজি ও কৃষিপণ্য আমদানির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, যা দেশের রপ্তানি খাতের সীমিত বহুমুখীকরণ এবং তৈরি পোশাকের উপর অতিরিক্ত নির্ভরশীলতাকেই পুনরায় স্পষ্ট করে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন,

0: জনজাতি কল্যাণ দপ্তরের জনজাতিদের যাবতীয় অভাব অভিযোগ শুনতে এবং সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নির্দেশেই সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। আজ আগরতলার সুপারিবাগানস্থিত দশরথদেব স্মৃতি হলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্রীড়াক্ষেত্রে সফল জনজাতি ছেলে মেয়েদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জনজাতি কল্যাণমন্ত্রী আরও জানান, রাজ্যে বর্তমানে ১২টি একলব্য আবাসিক বিদ্যালয় রয়েছে। আরও ৬টি একলব্য বিদ্যালয় শীঘ্রই চালু করা হবে। আরও ১০টি একলব্য বিদ্যালয় স্থাপন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল প্রোগ্রাম আয়োজিত আজকের এই অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে জাতীয় স্তরে ৪৯ জন এবং আন্তর্জাতিক স্তরে ৪৭ জন সফল জনজাতি ক্রীড়াবিদকে সংবর্ধনা প্রদান করা হয়। গোমতি জেলা হাসপাতালে আধুনিক স্বাস্থ্য পরিষেবার অঙ্গ হিসেবে আজ চালু হয়েছে ইন্টিগ্রেটেড কাউন্সিল অ্যান্ড টেস্টিং সেন্টার ডিএসআরসি ও এফআইএআরটি সেন্টার। এই কেন্দ্রের মাধ্যমে এইচআইভি সংক্রান্ত পরীক্ষা, পরামর্শ এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। জেলাশাসক রিঙ্কু লাথের জানান, এই সেন্টার উদ্বোধনের মূল উদ্দেশ্য হল এইচআইভি আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করা এবং তাদের নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা ব্যবস্থা করা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ ৪টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় প্রগতি প্লে সেন্টার ৮২ রানে রয়্্যাল কোচিং সেন্টারকে, নরসিংগড়ের পিটিএ মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার ৮ উইকেটে, মৌচাক ক্লাবকে এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলে সংঘ ১০ উইকেটে, ইউনাইটেড বিএসটিকে এবং মোহনপুরের তালতোলা মাঠে বিদ্যাসাগর কোচিং সেন্টার ১৫৪ রানে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরাসহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে আগামী ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৬ মে কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে দক্ষিণ পূর্ব আরব সাগর, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার সারা রাজ্যে মোট ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। নরওয়ের রাজধানী অসলোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের অভাব অভিযোগ শুনতে ও সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫।
1: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরে এখন সময় রাত ৮:০৯ হয়ে ৩০ সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, এখন শুরু করছি ফোন ইন লাইভ মনের মতো গান। তো বন্ধুরা, আপনারা ফোন করবেন ৮৭৩১৮৭৫৫৪৫ এই নাম্বারে। আমাদের মধ্যে প্রথম শ্রোতা বন্ধুকে আমরা সম্ভবত পেয়ে গেছি, আমরা দেখে নেব। হ্যালো, হ্যালো, উজ্জৈন সে বল রে? প্রেম সিং সিসোদিয়া? ওকে, তো আপকে স্বাগত হে আমরা এ ফিল্মি গানে কা প্রোগ্রাম মে মনের মতো গান। তো কন সা গানা শুননা চাহেন গা? অঞ্জানা জান চলি যায়। ওকে, হম দেখ রে আপনা গানা হ্যাঁ কে নেই।
2: জি স্যার।
1: আর কোন কোন হ্যাঁ আপনার সাথে?
2: देख
1: रहे हैं आपका गाना। हाँ बोलिए।
2: जितने भी नाम हम अनाउंसर करते हैं ना मोबाइल ऐप पे कार्यक्रम सुनते हुए, मतलब ये सब नाम है, मतलब सब जुबानी नंबर, मतलब नाम याद है सभी लोगों के। मतलब विशेष हमारे पास में ये कि हम लिख चुके, मतलब आपको सुना रहे, ऐसा नहीं। मतलब तुरंत हमें जब आप कोई पूछता है ना कि अपने दोस्तों का नाम बताइए, तो हम तुरंत मतलब ऐसे, मतलब हमने रखे हुए नाम है याद सभी के।
1: ओके ठीक है, तो सुनते रहिए आपका पसंद का ये गाना।
2: जी सर, थैंक यू सो मच, मुझे आपसे बात करके बहुत अच्छा लगा।

0: তো শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম আমাদের শ্রোতা বন্ধুদের পছন্দ করা গান, প্রথম গান। আমাদের মধ্যে আরেকজন বন্ধু ফোন লাইনে আছেন, আমরা ওনাকে নিয়ে নেব। হ্যালো,
1: হ্যালো, নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি কলসি থেকে গোপাল মহাজন বলছি স্যার।
0: হ্যাঁ গোপাল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফোন ইন লাইভ মনের মতো গানের অনুষ্ঠানে।
1: অত্যন্ত খুশি হলাম স্যার।
0: আপনাকেও পেয়ে আমরা খুব খুশি। আচ্ছা তো বলুন, আপনার পছন্দের গান
1: শুনবো। হে দিল আশিকানা, বইয়ের নাম
0: ইয়ে দিল আশিকানা।
1: আর কয়েকজন ছোট বন্ধুর নাম বলবো?
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: নারায়ণ মজুমদার মাধবনগর থেকে, প্রেমজিৎ চক্রবর্তী করিমগঞ্জ, বদন মনিক তুলামুড়া, অবিনাশলী ধর্মনগর, বল্টি দাস কুমারঘাট, আশুতোষ দেবনাথ, সঙ্গীত দা দেবনাথ কৈলাস সহ, আর শান্তিবাজার থেকে আছে অমিশ চুর, তাপস মহাজন, তেজন্দাল থেকে আছে কৃষ্ণমুরা সিং, আর মেলাঘর থেকে আছে রতন দাস, এবং আপনার সহ এবং অন্যান্য শ্রোতা বন্ধুকে সবাইকে নিয়ে শুনতে পারি।
0: আচ্ছা, বলতে গেলে সবার নামই মোটামুটি বলে দিলেন আপনি। আচ্ছা ধন্যবাদ, সঙ্গে থাকবেন, শুধু থাকুন আপনার কাছে।
1: হ্যাঁ নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো,
1: হ্যাঁ স্যার নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, আপনার নামটা বলুন প্লিজ।
1: আমার নাম হলো স্যার করণ সিং।
0: করণ সিং, কোন জায়গা থেকে বলছেন?
1: স্যার আমি মাইছড়া থেকে।
0: মাইছড়া থেকে, তো কি করা হয় আপনার এমনিতে?
1: স্যার আমি তো বিলুনিয়াতে মিউনিসিপ্যাল কাউন্সিলেতে কাজ করি স্যার।
0: আচ্ছা আচ্ছা,
1: সাফাই কর্মচারী একজন।
0: আচ্ছা, তো সমাজের জন্য অনেক ভালো কাজ করছেন বটে অবশ্যই। তো কি গান শুনতে চাইছেন আপনি?
1: স্যার বইয়ের নাম হলো জানে হুগা কিয়া। আর গানের কলি হলো কালকে উঠাকে দেখি।
0: ওকে, আর কারা কারা শুনতে আপনার সঙ্গে আছেন?
1: স্যার আমার সঙ্গে মুন্সিপাল সবাই।
0: আচ্ছা আচ্ছা, তো সবার হয়ে আপনার জন্য এই গানটা প্লে করছি, শুনতে থাকুন সঙ্গে।
1: ঠিক আছে,
0: ওকে, ধন্যবাদ ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মনের মতো গান। আমাদের শ্রোতা বন্ধুরা ফোন করছেন একে একে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কুমারঘাট থেকে বুলটি। আচ্ছা, তো আজকে কি গান শুনতে চাইবেন আপনি? আচ্ছা, কি ছবি বল? সৈনিক ছবি থেকে। আচ্ছা, বাবুল কা ঘর। ওকে, আর কারা কারা আছেন আপনার সঙ্গে? আচ্ছা, সঙ্গে আমিও আছি, অবশ্যই থাকবো। শুনতে থাকুন তো আপনার পছন্দের গান, আশা করি ভালো থাকবেন। নমস্কার নমস্কার।

0: আমি শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, আপনারা কেউ না কেউ লাইনটি হোল্ড করে রেখেছেন, প্লিজ আপনারা লাইনটি কেটে দেবেন এবং অন্যান্য বন্ধুদের একটু সুযোগ করে দেবেন যাতে ওনারা গান শুনতে পারেন এবং তাদের হয়ে আপনিও গান শুনতে পারেন। আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে আছেন, পরবর্তী শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোন লাইনে, আমরা দেখে নেব আমাদের সঙ্গে কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আমি বলছি বিক্রমশীল, মহরিপুর থেকে।
0: মহরিপুর থেকে বিক্রম বাবু, তো বিক্রম আপনাকে কি গান শুনবেন? আজকে
1: প্রথম আজকে একটা হিন্দি গান শুনতে চাই, কেন হচ্ছে নাম হচ্ছে হমকো তুমসে প্যার হে।
0: হমকো তুমসে প্যার হে,
1: টাইটেল সং আর কি।
0: ওকে, আর কারা কারা আছেন? হ্যাঁ আছি,
1: আমি এই মুহূর্তে ভারতে আছি, পরিবার সবার সঙ্গে বসে শুনছি।
0: আচ্ছা,
1: আপনাদের
0: ভালো লাগাতে পারলে আমরা খুশি।
1: আপনাদের
0: ধন্যবাদ, তো সঙ্গে থাকবেন, আপনার গান শুনতে থাকুন।

0: আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোন লাইনে আছেন, আমরা নিয়ে নেব ওনাকে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি?
1: আমি উদয়পুর থেকে দীপা দাস বলছি।
0: উদয়পুর থেকে দীপা দাস, তো আপনাকে কি গান শোনাতে পারি?
1: আজকে একটি হিন্দি গান শুনবো, ছবির নাম হলো সিরফ তুম।
0: সিরফ তুম
1: গানের কথাটা হলো, জিন্দা রহনে কে লিয়ে তেরি কসম।
0: ওকে, আর কারা কারা আছেন আপনার সঙ্গে?
1: এই মুহূর্তে আমি একাই শুনছি, আর যারা আকাশবাণী বিনোনিয়া এই মুহূর্তে শুনছে সবাই,
0: সবার জন্য এখানটা অবশ্যই সঙ্গে থাকবেন।
1: অনেক অনেক ধন্যবাদ,
0: ভালো থাকবেন, শুনতে থাকুন।

0: শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি সবাই মিলে ফোন ইন লাইভ মনের মতো গানে মনের মতো করে নিজের মনের যে ভাবাবেগ, যে মনের যে সুপ্ত আমাদের চাহিদা, সেই গানের মাধ্যমে আমরা পূরণ করতে পারি এই ফোন ইন লাইভ মনের মতো গানের মধ্যে। আমাদের মধ্যে আরেকজন ফোনের বন্ধু আছেন, আমরা নিয়ে নেব। হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: তো অনুপ বাবু, আপনাকে খুবই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মনের মতো গানের অনুষ্ঠানে।
1: হ্যাঁ হ্যাঁ, আমিও মানে একেবারে কি বলবো, আনন্দে একেবারে চৈতম্বুর একেবারে জমে ক্ষীর হয়ে গেছি।
0: আচ্ছা,
1: কেন ক্ষীর হয়েছি মানে অবশ্যই সেটা সত্যি কথা বলতে গেলে এখানে ফোন পাওয়া মানে কি বলবো, অনেক ফোন মানে রিং হয় কিন্তু অনেক সময় উঠানো হয় না, আনঅ্যাভয়েডেবল রিজনই, কিন্তু আপনি ফোনটা উঠিয়ে নিয়েছেন যার জন্য আপনাকে ধন্যবাদ।
0: না, অনেক সময় কি হয়, আমরা ফোন উঠিয়ে নিলে অনেক সময় কি হয়, ফোনটা হোল্ড করার পরে অনেক সময় কেটে যায়, তো সেক্ষেত্রে এরকম নেটওয়ার্ক সমস্যা থাকে, তাই মানে অনেক সময় কমিউনিকেশনটা ঠিকভাবে হয়ে ওঠে না। তো যাই হোক,
1: একটা পর্যায়ে যখন ফোনটা লেগে যায় সত্যি মানে অদ্ভুত ভাবে আনন্দের ভাষা শহীদ দিবস উপলক্ষে একটা কথা মানে আমি বলতে চাই যে প্রত্যেক ভাষাই কি বলবো, হয়তো বা সবার মাতৃদুগ্ধের সমতুল্য সব ভাষাই, আর বিশেষ করে আমাদের বাংলা ভাষা, সেই বাংলা ভাষার জন্য সেই দামাল ছেলে মেয়েরা আত্মত্যাগ করেছেন।
0: অবশ্যই,
1: কি বলবো মানে সেই আত্মত্যাগের যে মানে কি মানে
0: মানে আমাদের ভাষার যে স্বাধীনতা সেটা নিশ্চয়ই তাদের আত্মত্যাগের ফলে এসছে,
1: সেই আত্মত্যাগের পরাকাষ্ঠা সত্যি আমাদের অদ্ভুত ভাবে আমাদের কি বলবো একটা মানে নতুন পথে চলতে একটা প্রেরণা যোগায়।
0: ঠিক,
1: যেটা কথা আছে না, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, সত্যি মানে তারা

0: আমাদের সেই বাংলার জন্য, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদেরকে আগমী প্রণাম। যাই হোক, এবারে পছন্দে আসি।
1: কি গান শুনতে চাইবেন?
0: হ্যাঁ, ছবিটার নাম হলো রাজপুত, আর গানটা হলো এরকম, মেরে সঙ্গ সঙ্গ আয়া তেরি ইয়াদো কা মেলা, এসে করে এরকম গানটা। আর যাদের নিয়ে গানটা আমি শুনতে চাইছি, বিশেষ করে আমার বন্ধুবর প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, মিঠুন চক্রবর্তী ফ্রম বেঙ্গালোর, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, আর আমার ছোট বোন আছে অম্বালিকা ভট্টাচার্য কুমারঘাট থেকে, আর আরেকজন ভাই আছে আমার প্রেম, নামটা হলো দেবজিৎ দাস, আর আর আনোয়ার বিহারী ভাই শুনবেন ওই উত্তরপ্রদেশ থেকে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
1: ধন্যবাদ,
0: আর ভালো থাকুন।
1: আপনিও ভালো থাকবেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।
0: নমস্কার।
1: নমস্কার।

0: তো শ্রোতা বন্ধুরা, আমরা আরেকজন বন্ধুকে আমরা সঙ্গে পেয়েছি আমাদের সঙ্গে আমাদের। হ্যাঁ, কে বলছেন? অমিত সুর। আচ্ছা,
1: আমি তো গানটা বিশাল ছবির গানটা আমতম ইসমে মোহাম্মদ আজিজের।
0: আচ্ছা আচ্ছা, আর কারে কারে?
1: আমার সঙ্গে শ্রোতা বন্ধু কয়েকজন শ্রোতা বন্ধু আছেন, মাধবনগর থেকে নারায়ণ মজুমদার, কলসি থেকে গোপাল মহাজন, দুর্নিয়া থেকে বিশ্বজিৎ পাল, তৈগান্দাল থেকে কৃষ্ণমোহন মুরে সিং, আর আপনার কুমারঘাট থেকে বর্তি দাস।
0: আচ্ছা,
1: শ্রোতাদিনই আমি শুনবো, আর অবশ্যই আপনিও শুনবেন।
0: অবশ্যই সবাই শুনছেন, আশা করে ভালো থাকবেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: শ্রোতবন্ধুরা, আমরা অনুষ্ঠান মনের মতো গানের অনুষ্ঠানে আমরা সবাই মনের আবেগে সবাই গান শুনছি। তো আরেকজন বন্ধু আমাদের সঙ্গে ফোন লাইনে আছেন, আমরা নিয়ে নেব আমাদের বন্ধুকে সঙ্গে। হ্যালো, হ্যাঁ কে বলছেন, নামটা বলুন প্লিজ। দুলাল দাস, উদয়পুর থেকে বলছিলেন। তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মনের মতো গানের অনুষ্ঠানে।
1: আপনাকেও স্বাগত জানাচ্ছি, বহুদিন পর আপনাদের লাইন পেলাম।
0: আচ্ছা,
1: আপনাদের লাইন পাওয়া তো বুক কষ্টকর হয়ে দাঁড়া।
0: আসলে সবাই তো ট্রাই করে, সবাই শুনতে চায়, তার জন্য। তো বলুন, কী ছবির গান শোনাতে পারি আপনাকে?
1: তুমবিন।
0: তুমবিন ছবির গান? তুমবিন ছবির কোন গানটা?
1: ছোটি ছোটি রাতে লম্বি হয়ে যাচ্ছে।
0: ওকে, তো আর কারা কারা আছেন সঙ্গে?
1: এতে আমার পরিবারের সবাই আছে, বন্ধুরা আছে।
0: আচ্ছা, তো আপনি কী করেন এমনিতে?
1: সঙ্গে আপনি আছেন? আমি বিজনেস করি।
0: আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। শুনতে থাকুন।

0: তো আরেকজন বন্ধু আমাদের সঙ্গে ফোন লাইনে আছেন। হ্যাঁ, হ্যালো।
1: হ্যালো, শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ, শুভ সন্ধ্যা। কি? হ্যাঁ বলুন।
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: শ্যামল রায়, তো শ্যামলবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ফোন ইন লাইভ মনের মতো গানের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।

0: আপনার সঙ্গে যোগাযোগ হয় না, অন্যান্য অন্যান্য সুখবর সঙ্গে পাইল,
1: হ্যাঁ
0: আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকলো পাই না আর কি, যাক হয়ে গেলাম, খুব একটু ভাগ্য লাকি লাগছে।
1: আচ্ছা বলুন, কি ছবির গান শোনাতে পারি আপনাকে?
0: আজকে ওই গীত গাদা চল, এই বই সিনেমা থেকে, ওই শাম তেরে বংশী তুতারে রাধা না।
1: আচ্ছা আচ্ছা, তো আর সঙ্গে কারা কারা আছেন কেউ?
0: সঙ্গে বলতে আমাদের তো একজন, আমাদের তো শ্রোতা পরিবার আছে,
1: হ্যাঁ
0: অন্যান্য সময় কথা হয়, তো একই আঙুলি আর রিপিট করি না আর কি, সবাই মিলে গানটা শুনবো।
1: আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ,
0: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, শুনতে থাকুন।

0: তো বন্ধুরা, আমাদের সঙ্গে আরেকজন শ্রোতা বন্ধু আছেন ফোন লাইনে, আমরা নিয়ে নেব ওনাকে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি সুমন মোহরি বলছি, আগরতলা থেকে।
0: সুমন মোহরি, আগরতলা থেকে। তো সুমন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মনের মতো গানের অনুষ্ঠানে।
1: অনেক ট্রাই করার পর পেলাম স্যার, খুব খুশি হলাম।
0: আপনাদের পেয়েও আমরা খুব খুশি হয়েছি। তো বলুন, কি ছবির গান শুনবেন?
1: আজকে ছবিটার গান শুনবো, ছবিটা হলো এরকম, প্রিয়া ইশক আর মহব্বত, আর গানটা যত পেজে মেনে দেখা। আর কিছু বন্ধুদের নাম বলতে পারবেন?
0: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন।
1: আচ্ছা,
0: অবশ্যই ভালো থাকবেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: তো আমরা গান শুনতে শুনতে প্রায় অনুষ্ঠানের শেষ দিকে, আমাদের মধ্যে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, আমরা দেখে নেব কে আছেন। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে?
1: অনেকদিন পরে কথা হচ্ছে, তাপস গুপ্ত।
0: তাপস গুপ্ত, কেমন আছো বলো?
1: খুব ভালো, আপনাকে দিয়ে আরো ভালো, মনটা আরো বেশি ভালো হয়ে গেছে।
0: আচ্ছা,
1: কারণ আপনাকে
0: ধন্যবাদ।
1: অনেকদিন পাচ্ছি তো, লাইভে কথা হয় না। হ্যাঁ, আর অনুষ্ঠানও আপনি এখনো সেরকম আপনাকে পাই না, তার জন্য আপনি কথা বলে মনটা ভালো থেকে ভালো হয়ে গেছে।
0: আচ্ছা, তো বলো কি ছবির গান শোনাতে পারি তোমাকে?
1: অনুষ্ঠানে এবারের গানটি শুনবে এখানে হিন্দি ছবি থেকে,
0: কোন ছবি,
1: ছবির নাম কর্মা।
0: কোন স্পেসিফিক গান আছে? হ্যাঁ,
1: দিলীপ কুমারের সব সব গানই তো ভালো, যে কোনো একটা চলবে।
0: ওকে, মানে ছবি যে কোনো একটা গান হলে হবে।
1: হ্যাঁ, আর
0: ওকে।
1: এর সঙ্গে আমার যে প্রিয় নেটওয়ার্ক বন্ধুরা আছেন, হ্যাঁ,
0: হুম
1: সবাই অধীর আগ্রহ বলছে তাদের নামগুলো একবার তালিকায় রাখার জন্য। আমি বলছি নামগুলো
0: হুম
1: শুনছেন,
0: হ্যাঁ
1: বর্তমানে
0: হ্যাঁ
1: ভজন কলসি থেকে
0: হুম
1: শুনছেন, অনেক সুর শান্তির বাজার,
0: হুম
1: শিশির পাল মিলনিয়া থেকে শুনছেন, অভিনেত্রী জগন্নগর থেকে নারায়ণ মজুমদার মরগঞ্জ, কালুমরা সিং তোজন দারুন, এবং শুনছেন আরো অন্যান্য শ্রোতা বন্ধুরা।
0: আচ্ছা, তো সবাই নিশ্চয়ই তোমার পছন্দের গান শুনছেন, সঙ্গে আছেন।
1: হ্যাঁ, আমরা তো একটা পরিবার, নেটওয়ার্ক পরিবার, যেমন একটু ফোন করলে সবার নাম্বার দেয়, এবং যে লাইন পাচ্ছে না তার মনে কোনো দুঃখ থাকে না।
0: আচ্ছা, কারো না কারো মাধ্যম হয়ে চলে যাচ্ছে গান।
1: একদম, কারণ
0: ওকে
1: আকাশবাণী এমন একটা জিনিস, মাধ্যম যে মনের আনন্দকে একমাত্র আকাশবাণী দিতে পারে।
0: ওকে, ঠিক আছে,
1: রাতে বলে তো কণ্ঠস্বর আর বেশি আনন্দটা আর বেড়ে যায়।
0: ধন্যবাদ। তো সঙ্গে থাকো, শুনতে থাকো।
1: আপনি বলে তো আকাশবাণী আছে, আর তো আছে বলে বেকারও আছে, তাই তো?
0: ঠিক আছে, শুনতে থাকো।
1: একদম, ভালো থাকবে, শুভ রাত্রি, টাটা।

0: শ্রোতা বন্ধুরা, আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। তো যেতে যেতে আমরা সবশেষ বন্ধুকে আমরা সঙ্গে নেব। আমাদের সঙ্গে কে আছেন আমরা দেখে নিই। হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: আচ্ছা আচ্ছা, তো বলুন।
1: আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন।
0: ভালো আছি, আপনাদের?
1: আমি একদম বেলা লাস্টে পেয়েছি, যাই হোক, আসলে শেষ বেলা যা সম্ভবতা সেটাই।
0: আচ্ছা বলুন।
1: আমি গান শুনবো, আমাকে রক্ত লেখা ছবিতে গান শুনে নেবেন। মন্দ কথা শুনুনি, মন্দ কথা বলুনি, যেহেতু সেটা একটা দেশাত্মবোধক প্রবন্ধ করছে।
0: অবশ্যই অবশ্যই।
1: আজকের কিন্তু আপনি নিশ্চয়ই জানেন বরাক উপত্যকার বাসা শহীদ দিবস, ঠিক না? আর এই মুহূর্তে যারা শুনছেন, বিশেষ করে আপনি তো শুনবেনই, আপনি যেহেতু আমাদের জন্য কষ্ট করছেন, অনুপদার রয়েছেন, আশা করি অবিনাশ কুন্ডি, তারপর সুতরাং সুমিতা দেবনাথ, তারপর নারায়ণ চন্দ্র মধ্যা, আমি পারব হাজার মহাশয়।
0: অবশ্যই ভালো থাকবেন, শুনতে থাকবেন সবশেষ শ্রোতা বন্ধু। আপনি আগামীর অপেক্ষা আমরা থাকবো আপনার।

শ্রোত বন্ধুরা, এতক্ষণ শুনলেন ফোন ইন লাইভে মনের মতো গান। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোত বন্ধুরা, এখন শুনবেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী, পরিবেশনায় নটরাজ একাডেমি শান্তির বাজারের শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও বলেছিলেন, আমার গান তোমাদের গাইতেই হবে। তার অন্য কোনো সাহিত্যকর্ম দীর্ঘস্থায়ী না হলেও গান যে হবে সে বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। তাই বলেছিলেন, জীবনের 80 বছর অবধি চাষ করেছি অনেক, সব ফসলে যে মড়াইতে জমা হবে তাও বলতে পারি না, কিছু ইঁদুরে খাবে, তবু বাকি থাকবে কিছু, জোর করে বলা যায় না, যুগ বদলায়, তার সঙ্গে তো সব কিছু বদলায়, তবে সবচেয়ে স্থায়ী আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই, যুগে যুগে এ গান তাদের গাই।

কাজী নজরুল মানুষ বিশ্লেষণে হিন্দু ও মুসলমান বৈপরীত্যের দোতক না হয়ে পরিপূরক হতে পেরেছে তার সাম্যবাদী চিন্তার ফলে। তিনি একদিকে যেমন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কালী কীর্তন রচয়িতা, তেমনি অন্যদিকে ইসলামী গানের প্রবর্তক।

বন্ধুরা, যুব অনুষ্ঠানের এই পর্বে আমাদেরকে গান করে শোনাবে স্বনামধন্য শিল্পী দীপরাজ পাটারি।

বন্ধুরা, এই গানটি দিয়েই আজকের মতো আমাদের যুব অনুষ্ঠান যুববাণী শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন না যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। পরিবেশনা ছিল নটরাজ একাডেমি শান্তির বাজারের শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

একটি ঘোষণা। দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া এবং সাব্বে মহকুমাধীন ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরাচালান, অসামাজিক কার্যকলাপ, সর্বসাধারণের যান প্রাণধান সম্পদ রক্ষা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতে জেলার জেলাশাসক এবং সমাহর্তা সীমান্ত এলাকায় 500 মিটারের মধ্যে রাত 8টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতা 163/2023 আইন জারি করেছেন। এই আদেশমূলে বলা হয়েছে, এই সময়ে ওই এলাকায় বিনা অনুমতিতে 4 জনের বেশি লোকের জমায়েত এবং চলাচল করা যাবে না, অনুমতি ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না, কোনো ধরনের অস্ত্র শস্ত্র দা লাঠি ইত্যাদি বহন করতে পারবে না, গবাদি পশুর অবাধ বিচরণ এবং পরিবহন করা যাবে না, ওইসব এলাকায় বাজার হাট এবং দোকানগুলিতে অতিরিক্ত পণ্য দ্রব্য মজুত করা যাবে না এবং রাত 8টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাজার হাট এবং দোকান খোলা যাবে না। আইন অমান্যকারী ভারতীয় ন্যায় সংহিতার 223/2023 অনুযায়ী অভিযুক্ত হবেন। এই আইন বলবৎ থাকবে আগামী 6ই জুন 2026 ইংরেজি পর্যন্ত।

আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠানমালায় এখন আপনারা শুনবেন না সরগম অনুষ্ঠানে সিতার বাদন, শিল্পী পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, ঠুমরি রাগ পিলু।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সরগম অনুষ্ঠানে সিতার বাদন। শিল্পী ছিলেন নিখিল বন্দ্যোপাধ্যায়। শুনলেন ঠুমরি রাগ পেলু। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানমালায় এখন আপনারা শুনবেন হারানো দিনের গান। আজকের শিল্পী সুবীর সেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন না হারানো দিনের গান, শিল্পী সুবীর সেন।
1: নগর জীবন ছবির মতন হয়তো।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সুবীর সেনের কণ্ঠে শুনলেন হারানো দিনের গান, বাংলা আধুনিক গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। আগামীকাল বুধবার, 20 মে 2026। প্রতিদিনকার মতো আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে সকাল